0: এখন শুনবেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারিত সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ সোমবার, 23শে ভাদ্র, 24শে রবিউল আউয়াল, 7ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার, খবর পড়ছে দেবন সাইদুল হাসান। শুরুতেই শিরোনাম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারেক রহমান। সংঘাত হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। জাতীয় মানবাধিকার কমিশন বিল, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল জাতীয় সংসদে পাশ। যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি পরিবহন বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে অন্তত 5 জন নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ

0: সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে রাজধানী ঢাকা চারপাশের নদ নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা নিশ্চিতকরণ এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, একটি বাসযোগ্য পরিবেশ গড়তে শুধু সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা করলে হবে না, ব্যক্তিগত দায়িত্ববোধ থেকেও কাজ করতে হবে। সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষা নদী এবং এই নদীগুলোর সঙ্গে যুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদ নদীর নাব্যতা ও পানির শহরের প্রবাহ নিশ্চিত করা এবং ঢাকার চারপাশে বিদ্যমান বৃত্তাকার নৌপথের উন্নয়ন সংক্রান্ত কার্যক্রমের সার্বিক বিষয় পর্যালোচনা করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সভায় এ পর্যন্ত গৃহীত পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুর বিস্তার রোধে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার উপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজনন স্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করতে হবে। প্রধানমন্ত্রী পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্ট কর্মীদের সম্পৃক্ত করারও নির্দেশ দেন। সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সুবিধা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধর্ম বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও সফর করছেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
1: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দিনের সফরে এখন নিজ জেলা ঠাকুরগাঁওয়ে অবস্থান করছেন। রবিবার বেলা একটার দিকে রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে। পরে ঠাকুরগাঁও সার্কিট হাউসে বাংলাদেশ পুলিশের একটি দল রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করে। গার্ড পরিদর্শনের পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিতামাতার কবর জিয়ারতের জন্য সেনুয়া কবরস্থানে যান এবং দোয়া ও মোনাজাত করেন। এরপর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে তাঁর সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি। এরপর মির্জা ফখরুলের জীবনের উপর ডকুমেন্টারি শেকড় থেকে শিখরে প্রচার করা হয়। রাষ্ট্রপতির সম্মানে পরিবেশিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানে রাষ্ট্রপতি বিভিন্ন জনকে আর্থিক সহায়তা প্রদান করেন। পরে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন রাষ্ট্রপতি। এ সময় তিনি সহিষ্ণুতার মাধ্যমে এগিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান।
2: আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি, সকল রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের কাছে, যে কোনো হানাহানি নয়, কোনো সংঘর্ষ নয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে রাজনীতি করি আমরা। গণতন্ত্রের সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে টলারেন্স, সহিষ্ণুতা। সেই সহিষ্ণুতা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদেরকে প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে, অর্থাৎ গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে তৈরি করতে হবে। এটা যদি আমরা তৈরি করতে পারি,
1: সরকার বিনামূল্যে মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণের যে সুযোগ অর্জন করেছে তার বাস্তবায়ন ঠাকুরগাঁও থেকে শুরু হবে উল্লেখ করে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তিনি আরো বলেন, জেলায় কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে কাজ করা হচ্ছে।
2: আমাদের এখানে কলকারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি একদম নাই, লোকের কাজ নাই। আমরা চেষ্টা করেছি, আপনারা দেখেছেন যে সরকারে আসার পরেই আমরা এখানে অর্থ উপদেষ্টাকে নিয়ে এসেছিলাম। তিনি পুরো জায়গাটা দেখেছেন, কথা বলেছেন ব্যবসায়ীদের সঙ্গে, বাণিজ্য মন্ত্রী এসেছিলেন, তিনিও সব ঘুরে দেখেছেন। আমরা আশা করছি যে এখানে খুব শিগগিরই আমরা কিছু বিনিয়োগকারী যারা এখানে বিনিয়োগ করবে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার জন্য, তাদেরকে এখানে আমরা নিয়ে আসতে সক্ষম হব, তারা এখানে কাজ করবেন।
1: রাষ্ট্রপতি যুব সমাজকে মাদক বর্জন করে দক্ষতা, শ্রম ও প্রচেষ্টার মাধ্যমে নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দেন। ইমরান মেহেদি, বাংলাদেশ বেতার, ঠাকুরগাঁও।
0: মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে গতকাল তিনটি বিল পাশ হয়েছে। বিলগুলো হল জাতীয় মানবাধিকার

0: 2026, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026 এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল 2026। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিলগুলো পাশের জন্য সংসদে উত্থাপন করেন। এর আগে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। জাতীয় মানবাধিকার কমিশনের বিল 2026-এর মাধ্যমে জাতীয় মানবাধিকার কমিশন আইন 2009 রহিত করে একটি কার্যকর ও স্বাধীন মানবাধিকার কমিশনের জন্য নতুন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল 2026-এ জোরপূর্বক গুমের অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে। গুম হওয়া কোনো ব্যক্তি মারা গেলে অথবা 5 বছর বেশি সময় নিখোঁজ থাকলে অপরাধীর মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এদিকে সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল 2026-এ আজীবন ভোগ দখলের অধিকারকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরে নির্দিষ্ট শর্তে সম্পত্তি দান বা হস্তান্তর করলেও দাতা তার জীবদ্দশায় ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করার আইনগত অধিকার সংরক্ষণ করতে পারবেন। এর আগে প্রশ্নোত্তর পর্বে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানান, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের জুলাই মাস পর্যন্ত সারা দেশে 10,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণকারী 14,34,482 জন কৃষকের ঋণ সুদসহ মকুব করা হয়েছে। সংসদের বৈঠক আজ বেলা 3টায় আবার বসবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ রোহিঙ্গা সংকটে দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধান নিশ্চিত করতে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা কামনা করেছেন। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ মিলনায়তনে রোহিঙ্গা বিষয়ক গোলটেবিল আলোচনায় বক্তৃতা করছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
1: রোহিঙ্গা ইস্যুটি ফোকাসড থাকে এবং এটা অন্য কোনো ইস্যুতে যাতে চাপা পড়ে না যায় সেই আহ্বান সকলের কাছে রইল, বিশেষ করে জাতিসংঘের প্রতিনিধির কাছে। এই রোহিঙ্গা শরণার্থীদের সম্মানের সাথে তাদের দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা দ্রুত করতে হবে, তার জন্য ইন্টারন্যাশনাল কমিউনিটির কোঅপারেশন আমাদের সবচেয়ে বেশি জরুরি।
0: সংকটে দীর্ঘমেয়াদী প্রভাব তুলে ধরে মন্ত্রী বলেন, সময়ের সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অপরাধমূলক কর্মকাণ্ড, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেছেন, চলতি বছর সরকারের ব্যবস্থাপনায় সাশ্রয় হওয়া প্রায় 4,87,23,000 টাকা 4,341 জন হাজিকে ফেরত দেওয়া হবে। তিনি গতকাল সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। ধর্মমন্ত্রী বলেন, বাড়ি ভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এই টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অংশ হিসেবেই এই অর্থ ফেরত দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী ও সহজীকরণের লক্ষ্যে চিহ্নিত 61টি শুল্ক বহির্ভূত বাণিজ্য বাধার মধ্যে 48টিরই সমাধান করেছে বাংলাদেশ। শিল্প বাণিজ্য এবং বস্ত্র পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির গতকাল তাঁর মন্ত্রণালয়ে এক যৌথ প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান। এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন মাইকেল মিলার ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবেদ ইসলাম উপস্থিত ছিলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, একই সঙ্গে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আনুষ্ঠানিক মুক্ত বাণিজ্য চুক্তি এবং বিনিয়োগ সুরক্ষা চুক্তি নিয়ে প্রস্তুতিমূলক আলোচনা শুরু হতে যাচ্ছে। এলডিসি গ্র্যাজুয়েশন প্রসঙ্গে তিনি বলেন,
2: এলডিসি গ্রাজুয়েশন যেটি 24 নভেম্বর 2026-এর মধ্যে এটির সিদ্ধান্ত আসতে হবে, এলডিসি গ্রাজুয়েশনের পেছানোর ব্যাপারটি, সময় বর্ধিত করার ব্যাপারটি, সেখানে যারা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ইউরোপিয়ান ইউনিয়ন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্লক, পলিটিক্যাল ব্লক, ইকোনমিক ব্লক, আমরা যাদের সমর্থন প্রত্যাশা করি এবং সেই উদ্দেশ্যেও আমরা তাদের সাথে আলাপ করেছি।
0: ব্রিফিংয়ে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হলে চলতি সপ্তাহ থেকেই চুক্তিগুলোর বিষয়ে যৌথ কারিগরি আলোচনা শুরু হতে পারে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আনাম এহসানুল হক মিলন জানিয়েছেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে 100 জন শিক্ষককে 1,00,000 টাকা করে অনুদান ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটি সভা শুরুর আগে সাংবাদিকদের এই কথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন ও শিক্ষকদের উপযুক্ত সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে মন্ত্রী জানান, 2016 সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজেদের অনুদানের বকেয়া অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে এবং প্রদেয় বাকি অর্থ ক্রমান্বয়ে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে। উল্লেখ্য, আগামী মাসের 5 তারিখে বিশ্ব শিক্ষক দিবস পালিত হবে। আগামী অক্টোবর থেকে সাশ্রয়ী স্মার্টফোনের স্থানীয় উৎপাদন শুরু হতে যাচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে স্মার্টফোন ব্যবহার করেন না এমন প্রায় 5 কোটি মানুষকে আগামী 18 থেকে 24 মাসের মধ্যে ডাটা সংযোগ সহ স্মার্টফোনের আওতায় নিয়ে আসা সরকারের লক্ষ্য। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের জন্য স্মার্টফোনের কার্যকর মূল্য 2 থেকে 3 হাজার টাকায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, রাজধানীর যানজট নিরসনে গাবতলী, মহাখালী, সায়দাবাদ ও গুলিস্তানে 4টি বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার ও বিদ্যমান ডিপো ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি গতকাল সচিবালয়ে বৃহত্তর ঢাকার যানজট নিরসনের জন্য গঠিত জাতীয় কমিটির সভা শেষে গণমাধ্যমকে একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাশাপাশি গাবতলী টার্মিনালের বিকল্প টার্মিনাল সম্প্রসারণ, নারায়ণগঞ্জ ও গাজীপুরের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সিটি কর্পোরেশনের টার্মিনাল উন্নয়নের সিদ্ধান্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের ভোট গ্রহণ শুরু হবে এবং চলতি মাসেই এই নির্বাচনের বিস্তারিত কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। তিনি গতকাল রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান। নির্বাচন কমিশনার বলেন, আগামী 1 বা 2 সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ডিজিটাল লেনদেন বাড়াতে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ই পেমেন্ট ক্রেডিট সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সুবিধার আওতায় সুদভিত্তিক ঋণের পরিবর্তে নির্ধারিত ফি দিয়ে তাৎক্ষণিক ও সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় বিভিন্ন বিল ও সেবার মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকেরা। তবে এই অর্থ নগদে রূপান্তর, গ্রাহকের ওয়ালেটে যোগ বা অন্য কোনো হিসাবে স্থানান্তর করা যাবে না। গতকাল বাংলাদেশ ব্যাংকের জারি করা এক সার্কুলারে দেশের সব তফসিলি ব্যাংককে এই নির্দেশ দেওয়া হয়। ই পেমেন্ট ক্রেডিটের আওতায় ইউটিলিটি বিল, মোবাইল রিচার্জ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ফি, টোল ও টিকিটের খরচ, করসহ বিভিন্ন সরকারি ফি, আমানতের কিস্তি, বিমার প্রিমিয়াম এবং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত অন্যান্য খরচ প্রদান করা যাবে। এদিকে বিদেশ ভ্রমণে বাংলাদেশী নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিক বছরে সর্বোচ্চ 18,000 মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল 12,000 ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলার জারি করে। 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেওয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার 50% থাকবে।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় গতকাল অ্যামাজন প্রাইম এয়ারের একটি কার্গো বিমান রানওয়েতে ছিটকে পড়ে অন্তত 5 জন নিহত এবং আরও 5 জন আহত হন। স্থানীয় কর্মকর্তারা জানান, প্রাইম এয়ারের ফ্লাইট 7598 এর বিমানটি বিমানবন্দরের কোনাকুনি রানওয়ে অতিক্রম করে এবং মাটিতে থাকা একাধিক যানবাহনকে আঘাত করে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের ফ্লাইট স্থগিত করলেও সন্ধ্যার মধ্যে 4টি রানওয়ের 2টি পুনরায় চালু হয়। মেক্সিকোতে এক আতশবাজি প্রদর্শনীতে বিস্ফোরণ ঘটে অন্তত 10 জনের প্রাণহানি এবং কমপক্ষে 60 জন আহত হয়েছে। দেশটির টিমাস ক্যাসিঙ্গো পৌরসভার এক গ্রামে আতশবাজিতে অগ্নিসংযোগের সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে সৃষ্ট ধ্বংসাবশেষের নিচে কিছু মানুষের আটকে পড়ার খবর দিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। বিস্ফোরণের নিশ্চিত কারণ জানা না গেলেও এ বিষয়ে তদন্ত চলছে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, এখন থেকে ইরানের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার উপর যে কোনো হামলার জবাব হবে আরও দ্রুত, ব্যাপক এবং বেদনাদায়ক। ইরান জানায়, যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধের ফলে সৃষ্ট অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত জুন মাসে উভয় দেশ একটি প্রাথমিক যুদ্ধবিরতিতে পৌঁছানোর পর তা অকার্যকর হয়ে পড়ে। সাময়িক যুদ্ধবিরতির পর গত আগস্ট থেকে আরও বেশি হারে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গতরাতে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে 4 উইকেটে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে 8 উইকেটে 114 রান করে। জবাবে শ্রীলঙ্কা 19 ওভার 2 বলে 6 উইকেট হারিয়ে 115 রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। এদিকে আজ রাত 8:30 একই ভেন্যুতে পাকিস্তান হংকংয়ের মোকাবেলা করবে। হকি। গতকাল চীনে অনুষ্ঠিত এশিয়া কাপ অনূর্ধ্ব 20 জুনিয়র নারী হকি টুর্নামেন্টে বাংলাদেশ নারী দল 5-1 গোলে পাকিস্তানকে পরাজিত করেছে। এর মাধ্যমে বাংলাদেশ তাদের টানা দ্বিতীয় জয় পেল। আগামীকাল বাংলাদেশ তাদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানের মোকাবেলা করবে। বাংলাদেশ নারী দল 6 পয়েন্ট পেয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। এদিকে টুর্নামেন্টের পুরুষ বিভাগে বাংলাদেশ 4-2 গোলে মালয়েশিয়ার কাছে পরাজিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:42 এবং সূর্য অস্ত যাবে 6:11। শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের আহ্বান জানালেন তারেক রহমান। সংঘাত হানাহানি নয়, দেশকে এগিয়ে নিতে সহিষ্ণুতা, আলোচনা ও সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে কাজ করতে হবে বললেন রাষ্ট্রপতি। জাতীয় মানবাধিকার কমিশন বিল, জোরপূর্বক গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল জাতীয় সংসদে পাশ। যুক্তরাষ্ট্রে মায়ামিতে একটি পরিবহন বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে অন্তত 5 জন নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশকে হারালো শ্রীলঙ্কা। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8:00 ইংরেজিতে।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ
7: সবার সাথে 90.4।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটি নতুন সকালের শুরু, নতুন একটি দিনের শুরু। তবে আজকে কেন জানি মানে সকাল থেকে অনেক রোদ যেহেতু, এবং গতকালকে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে, দুপুরের বিকেলের দিকটাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এবং সেই বৃষ্টিতে কে কে ভিজেছেন। আর আজকে সকালে আবার দেখেন মানে রোদ উঠে গেছে এবং বাইরে কিন্তু ভালোই গরম। যারা অফিসের জন্য বা কাজের জন্য বের হবেন বলে ভাবছেন, তারা অবশ্যই কি বলে যথাযথ পানি পান করে তারপর বের হবেন, কারণ গরমের কারণে কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, আমি মর্নিং মাইকের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি দানহা আছি, আপনাদের সাথে থাকব সকাল 11টা পর্যন্ত, প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি দানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আজকেও অনেক গল্প করব, আড্ডা দিব, এবং পুরোটা সময় জুড়ে আপনাদের পছন্দের গানগুলো প্লে করব। সো গানের রিকোয়েস্ট করতে এবং আমার মর্নিং মেকের পোস্টে চাইলে কমেন্ট করতে পারেন, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904। একটা সুন্দর গান আপনাদের জন্য প্লে করছি, ও ডক্টর কুমার বিশ্বজিতের। কারণ কি জানেন, আপনারা যদি অসুস্থ হয়ে যান তাহলে আমাদেরকে কে শুনবে, বা আমাদের সাথে আমাদের পোস্টে, আমাদের সুন্দর সুন্দর ভিডিও মিম পোস্টে কে কে কে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার দিবে, তাই না? সেই জন্য আপনাদের জন্য ডেডিকেট করছি এই সুন্দর গানটি শুনুন, এবং আবার একটু পরে আমি ব্যাক করছি। সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুজা তামা তামা
5: উন্তা জেন্তো মগর কি হুনতাছেন পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
6: ফিল করেন 90.4।

তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচ ও বিরম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে থাকবো সকাল 11টা পর্যন্ত। এই মুহূর্তে আর একটা ব্রেক নিচ্ছি, তবে ব্রেক নেওয়ার আগে আপনাদের সাথে একটা মজার কি বলে এটাকে গুড নিউজ শেয়ার করি, কারণ আমরা যারা রিয়েলিটি শো দেখতে পছন্দ করেন বা দেখেন, আমি কিন্তু এর আগেও বলেছি যে বিগ বস কিন্তু তার মধ্যে টপে আছে। মানে বিগ বস শুরু হলে সবাই কিন্তু একদম বাঙালি বলেন, ইন্ডিয়ান বলেন বা যে কোনো দেশের মানুষ হোক না কেন, সবাই কিন্তু এই শোটা দেখতে পছন্দ করে। তার আরেকটা বিশেষ কারণ হচ্ছে এই শোয়ের হোস্ট সালমান খান। সো গতকাল কিন্তু বিগ বসের গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গেছে এবং যারা যারা দেখেছেন তারা আমাকে কমেন্ট করে মেসেজ করে জানিয়ে দিন। আমি তো দেখে ফেলেছি অলরেডি এবং আমার অনেক বেশি ভালো লাগছে। আর কে কাকে কি ফলো করছেন বা কাকে সাপোর্ট করছেন সেটাও আমাকে জানিয়ে দিন, ওকে? সো এই মুহূর্তে আমি একটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরবো একটু পরে, সো স্টে টিউনড।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আর জে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: মর্নিং মাইক।
1: মিস ওয়ার্ল্ড 2026 মুকুট জিতেছেন ডোমিনিকান রিপাবলিকের জোহৈরি মোলা দোমিঙ্গেজ। আপনাদের সবাইকে মর্নিং মাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানহা আছি আপনাদের সাথে, অনেক গল্প আড্ডা জমে আছে এবং সেই গল্প আড্ডাই করছি। তাই রিসেন্ট সব থেকে কি বলে একদম লেটেস্ট যেই নিউজ আছে সেটাই আপনাদেরকে প্রথম শুনালাম। আপনাদের কি মনে হয় এই যে মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইন্ডিয়া, মিস বাংলাদেশ, বিভিন্ন রকমের যে পেজেন্টগুলো হয়, মানে বিউটি কন্টেস্ট যেগুলো হয়, এবং সেখানে দেখি আমরা যে বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন ক্যাটাগরির মেয়েরা কিন্তু পার্টিসিপেট করে, এবং আমি দেখি যে বারবারই আমাদের সৌন্দর্যের ধারণা হিসেবে, আমাদের একদম খুব কমন একটা ধারণা হিসেবে কিন্তু ফর্সা, সুন্দর, লম্বা, পটলের মতো চোখ, টমেটোর মতো গাল এবং গোলাপের পাপড়ির মতো ঠোঁট, এইরকম একটা ব্যাখ্যা দেওয়া হয়। কিন্তু সৌন্দর্যের ব্যাখ্যা কি আসলে তাই? আপনাদের কি মনে হয় যে শুধুমাত্র সেই পটলের মতো চোখ থাকলে, গায়ের রং দুধে আলতা থাকলে এবং সেই টমেটোর মতো গাল থাকলে এবং গোলাপের পাপড়ির মতো ঠোঁট থাকলেই শুধু সে সুন্দর? আমার কাছে কিন্তু তা মনে হয় না। আমার কাছে মনে হয় প্রতিটি মানুষ তার নিজের মতো করে সুন্দর, এবং সৌন্দর্যের ব্যাখ্যা এক একজনের চোখে এক এক রকম। শুধুমাত্র যে বর্তমানে যেটা হয়, আগের একটা সময় যখন একদম প্রথম দিকে এই বিউটি পেজেন্টগুলো বের হয়েছিল, শুরু হয়েছিল, তখন কিন্তু ওইভাবে সৌন্দর্যের ধরেই আর কি ধরা হতো যে কে সুন্দর। কিন্তু বর্তমানে এগুলোকে কিন্তু অনেক ধরনের যাচাই বাছাই করে সব দিক থেকে ট্যালেন্ট, মানে শুধু যে বিউটি তা কিন্তু না, বিউটি উইথ ব্রেন সহকারে থেকে বাছাই করা হয়। তো এবারের এই মিস ওয়ার্ল্ড 2026-এ 111 জন প্রতিযোগীকে টপকে বিশ্ব সুন্দরীর এই খেতাব জেতেন জোহৈরি মোলা দোমিঙ্গেজ। উনি হচ্ছে ডোমিনিকান রিপাবলিক, একটা দেশ, তো সেখান থেকে, এবং এমন একটা দেশ যেটা নাম আমরা সহজেই শুনিনি বা জানিনি, সে কিন্তু মিস ওয়ার্ল্ড হয়ে গেছেন। এবং আপনি যদি তার ছবি দেখে থাকেন বা গুগলে বা নেটে যদি আপনি সার্চ দেন, আপনার চোখে হয়তো বা ঠাস করে, মানে লাইক একদম হঠাৎ করে কিন্তু সুন্দর মনে হবে না, আপনার কাছে মনে হতে পারে যে একে কি দেখে দিল। কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে অবশ্যই যে শুধুমাত্র গঠন দিয়ে বা শারীরিক বা ন্যাচারাল কোনো ব্যাপার দিয়ে কিন্তু সৌন্দর্যের এই ব্যাপারগুলোকে ধরা হয় না, সব দিক থেকে। তারা অনেকদিন ধরে পার্টিসিপেট করছেন, বিভিন্ন রকমের পারফরমেন্স দেখাচ্ছেন এবং তাদের বুদ্ধি, বিবেক, জ্ঞান এবং তাদের সমস্ত কিছু ট্যালেন্ট সব কিছু মিলিয়ে কিন্তু সিলেক্ট করা হয়েছে। তো আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করব এবং আমাদের মেন্টালিটির সেই সৌন্দর্যের ব্যাখ্যা থেকে আমরা একটু বের হয়ে এসে, মানে সেই টিপিক্যাল মাইন্ডসেট থেকে একটু বের হয়ে এসে আমরা আধুনিক যুগের সাথে তাল মেলানোর চেষ্টা করব এবং একটু নিজেকেও, নিজের মেন্টালিটিকেও একটু আপডেট করার চেষ্টা করব। ওকে, সো আপনারা এই ব্যাপারে চাইলে আমাকে মতামত জানাতে পারেন, কমেন্ট করতে পারেন, মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904, ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। আপনারা চাইলে আমার ফেসবুক পোস্টে কমেন্ট করতে পারেন, এছাড়াও ফেসবুকে কিন্তু আপনারা আমাদের মজার ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্টগুলো পেয়ে যাবেন। সো এই মুহূর্তে আরও একটা ছোট্ট ব্রেক নিচ্ছি মর্নিং মাইক নিয়ে, আমি তানহা ফিরবো আবার নেক্সট আওয়ারে। সো ততক্ষণ পর্যন্ত ঢাকা FM 90.4 শুনতে থাকুন, সুন্দর সুন্দর গান প্লে করে দিচ্ছি, গান শুনতে থাকুন, আবার একটু পরে ফিরছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: that. Put that paper over all. I thought you knew that. I'd be the I, G, G, Y.
1: Money Mike. Morning Mike. Morning Mike.
2: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি দান হচ্ছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে এবং আপনাদের রিকোয়েস্টের গান কিন্তু আমি প্লে করছি। আশা করি আপনারা এনজয় করতে পারছেন। এই মুহূর্তে আরও একটি রিকোয়েস্টের গান প্লে করে দিচ্ছি, আপনারা শুনতে থাকুন। আবার একটু পরে ফিরছি, সো স্টে টিউনড।

0: এক নেশন এক স্টেশন।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আমার জীবনটাকে পাঞ্চে করে ফেলছো, কোনো কেয়ার নেই, ফেয়ার নেই, ডাকলে আসো না, আমি কিছু বললে হাসো না।
5: মানে কি?
4: মানে কি আবার? আমার জীবনে তোমার আলো হয়ে আসার কথা ছিল, হাসি হয়ে আসার কথা ছিল।
5: কেন, আমি কি ঢাকা FM যে সারাদিন তোমার এন্টারটেইন করব? হ্যাঁ, এত সারাদিন এন্টারটেইনমেন্ট চাইলে ঢাকা FM শোনো। ঢাকা FM 90.4,
0: এক নেশন এক স্টেশন।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। শুনছেন ঢাকা এফএম 90.4, আমি তানহা আছি আপনাদের সাথে, এবং প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা এফএম 90.4 এ। সো আজকেও আছি এবং গল্প করছিলাম, মজার মজার অনেক স্টোরি, গল্প, গসিপ কিন্তু শেয়ার করছিলাম। তার থেকেও ভালো, মানে সুন্দর একটা জিনিস শেয়ার করেছি, সেটা হচ্ছে আমার মর্নিং মাইকের পোস্টে আমি একটা সুন্দর ছবি আপলোড করেছি। আমার যারা এখনও দেখেননি তারা দৌড়ে চলে যান আমাদের ফেসবুক পেজে, ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovedhakafm, এবং যে আমার সে পোস্টে অবশ্যই সুন্দর সুন্দর করে কমেন্ট করে ফেলুন এবং আপনার পছন্দের গানের রিকোয়েস্ট করে ফেলুন, অথবা আমাকে দেখে আপনার কোন গানটার কথা মনে পড়ছে সেটাও চাইলে আমাকে জানাতে পারেন। এছাড়াও হোয়াটসঅ্যাপও মেসেজ করতে পারেন 01841904904। তো চলুন একটু কমেন্টগুলো পড়ে আসি, দেখি কমেন্ট কে কে কী কী কমেন্ট করেছে। তাওহিদুল ইসলাম বনশ্রী থেকে শুনছি, গুড মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। তাওহিদুল কেমন আছেন আপনি? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলামিন সর্দার, গুড মর্নিং, গুড মর্নিং। জামাল মিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইয়াসিন আহমেদ আরাফাত, নাস্তা করেছেন মিস? ওকে, নাস্তা করে ফেলেছি আমি। বাই দ্য ওয়ে, আপনি নাস্তা করেছেন? আমি কিন্তু সবসময় প্রতিদিনই বলি যে সকালে একটা হেলদি ব্রেকফাস্ট করা কিন্তু অনেক বেশি দরকার, কারণ আপনারা সুস্থ না থাকলে আমাদের তো পোস্টে লাইক কমেন্ট কমে যাবে, তাই না? তাই অবশ্যই সুস্থ থাকাটা দরকার, তাই না? আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? ওকে, আপনি আবার রিপ্লাইও করেছেন, ওকে ফাইন। হ্যালো হ্যালো, ওকে ওকে, আচ্ছা, একই এসএমএস একই কমেন্ট বারবার করেছেন কেন আমি বুঝি না। একটা কমেন্টে একবার লিখেছেন হ্যালো, আরেকবার লিখেছেন হ্যালো আপু, একবার লিখেছেন হ্যালো আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন, আবার লিখেছেন আপু কেমন আছেন। একই কমেন্ট বারবার করার দরকার নেই, আপনি একবার লিখলে আমি কিন্তু বুঝে যাই আপনি কি বলতে চাচ্ছেন, কারণ আপনাদের মনের ভাষা, চোখের ভাষা, কথার ভাষা, সব ভাষাই মোটামুটি আন্দাজ করতে পারি, বুঝতে পারি। আপনারা যে কষ্ট করে কমেন্ট করেন এটাই আমার জন্য অনেক বেশি। তারপরেও কমেন্ট করবেন বেশি বেশি করে, তার থেকেও যেটা বেশি বেশি করে করতে হবে সেটা হচ্ছে লাইক অ্যান্ড শেয়ার। ওকে, সো বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে, একদম মানে সব বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে যেই ফানি ভিডিওগুলো আছে বা ফানি মিম পোস্টগুলো আছে সেগুলো শেয়ার করে দিবেন বেশি করে। ওকে, সোহেল মাসুদ, মাসুদ কমেন্ট করেছেন শুভ সকাল, শুভ সকাল, এবং আশা করি আপনার সকালটি অনেক বেশি ভালো এবং সুন্দর হবে এবং হচ্ছে, আর আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন সবাই। এবং এই মুহূর্তে যারা আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তো চলুন, আপনাদের জন্য যারা এই মুহূর্তে আমাকে শুনছেন এবং আমাকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন, সুন্দর সুন্দর গান আপনাদের জন্য প্লে করে দিচ্ছি, ডেডিকেট করে দিচ্ছি। সো গানগুলো শুনুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।
2: ঢাকা FM 90.4, সারা দেশে সবার সাথে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

কাগজের খেয়া ভাসছে, বুক ধুক পুক চাঁদ পানা মুখ ছিলে কোঠা থেকে হাসছে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bt। আম্বার আইটি আপনার ইচ্ছেই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে মর্নিং মাইক নিয়ে এবং আপনাদের রিকোয়েস্টের গান আমি প্লে করছি এবং আপনাদের পাঠানো SMS কমেন্টের রিপ্লাইও কিন্তু করছি। এই মুহূর্তে আমাকে হোয়াটসঅ্যাপে একজন অসম্ভব সুন্দর একটি মেসেজ করেছেন, যদিও মেসেজটি কেন আমার কাছে সুন্দর লেগেছে আমি জানি না, বাট আমার কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? নাম লিখেননি, আপনার ফোন নাম্বার লাস্টে 526, মুহাম্মদ উমায়ের মেবি আই থিঙ্ক, কারণ হোয়াটসঅ্যাপের নামের নাম্বারের নিচে সেই নামটি উঠে আছে, তো আমি জানি না আপনি সে কিনা। আর যে তানহা, কোথায় আপনি? আপনাকে SMS করে তো আমার ভুল হয়েছে, কেন কি হয়েছে, মানে কেন আপনার ভুল মনে হচ্ছে আমাকে SMS করে? আমি তো আপনার SMS পড়লাম এবং চাইলে আপনি কিন্তু আপনার পছন্দের একটি গানের রিকোয়েস্ট করে দিতে পারেন। ওকে, আমার প্লে লিস্ট থাকলে অবশ্যই প্লে করে দিব। আর আজকে টোটাল পুরো প্লে লিস্টই কিন্তু আপনাদের পছন্দের গানগুলো দিয়ে আমি সাজিয়েছি। তো এখন এই মুহূর্তে আরও একটি সুন্দর গান এবং আমার রিকোয়েস্টের গান প্লে করে দিচ্ছি। সবাই গান শুনুন, এনজয় করুন, আবার একটু পরে ব্যাক করছি, স্টে টিউনড।

0: শুনছেন ঢাকা FM 90.4।
1: পছন্দের সব ব্যান্ডের গান শুনুন, ব্যান্ড বিসে প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প, প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

আজকের মর্নিং মাইক আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আজকের অনেক আড্ডা দিয়েছি, অনেক গল্প করেছি, মজার মজার অনেক গসিপ শেয়ার করেছি। আশা করি আপনারা এনজয় করেছেন এবং যারা পুরোটা সময় জুড়ে আমার সাথে ছিলেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। এবং আশা করি আপনাদের মনের ভেতর আমি জায়গা করে নিতে পেরেছি। তাই ভাবলাম যে যাওয়ার আগে, মানে আমাদের শেষ বিদায়টা, একটা সুন্দর গান মনের ভেতর হাবিব এবং ন্যান্সির, এই গান আপনাদের জন্য প্লে করে দিয়ে তারপর যাই, গানটি শুনবো। তবে তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে আমাদের ফানি ভিডিও, ফানি পোস্ট, মিম পোস্ট, আমাদের পুরনো শো এর পুরনো প্রচার ভিডিওগুলো দেখতে পাবেন। সেগুলো দেখতে হলে যেটা করতে হবে, ফেসবুক পেজটাকে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে হবে, ফলো করে রাখতে হবে, স্টার মার্ক দিয়ে রাখতে হবে। ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ilovethakafm, এবং আমাদের ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে হবে। ওকে, আমি দেখবো যে কে আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে এবং তার নামটি আমি আমার লাইভে অবশ্যই বলে দিব। ওকে, সো আজকের মতো আমি তানহা বিদায় নিচ্ছি। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সকাল 8-11 পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি তানহা থাকি ঢাকা FM 90.4 এ। সো আগামীকাল ঠিক সকাল 8 বাজে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ঢাকা FM 90.4 শুনতে থাকুন, এনজয় করতে থাকুন এবং আমাকে মিস করতে থাকুন, আমার জন্য ওয়েট করতে থাকুন। সো গানটি শুনুন এবং বিদায় নিচ্ছি আমি। Bye-bye, keep smiling, keep listening.

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না।
0: চিনলি না রে মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

Nation, X Station. আপনার শুনছেন ঢাকা FM 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা FM 90.4।

সুস্থ জীবন শুরু হোক ছোট্ট ছোট্ট কিছু অভ্যাস থেকে। প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন পুষ্টিকর খাবার যেমন ফলমূল, শাকসবজি, অতিরিক্ত তেল, চিনি আর জাঙ্ক ফুড থেকে বিরত থাকুন। আর দিনে অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। মনে রাখবেন, সুস্থ খাদ্যাভ্যাস আর নিয়মিত শারীরিক কর্মকাণ্ডই পারে আপনাকে রাখতে প্রাণবন্ত, কর্মক্ষম ও রোগমুক্ত। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4 FM.

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা তামা তামা
4: উল্টা জেন্তো মগর কি উল্টাছেন, পুরাই 100-100 টানে, বুঝছেন না কি চলে?
5: ওহো, লিয়া লিছে রে,
6: দিল দিয়া ফিল করেন
7: FM 90.4।

أشهد أن محمد رسول الله أشهد أن

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

শরীরের যত্নের মতো মনের যত্ন সমান জরুরি। সবসময় হাসি খুশি থাকলেই যে কেউ ভালো আছে এমনটা নয়, তাই নিজের অনুভূতিকে গুরুত্ব দিন। প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন, প্রয়োজন হলে সাহায্য চাইতে দ্বিধাবোধ করবেন না। মনে রাখবেন, মানসিক সুস্থতা দুর্বলতা নয়, সচেতনতার পরিচয়। নিজের মনকে ভালো রাখুন, ভালো থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তীব্র গরমে বা তাপদাহে কিছু সতর্কতাই পারে স্বাস্থ্য ঝুঁকি কমাতে। প্রচুর পানি পান করুন, হিট স্ট্রোকের ঝুঁকি কমান, রোদে বের হলে ছাতা ব্যবহার করুন, খুব প্রয়োজন ছাড়া দুপুরের তীব্র রোদ এড়িয়ে চলুন। মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম, দুর্বলতা বা শরীরের তাপমাত্রা বেড়ে গেলে দ্রুত ঠান্ডা কোনো জায়গায় বিশ্রাম নিন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: টাইম চেক, এখন সময় দুপুর দুটো।
1: হ্যালো বাংলাদেশ, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এ। দিস ইজ আর জি রিদম হেয়ার ব্যাক এগেইন উইথ মিড ডে ফিলস। লিসেনার্স, নতুন একটা সপ্তাহে নতুন একটা দিনে কিন্তু আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যুক্ত আছেন আমাদের সাথে। আমি আজকের আমাদের এই মিড ডে ফিলস আড্ডা শুরু করার আগেই হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই মেসেজ করছেন আমি দেখতে পাচ্ছি যে গতকালকে কেন ছিলাম না। আচ্ছা, আর যে রীতম গতকালকে যে কারণে ছিল না, আশা করছি এটাই গল্পটা আমি একটু পরে বলবো যে কেন ছিলাম না। আর মানে ব্যাপারটা হচ্ছে আমার সাথে খুবই অদ্ভুত একটা ঘটনা হয়েছে আর কি, তার জন্যই হচ্ছে গতকালকার অনুষ্ঠানে ছিলাম না আর কি। যাই হোক, আজকের এই আমাদের দুপুরের আড্ডাটা কিন্তু জমে উঠবে এবং আশা করছি পাঁচটা পর্যন্ত আছি, পাঁচটা পর্যন্ত সবার সাথে বিন্দাস আড্ডা হবে। খুব সুন্দর একটা ওয়েদার চারিদিকে দেখা যাচ্ছে। আমি যদি বলি যে তেমন একটা রোদের তাপ আছে তাও না, বা খুব সুন্দর বাতাস বলা চলে। বাইরে গেলে হালকা একটু হয়তো বা তাপমাত্রা লাগতে পারে, বাট খুব সুন্দর একটা ওয়েদার কিন্তু চারিদিকে। সো এই সুন্দর ওয়েদারটাতে আশা করছি আজকে আমাদের এই আড্ডাটা, মিড ডে ফিলসের আড্ডাটা জমে উঠবে। আর শুরুর মুহূর্তেই বলে দিতে চাচ্ছি, খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হতে পারবেন 01841904904, ঠিক এই নাম্বারে মেসেজ করতে পারবেন। ঠিক একই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও আছে, আপনি চাইলে হচ্ছে হোয়াটসঅ্যাপেও কিন্তু লিখতে পারবেন। সো লিসেনার্স, আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন, আমাদের ফেসবুক পেজেও জয়েন হতে পারেন, facebook.com/ILoveDhakaFM, অর্থাৎ ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে যদি আপনি যুক্ত হয়ে যান তাহলে কিন্তু খুব ইজিলি আমাকে শুনতে পারবেন এবং সেখানে কিন্তু আপনি কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট ড্রপ করতে পারবেন। তো আশা করছি অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবেন, আমি আছি আপনাদের মেসেজের অপেক্ষায়। এখন আমরা আমাদের এই সুন্দর দুপুরটাকে সুন্দর একটা গান দিয়ে শুরু করে দিব। কি গান দিয়ে আজকের দুপুরটা শুরু করা যায় বলেন? তানজিব সরোরা আর মেঘলার করা একটা গান শুনবো আমরা এখন, দিলাম আর কিছু বুঝে না, ও দিলাম আর কিছু বুঝে না। হ্যাঁ লিসেনার্স, দিল কেন বুঝে না সেই উত্তরটাই আজকে খুঁজে বের করবো আমাদের আড্ডায়। যাই হোক, আমি এত কথা বলছি না, সোজা তানজিব সরোরা অ্যান্ড মেঘলার করা দিল আমার গানটাতে চলে যাচ্ছি। গানটা দিয়ে আজকে আমাদের মিড ডে ফিলস শুরু করে দেই, আমাদের প্লে লিস্ট জুড়ে খুব সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে। আমি রিদম খুব জলদি আবার ফিরে আসি আপনাদের মাঝে, আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন রিদমের সাথে, যুক্ত থাকবেন মিড ডে ফিলসের সাথে, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে। লিসেনার্স,

0: স্যার আসব?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: ভ্যাকসিনেশন এক স্টেশন
1: Hello, good peoples. Welcome back again. This is RJ Rhythm here. আপনার শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. মিডফিল্ড নিয়ে হাজির হয়ে গেলাম নতুন একটা সপ্তাহের। আজকে নতুন একটা দিন, অর্থাৎ সোমবার। সোমবার মঙ্গলবার বুধবার মানি, কিন্তু মিডফিল্ড নিয়ে থাকি আমি রিদম। তো আশা করছি সবাই যুক্ত হয়ে গেছেন আমার এই আড্ডায়। দুপুরটাকে একদম একদম রাঙিয়ে তুলতে হবে, আড্ডাটা করতে হবে জমজমাট। আমাদের প্লে লিস্টের প্রতিটা গান কিন্তু আজকে এনজয়েবল, অ্যান্ড আশা করছি কেউ নিরাশ হবেন না, প্রতিটা গান সবাই এনজয় করবেন। যাই হোক লিসেনার্স, আমি শুরুর এই মুহূর্তেই একটু ফেসবুকের কমেন্ট সেকশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে। আচ্ছা, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে কমেন্ট সেকশনে আছেন সায়েম খান, কমেন্ট করেছেন নাইস পিকচার। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এই ছবিটা যে যে দেখতে চান অবশ্যই আমাদের ফেসবুক পেজে চলে আসতে পারেন, facebook.com/ilovedhakafm। এই ছবিটা আমি যেই ছবিটা আজকে দিয়েছি আমাদের পেজে, এই ছবিটা কোথায় তোলা সেই ছবিটা যদি কেউ গেস করতে পারেন বিগ শাউট আউট পাবেন। আই প্রমিস। দেখি কে গেস করতে পারে এই ছবিটা কোথায় তোলা। আচ্ছা, জাকারিয়া হোসেন আছেন, কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম রিদম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সায়েম খান আছেন, এমডি আবু সরি আয়ুব আনসারি আছেন, নাইস লুক, থ্যাংক ইউ সো মাচ। তারপর দেখতে পাচ্ছি অমৃত দাদা কিন্তু যুক্ত হয়ে গেছে, অমৃত বোস কলকাতা ইন্ডিয়া থেকে। শুভ দুপুর দাদা, শুভ দুপুর। জেকে রাভি কমেন্ট করেছেন, দিল আমার কিছু বুঝে না গানটির জন্য ধন্যবাদ, অফিসে বসে বসে শুনছি। ও ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে দুপুরের সময়টাতে যে যেখানেই আছেন, কেউ হয়তো অফিসে আছেন, কেউ হয়তো রাস্তাঘাটে আছেন, বাসায় আছেন, যে যেখান থেকে শুনছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়ে গেছেন কিন্তু মালয়েশিয়া থেকে জুয়েল ভাই, বরাবরের মতোই জুয়েল ভাই চলে এসেছে। অ্যান্ড মালয়েশিয়া থেকে প্রায় সময় যুক্ত থাকে আমাদের সাথে, প্রায় সময় না প্রতিদিনই যুক্ত থাকে, মিনস এ লট। কেউ একজন আছেন ভালোবাসা জানিয়েছে, শান্ত দাস রংপুর থেকে, ওকেই। তারপর আমার সাথে দেখতে পাচ্ছি এদিকে কে আছে, হ্যালো ডিয়ার রিদম ব্রাদার, হাউ আর ইউ আফটার এ লং গ্যাপ, সি ইউ এগেইন, উইশিং ইউ অল দ্য বেস্ট, গুড আফটারনুন নাও ফ্রম রংপুর সিটি। ও ওকেই, মিনস এ লট, মিনস এ লট, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া যুক্ত হওয়ার জন্য। এদিকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে আছে কে আছে, আচ্ছা প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে, অনেক আগে টেক্সট করেছে, আমার শো শুরু হয়েছে 2টা, টেক্সট আসে এসেছে মোস্ট প্রবলি কটায় 11:30 দিকে। ওকে, আসসালামু আলাইকুম ভাই, আমি সারাদিন একা থাকি, বাবা মা দুজনই অফিসে থাকে, তাই মন খারাপ লাগলে রেডিও শুনিয়ে, আর আপনার শো স্টার্ট হলেই মন ভালো হয়ে যায়। ও ইট মিন্স এ লট, আর মন ভালো করার জন্য অবভিয়াসলি মিড ডে ফিল্ডে আসতে হবেই লিসেনার্স, কজ লাইফে কোনো ধরনের কোনো আপসেটনেস রাখা যাবে না, অলওয়েজ ইউল হ্যাভ টু চিল ইউর লাইফ, সবসময় চিল করবেন, সবসময় এনজয় করবেন, সবসময় হাসতে হবে। আচ্ছা, এই যে লাভ বার্ড, গতকাল না তোমার শো করার কথা ছিল, তুমি আসো নাই কেন? আচ্ছা, তুবা আছে আমার সাথে, নাইস কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা অনেকেই করছেন, আমি এতক্ষণ পড়ছিলাম আপনাদের মেসেজ। আচ্ছা, আমি গতকাল কেন আসিনি, ব্যাপারটা হচ্ছে গত পরশু দিনের ঘটনা। গত পরশু দিন বিকেল থেকে আমার হঠাৎ করে হিচকি ওঠা শুরু হয়েছে। হিচকি আমরা দেই না, হিচকি তো বুঝতেই পারছেন আমরা যেই হিচকি দেই, তো হিচকির সমস্যা সচরাচর যেটা হয় কিছুক্ষণ থাকছে তারপর আবার চলে যাচ্ছে, এরকম তো আমার সেই গত পরশু দিন বিকেল থেকে শুরু করে গত পরশু দিন সারা রাত, গতকাল সারা দিন আমি এত পরিমাণে হিচকি দিচ্ছিলাম যে কথা বলতে পারছিলাম না, যার কারণে গতকালকে আড্ডাটা মিস হয়ে গেছে। অ্যান্ড আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ইভেন এখন পর্যন্ত আমার এই হিচকির সমস্যাটা আছে, আমি যখন শো শুরু করছিলাম তখনও ছিল, বাট আনফর্চুনেটলি এখন আবার কমে গেছে। তো ভাবলাম যে না, যাই চট জলদি করে হচ্ছে সবার সাথে একটু কথা বলে আসি, কারণ সবাই তো আমার জন্য বসে আছে, সবাই তো ওয়েট করছে। আলহামদুলিল্লাহ এখন আবার এই আপাতত এই হিচকিটা নেই, আবার আমি ঠিক বলতে পারছি না কখন যে আবার শুরু হয়ে যায়, গড নোজ ওয়েল। ওকে, নাগেশ্বরী থেকে পল্লবী আছে আমার সাথে, দেখা যাচ্ছে, লাভ ইউ ভাইয়া, কেমন আছো, তোমার সিস্টার কেমন আছে, আমি তোমাকে দাদা বলে ডাকতে পারি? হ্যাঁ হ্যাঁ, শোর শোর শোর, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। আচ্ছা, কাইফা হালুকা, ওকে, তাহলে তো এটা রংপুর থেকে হাফসাই হবে। হ্যাঁ, রাইট রাইট, আসসালামু আলাইকুম কাইফা হালুকা ব্রো, আলহামদুলিল্লাহ গুড গুড, ডুইং গুড। এই রিদু, ক্যানচো, কোথায়? আমি আয়সা পড়ছি, ওয়ারিস আর ফ্রম চিটাগাং, আই এম ডুইং গুড, তুম ক্যানচো, তুম ক্যানচো। নিশি আছে আমার সাথে, বিয়ান সাহেব, আসসালামু আলাইকুম বিআই শাহ শাহ শাহ শাহ শাহ হে কে কে কে কে কে কেমন আছো, বাসার সবাই কেমন আছে, আর তুমি কালকে আসলে না কেন? ওই যে অ্যান্সার দিলাম, হিচকি, হিচকির জন্য আসতে পারিনি। লিটারেলি একটু আগে সিফাত ভাই আমাকে ডাকছিল হিচকি রিদম। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর অনেকে আছেন, সবার মেসেজ পড়বো, সবার সাথে আড্ডা দিব। এই মুহূর্তে একটা গানে চলে যাচ্ছি, আমি আবারও আসছি, এসে আমি আড্ডা দিব অবশ্যই। আজকের দুপুরটা আমাদের জমজমাট হবে। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে উপর করা একটা গান, কত করে বলি তোমাকে দেখা দাও না থেকে যাও না। কত করে বলি তোমাকে, উপর করা এই গানটা খুবই জোস, অ্যান্ড শুরুতে যখন মিউজিকটা দেয় এই মিউজিকটা আমার মানে পুরোটা মাথা একদম নষ্ট করে দেয়। সো যাই হোক, দুপুরের এই আড্ডাটাকে আরও ইন্টারেস্টিং করে তুলছি গানটা দিয়ে। কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি, খুব জলদি আমরা ফিরে আসছি আপনাদের মাঝে।

জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

0: Nation, X Station.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Dhaka FM 90.4.
1: রাস্তায় একটু অসতর্কতাই হতে পারে বড় দুর্ঘটনার কারণ। ট্রাফিক আইন মেনে চলুন, সিগনাল অমান্য করবেন না, গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন, পথচারীরা চলাচলের জন্য ফুটওভার ব্রিজ ও নির্ধারিত জায়গা ব্যবহার করুন, আর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন। আপনার সচেতনতাই পারে নিজেকে নিরাপদ রাখতে এবং অন্যের জীবন বাঁচাতে। নিরাপদ থাকুন, নিরাপদ রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: midday, midday feels.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আমরা একটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4, এবং আমি আরজি রিদম কিন্তু আছি আপনাদের সাথে। সেই দুইটা বাজিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। মাঝখানে একটা লম্বা সময় কিন্তু ছিলাম না আমি। কোথায় ছিলাম? হঠাৎ করে আপনাদের সবার পরিচিত, আপনাদের সবার ভালোবাসার সিফাত ভাই কল করলো, রিদম কোথায় আছেন, একটু জলদি চলে আসেন তো, কথা আছে। সিফাত ভাইয়ের সাথে বসেই কথা বলছিলাম, অর্থাৎ আমরা সবাই একটা ছোট্ট একটা মিটিংয়ে ছিলাম। যাই হোক, আবার হাজির হয়ে গেছি। আশা করছি আমাদের প্লে লিস্ট জুড়ে যে গানগুলো প্লে হচ্ছে, গানগুলো কিন্তু সবাই এনজয় করছেন। আর আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি সরাসরি এখন একটু মেসেজ সেকশনে চলে যাব, কে আছে, কোত্থেকে আছে, কেমন কাটছে কার দুপুর, জেনে আসি। চলেন, প্রথমেই দেখতে পাচ্ছি আমার সাথে এদিকে যুক্ত আছে রাজু ফ্রম রংপুর। ওকে, হ্যালো হ্যালো ভাইয়া। তাসিন আছে আমার সাথে, তুমি চাইলে তাসু ডাকতে পারো। ওরে বাবারে, তাসু নাকি, সেই তো। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি ফেসবুকের কমেন্ট সেকশনে কিন্তু চলে এসেছে, কে এসেছে, রিদম এসেছে, রিদম এসেছে। আর্নেলা মায়া লিখেছে, রিদু তোমার ভয়েস কেন জানি অন্য ভিডিওতে আলাদা লাগে, কেমন আছো? ফ্রম মৌ। ও মৌ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, অন্য ভিডিওতে যেটা বললেন আর কি, আচ্ছা বেসিক্যালি আমার ভয়েসের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমি যখন কোনো ভিডিওতে যখন কথা বলি বা কোনো ভিডিওতে যখন আড্ডা দিই বা কোনো ভিডিও অ্যাটেন্ড করি, তখন বেসিক্যালি হচ্ছে আমি আমার একটা মানে অন্য একটা প্যাটার্নে থাকি আর কি। লাইক মানে তখন আমার কথা বলার প্যাটার্নটা থাকে একরকম, আর যখন এখানে চলে আসি আপনাদের সাথে আড্ডা দিই, তখন আমার মেন্টালিটি থাকে অন্যরকম, বা তখন থাকে একটা আড্ডা দেওয়ার মতো একটা মুডে থাকি। মানে যার কারণে হয়তো বা ওই ওয়েদার বা এনভায়রনমেন্ট বেস করে মনে করেন যে ভয়েসটা আসলে এক এক সময় এক এক রকম হয়। থাকে না যে দেখা যায় আমরা অনেক সময় গান ধরতে গেলে আমাদের গলাটা অনেক সময় হাই হয়ে যাচ্ছে, অনেক সময় লো হয়ে যাচ্ছে। এই তো বেসিক্যালি ব্যাপারটা এটাই আর কি। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত আছে কেউ একজন, জিজ্ঞেস করেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। হাবিবা মেঘলা মেধা আছে আমার সাথে। ভাই আপনি প্লিজ প্রতিদিন আমাদের মেসেজ করবেন, কারণ আমার অ্যান্ড্রয়েড ফোন নেই, আমি বাটন ফোনে টাকা খরচ করে আপনাকে মেসেজ দেই। ওরে বাবা, সো সুইট অফ ইউ, সো সুইট অল অফ ইউ, হাবিবা মেঘলা মেধা, তিনজন একসাথে, বাবারে। আচ্ছা, এদিকে দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছেন জামির, সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সিনহা আছে রংপুর থেকে আমার সাথে, এদিকে যুক্ত আছে কে আছে, মনিফা আছে চট্টগ্রাম থেকে। ওকে, এই যে বন্ধু, তুমি তো অনেক চা খেতে পছন্দ করো তাই না? আমি অনেক ভালো চা বানাতে পারি, আমার ফ্যামিলি সবাই আমার হাতে চা ছাড়া নাস্তা করে না। তুমি চট্টগ্রাম চলে আসো, তাহলে তোমার এই বান্ধবীর হাতে চা খেতে পারবা। ওরে বাবা রে, ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা মানে ফ্লাটিং আমার কাছে খুব ভালো লাগলো। মনে হলো যে না, মনিফার এই ইনভাইটেশনে এখনই ছুটে চলে যায় এমচি টাকাং। যাই হোক লিসেনার্স, এই মজা মজার মেসেজগুলো করছেন, ভালোই লাগছে। আরও অনেকে আছে, আমি সবার সাথে আড্ডা দিব। এই মুহূর্তে একটা গানে যাচ্ছি, আপনারা স্টে টিউন প্লিজ, কজ আমি এসে কিন্তু আবার সবার মেসেজ পড়বো, সো কোনো মেসেজ মিস করা যাবে না। আর কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে যেগুলো ওয়েট করছে আপনাদের জন্য, সেগুলো যদি মিস করতে না চান অবশ্যই ওয়েট করেন। গানটা শুনে এবার ফেরত আসি। মোহন শরীফের নডরাই অ্যালবামের একটা গানে চলে যাব, যন্ত্রণা। হ্যাঁ, খুব সুন্দর একটা গান, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Fields.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারেটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারেটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো লিসেনার্স, টপিকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। আচ্ছা, আমি হাসছি কেন, আমি হাসি আটকে রাখতে পারছি না, কজ কথা বলছি আর কথার মাঝে মাঝে শুধু হিচকে আসছে। আমি সেই শুরুতেই যেটা বলছিলাম আর কি, যে গতকাল আসলে যেই কারণে আমি গতকালকে শো অ্যাটেন্ড করি নাই, কজ আমার এই হিচকির অবস্থা আমার খুব খুব বেশি খারাপ। গত পরশু দিন থেকে আমার এই হিচকি ননস্টপ চলছে, অ্যান্ড আই ডোন্ট নো যে আসলে এটা কি করলে এটা কিভাবে যে অফ হবে বুঝতেই পারছি না। আই এম রিয়েলি সরি, আই নো ব্যাপারটা খুবই ওয়ার্ড লাগছে বা খুবই অকওয়ার্ড লাগছে, বাট প্লিজ আজকের জন্য একটু কনসিডার করেন, আমি আসলে হিচকিটা কোনোভাবেই বন্ধ করতে পারছি না। যাই হোক, আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখতে দেখতে আমরা দ্বিতীয় ঘন্টার প্রায় শেষ পর্যায়ে আছি। আচ্ছা, এদিক থেকে শান্ত দাস নাইম আছে আমার সাথে, দেখা যাচ্ছে। আচ্ছা, আলুর দম, ওকে, চিরচেনা নাম। আমি ছোটবেলা থেকে কিন্তু হৃদম আলুর দম, এই আলুর দম শুনতে শুনতেই কিন্তু আমার বড় হওয়া আর কি। যাই হোক, ও আমার এই হিচকির জন্য কথা বলতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, হাই জাতির ক্রাশ, কেমন আছো? চট্টগ্রাম থেকে প্রিয়া, ফার্স্ট টাইম টেক্সট করলাম। ওকে প্রিয়া, মোস্ট ওয়েলকাম ফ্রেন্ড, খুব ভালো লাগলো। প্রিয়া আরও লিখেছে, তোমার ভয়েসটা মাশাল্লাহ। ও থ্যাংক ইউ সো মাচ, মাশাল্লাহ বললেন, কজ দেখতেই পারছেন গলার অবস্থা, হিচকি দিতে দিতে অবস্থা খারাপ। আচ্ছা, এদিকে আমার সাথে রংপুর থেকে রাজ যুক্ত আছে, এখানে আকাশ খারাপ করেছে, তোমাকে আমি শেষ পর্যন্ত শুনব। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঢাকাতেও ওয়েদারটা কেমন একটু হালকা হালকা, মানে মেঘলাটে লাগছে, মনে হয় বৃষ্টি হতে পারে। আমি বুঝতে পারছি না, কয়েকদিন যাবৎ আমি যেটা খেয়াল করছি, মানে দু একদিন যাবৎ দেখছি যে খুব কুয়াশাচ্ছন্ন একটা ওয়েদার কিন্তু দেখা যায় চারিপাশে। আর আমার অফিসটা যেহেতু 15 তলায়, বুঝতেই পারছেন, মানে আমার এখান থেকে আমার বারান্দা থেকে কিন্তু পুরো ঢাকা শহরের একটা ওভারভিউ দেখা যায়। মানে কেন জানি মনে হয় যে কুয়াশা এরকম একটা ভাইব কিন্তু দেখা যাচ্ছে বা পাওয়া যাচ্ছে আর কি। আচ্ছা, এদিকে অনন্য বৈশী যুক্ত হয়ে গেছে আমার সাথে, হ্যালো। ওহো, আই এম রিয়েলি সরি, আমি কেন যে এত হিচকি, আমি হিচকিটা কন্ট্রোলই করতে পারছি না। আচ্ছা, এদিকে আমার সাথে মিমি যুক্ত আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে। আমার সাথে এদিকে যুক্ত আছে রহস্যময়ী, ওকে, হাই আর জি রিদম খন্দকার, হাওয়ার ইউ? আলহামদুলিল্লাহ, আই এম ডুইং গুড। রহস্যময়ী ইজ কামিং সুন, ওকে। এনিওয়ে, তোমার নামের পদবী আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, খন্দকার, ওইটা আমার ফ্যামিলি টাইটেল, আমার দাদা ছিলেন খন্দকার, আমার বাবা তারপর ছিলেন সেই খন্দকার, আমার বাবাকে সবাই সাপ কি ডাকতো, বড় সাহেব ডাকতো আর কি আমার বাবাকে, এখন সাবমিয়া ডাকতো আমার বাবাকে, সাবমিয়া, বড় সাহেবকে সাবমিয়া ডাকতো। তো সেই নামটা এখন কিন্তু আমার, মানে খন্দকার বেসিক্যালি বর্তমানে, যেহেতু আমি আমার বংশে বড় নাতি, সো খন্দকার টাইটেলটা এখন শুধুমাত্র আমার সাথেই যাচ্ছে আর কি, আমি হচ্ছে এখন বর্তমানে বড় সাহেব। আচ্ছা, এই রিদম কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তাসনুবা বলছি, মনে আছে তোমার? তাসনুবা, অবভিয়াসলি। যাই হোক, একটা গানে চলে যাচ্ছি আমরা, আরজিৎ আর পালকের করা একটা গাবারিজ ব্যাক অ্যালবামের গান শুনবো, তেরি মেরি কাহানি, খুব সুন্দর গানটা, এনজয় করতে থাকেন, পরবর্তী ঘন্টায় আবারও আসছি।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: টাইম চেক, এখন সময় বিকেল চারটা।
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন ম্যাসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ। অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটিআইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটিআইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। সো লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এন্ড দিস ইজ আর জি রিদম এয়ার। এখন পর্যন্ত কিন্তু আছি, দুপুর 2টায় বাজেই কিন্তু চলে এসেছি, দেখতে দেখতে আমরা শেষ ঘন্টায় চলে এলাম। অ্যান্ড আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন। লিসেনার্স, প্লেলিস্ট জুড়ে কিন্তু খুব সুন্দর সুন্দর গান প্লে হচ্ছে একের পর এক। অ্যান্ড আশা করছি আমাদের এই আড্ডাটা আজকে এনজয় করছেন। আপনাদের সাথে এই যে আপনাদের সাথে যখন যুক্ত হই বা আপনাদের সাথে যখন আড্ডাটা জমে ওঠে, আমার মনে হয় এরকম যদি প্রতিটা দুপুর হতো তাহলে প্রতিটা দুপুরই হয়তো বা সুন্দর হয়ে যেত। আর যাই হোক, আমি আসলে হিচকি দিচ্ছি আর কথা বলছি, সো এটা নিয়ে আসলে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। আমি যদি বলি, এই যে দেখেন আপনারা কি করছেন জানেন, আমার অনেকে আমাকে মেসেজ করছে, সবাই মজা নিচ্ছে। প্রথমেই দেখতে পারছি এই যে তমা কোথায়, তমার মেসেজটা একটু আগেই বোধহয় দেখলাম আমি। আমাদের সাথে সিলুড়ি তমা আছে। আপনার হিচকি শুনে আমি হাসতে হাসতে শেষ, কথার মাঝে মাঝে হিচকি ভালোই লাগছে। ভালো তো লাগবে, আমার কষ্ট তো আমি বুঝতে পারছি। আজকে তৃতীয় দিন, গত পরশু দিন থেকে শুরু হয়েছে, এটা কোনোভাবেই থামছে না। অনেকেই বলছেন যে ভাইয়া বেশি করে পানি খান, কেউ কেউ বলছেন নিঃশ্বাস আটকে রাখেন, বাট কোনো কিছুতেই লাভ হচ্ছে না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে সানিম যুক্ত আছে, আমার সাথে যুক্ত আছে তুবা। শোনো লাভবার্ড, বেশি কথা বলার দরকার নেই, না হলে আবার হিচকি চলে আসবে। না, হিচকি আসুক, ইটস ওকে, প্যারা নাই। আপনাদের সাথে আড্ডা দিচ্ছি, দ্যাটস ইনাফ, আই থিঙ্ক ইটস ইনাফ ফর মি। আর এটাই বেস্ট, দুপুরে মোমেন্টটাকে যদি আসলে চেঞ্জ করতে হয় এটার থেকে বড় আর কিছু হতেই পারে না। যাই হোক, আমার সাথে এদিকে রাফিয়া আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে। তুমি কেমন আছো ভাইয়া? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। অমানিশায় তোমার গল্প শুনে সারা রাত ঘুম আসেনি, মনে হয় কেউ আমার সামনে দাঁড়িয়ে আছে। এইটাই হয়তো একটা অ্যাচিভমেন্ট আমার। থ্যাংক ইউ সো মাচ। আসলে আপনারা সবাই অমানিশা এনজয় করছেন, অমানির সাথে আসলে এই যে স্টোরিগুলো আপনারা ফিল করতে পারছেন, দেন ব্যাপারগুলো আসলে আপনারা নিজের লাইফের সাথে মিলাচ্ছেন, এটাই হয়তো আমাদের একটা অ্যাচিভমেন্ট। যাই হোক, আচ্ছা অমানিশা নিয়ে তো আরও একটা মেসেজ দেখা যাচ্ছে। বাবা, ভাইয়া অমানিশাতে আপনি যে ঘটনাটা বলেছেন সেটা সত্যি লোমহর্ষক ছিল। অ্যান্ড আপনার ফেসবুক প্রোফাইলে যে ভিডিও পোস্ট করেছিলেন গত 17th August, সেটার ব্যাপারে বলি। জিন কিন্তু টানা 3 বার নক করে না, রাকিব ফ্রম রংপুর। হ্যাঁ, এই ব্যাপারটা এর আগেও কিন্তু আমি শুনেছিলাম, যে মানে আমাকে আরও একজন কমেন্ট করেছিল যে হ্যাঁ এই ব্যাপারটা না কীরকম হতে পারে, যে 2 বারের বেশি যদি হচ্ছে নক না করে তাহলে খুলতে না বা এরকম কিছু আর কি। যাই হোক, তারপর দেখতে পাচ্ছি জান্নাতুল হীরা আছে। কিছুদিন পরপর শুধু তোমার একটা না একটা সমস্যা হয়, কখনো গলা ব্যথা, কখনো হিচকি, কেউ কি ব্ল্যাক ম্যাজিক করেছে তোমার উপর? যদি কেউ ব্ল্যাক ম্যাজিক করে থাকে তবে আমি এখনই তাকে মেরে ফেলবো। ইট ক্যান বি হ্যাপেন, কজ আসলে বলা যায় না, এটা হতেই পারে। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, হিচকি দিচ্ছি, হিচকি দিতে থাকি। যাই একটু পানি খেয়ে আসি, আপনার এই ফাঁকে একটা গান শুনেন, রিজভীর করা একটা গান শুনবো। ও বন্ধু লাল গোলাপি, ও বন্ধু লাল গোলাপি, গানে চলে যাচ্ছে লিসেনার্স।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 90.4

একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আপনার সাথে
1: 90.4 সবাই খুব মজা নিচ্ছিলেন, এখন রিদম কিন্তু ব্যাক করেছে আবার ফর্মে। যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো সময় জুড়ে আমার সাথে যারা ছিলেন। আর দেখতে দেখতে কিন্তু একদম শেষ ঘন্টার মাঝামাঝি অবস্থানে আছি, যে কোনো সময় হয়তো বা হুট করে বিদায় নিতে হবে, তবে আছি। আশা করছি প্লে লিস্টের গানগুলো খুব এনজয় করছেন। আর আমার সাথে অনেকেই যুক্ত আছে, প্রথমেই দেখতে পাচ্ছি এদিকে মাম্পি আছে আমার সাথে। লক্ষ্মীচন্দ্র, তোমার গলাটা ঠিক হয়েছে কি? পানি খেয়েছো? পানি তো ননস্টপ খাচ্ছি, এই গত পরশু দিন থেকে শুরু করে এত পরিমাণে পানি খাচ্ছি আমার মনে হয় যে আগামী 10-12 বছর পানি না খেলেও চলবে। আচ্ছা, এদিকে আমিনা আছে, আমিনা সুলতানা সিলেট থেকেই। আপনার ভয়েস আমার ভাইয়ের মতো, ওকে তাই নাকি? নাইস নাইস। রিদম ভাই কেমন আছো? শুভ দুপুর সিলেট থেকে পারমিতা। পারমিতা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সাইদুল ইসলাম সোহাগ আছে আমার সাথে দেখা যাচ্ছে। তারপর আমার সাথে দেখতে পাচ্ছি যুক্ত আছে এদিকে কে আছে। রিদম ভাই আমি একটা টোটকা দিচ্ছি, কিছু সময় নিঃশ্বাস অফ করে থাকেন, আই হোপ এতে কাজ হবে, হিচকি একটু কমবে। নিঃশ্বাস আপনারা কিছুক্ষণ না, আমি ঘন্টার পর ঘন্টা নিঃশ্বাস আটকে বসেছিলাম, না মারা যায়নি, বেঁচে আছি, তবে আনফর্চুনেটলি সেটা তো কোনো কাজ হচ্ছে না, খুব খুব বাজে একটা সিচুয়েশন ফেস করছি। যাই হোক, এখন বন্ধ আছে, কিছুক্ষণ পর আবার শুরু হয়ে যাবে হুট করে। রংপুর থেকে হিমাদ্রি আছে আমার সাথে, এদিকে আমার সাথে দেখা যাচ্ছে আমার যুক্ত আছে মিষ্টি ভাই, বেশি করে পানি খাও তাহলে ঠিক হবে। কোনো লাভ হচ্ছে না। এদিকে আমার সাথে কে আছে, তানিয়া যুক্ত আছে। মুকুল ভাই কখন আসবে? এই যে রিদম বিদায় নিবে আর মুকুল ভাই চলে আসবে। যাই হোক, গঙ্গাছড়া থেকে এদিকে রুমি খাতুন আছে আমার সাথে যুক্ত আছে, কেউ একজন কে আছেন, আমেনা আছেন সিলেট থেকে। গাজীপুর থেকে রানী যুক্ত আছে আমার সাথে। মুকুল ভাই বলে আমি ধনী গরিবের মাঝে পার্থক্য করি না, অথচ মানুষ নাম্বারের SMS পড়ে না, এটা কিছু হলো বলো তো? ধনী গরিবের সাথে আসলে SMS পড়ার সম্পর্কটা কোথায় সেটা তো বুঝলাম না। আর যে মামির নুন চুরি করে খাইছি এটা বললে নাকি ভালো হয়, ইচকি লোকে বলে তাই? ও আচ্ছা তাই নাকি? ও আমি মামির নুন চুরি করে খেয়েছি, কিন্তু আমি তো খাইনি, এরকমটা হবে কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। হ্যালো, কি আমাকে ভুলে গেছো নাকি? আমাকে ভুলে গেলেও প্রবলেম নেই, আবার তোমায় মনে করিয়ে দিব। তোমা ফ্রম রংপুর, ওকে রংপুরিয়ান তোমা, মোস্ট ওয়েলকাম। তোমা আছে সিলোড়ি তোমা, তবে আজ কিন্তু আপনার হেচকির কারণে খুব হাসলাম, ধন্যবাদ। আচ্ছা, কারো দুঃখের দিনে হাসছেন তোমা তাই না? আমারটা আমি ফেস করছি, আমার লিটারেলি বুক গলা ঘাড় সব ব্যথা হয়ে গেছে হিচকি দিতে দিতে দিতে দিতে, খুব বাজে একটা সিচুয়েশন। যাই হোক, লিসেনার সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে এই যে বিভিন্ন ধরনের সলিউশন দিচ্ছেন, মিন্স লট। আমি এই মুহূর্তে একটা গানে যাচ্ছি, বিদায় মুহূর্তে আবারও আসবো, আশা করছি আজকের এই আড্ডাটা আমাদের জমেছে, যেহেতু মানে কথা বলতে পারিনি ওভাবে, বাট কালকে আই প্রমিস করছি কালকে কিন্তু আমি একদম সুস্থ হয়ে ফিরবো, যদি আপনার দোয়া করেন আর কি। দোয়া করবেন যাতে হিচকিটা একবারে টোটালি কমে যায় আর যাতে না আসে। যাই হোক, এখন একটা গানে চলে যাবো, বিকালবেলার মুহূর্ত, খুব সুন্দর একটা ওয়েদার, আমার মনে হয় বিকালবেলার একটা গানই কিন্তু শোনা উচিত। আমরা এখন জয় সাহারি আর হচ্ছে এলিতা করিমের করা একটা গান শুনবো, বারান্দাতে বিকালবেলা, খুব সুন্দর একটা গান, ইন্টারেস্টিং একটা গান, গানটা আশা করছি সবার মুড ইনস্ট্যান্ট চেঞ্জ করে দিবে। কথা বাড়াচ্ছি না, সোজা গানে চলে যাচ্ছি, অ্যান্ড আশা করছি অবশ্যই বিদায় মুহূর্ত পর্যন্ত সবাই রিদমের সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিলসের সাথে থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আর যে হৃদম আবার এসে গেছে। লিসেনার্স, আর যে হৃদম আছে আপনাদের সাথে, শুনছিলেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস। দেখতে দেখতে একদম মিড ডে ফিলস অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। খুব সুন্দর একটা সময় কাটলো আজকের দুপুরটা, যদিও হিচকি দিচ্ছিলাম খুব বেশি, গল্প হয়নি ওভাবে। তবে এই যে আপনারা যে সব অ্যাটেন্ড করেছেন, জোস জোস, আর কী লাগে লাইফে। আচ্ছা যাই হোক, সব আমার সাথে কিন্তু অনেকেই যুক্ত আছে একদম শেষ মুহূর্ত পর্যন্ত। সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা, কজ আপনারা না থাকলে হয়তো বা আমাদের প্রতিটা দুপুর এত বেশি ইন্টারেস্টিং হতো না, এত বেশি সুন্দর হতো না। সবাইকে থ্যাংক ইউ সো মাচ, যে সবাই আসলে এত ব্যস্ততার মধ্যেও যুক্ত হন বা যুক্ত হচ্ছেন, মেসেজ করছেন, লিখছেন। ও ও ও, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ইট মিন্স আ লট ফর মি। হিচকি আপাতত বন্ধ আছে, জানি না আবার কখন শুরু হয়। সবাই দোয়া করবেন যাতে হিচকিটা পার্মানেন্টলি বিদায় নেয় আমার থেকে। আর আমি এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মেসেজ সেকশনে, দেখবো শেষ মুহূর্ত পর্যন্ত কে কে ছিলেন। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে প্রিয়া আছে। প্রিয়া লিখেছে, ভাইয়া তোমার আমার টেক্সট পড়েছেন, একটু বাইরে ছিলাম। আচ্ছা যেটা বললাম করেছেন তো, আমি আসলে নিঃশ্বাস আটকে রাখার যে ব্যাপারটা, এটা সেই পরশুদিন থেকেই করছি, এটা কোনোভাবেই মানে কাজ হচ্ছে না। আমার হিচকিটা অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে, আবার হুট করে আবার মানে এটা শুরু হয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশন আর কি। যাই হোক, তারপর আমি দেখতে পাচ্ছি এদিকে আমার সাথে আরও একজন আছেন। কে আছেন? আচ্ছা নামটা লিখে নি, শুধু হাই জানিয়েছে। হ্যালো, লন্ডন থেকে কিন্তু আরিফ ভাই আছে আমার সাথে। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বার্থডে উইক কেমন গেল? বার্থডে উইক, হ্যাঁ, দ্যাট ওয়াজ সো মাচ স্পেশাল ফর মি। আসলে পুরোটা সময় মানে এটা হয়তো এই বার্থডে টাইমটা আসি লাইফটাতে আসলে মানে একটা গুড মেমোরি হয়ে, যেটা হয়তো আপনি সবসময় মনে রাখতে পারবেন। ফুটন্ত গরম পানিতে পুদিনা পাতা আর আদার রস দিয়ে ভাপ নেন মুখ দিয়ে, দেখবেন হিচকি চলে গেছে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আপাতত যেহেতু নেই, আশা করছি আর আসবে না, বাকিটা দেখা যাক। আচ্ছা এদিকে ফেসবুকের কমেন্ট সেকশনেও কিন্তু অনেকেই আছে দেখা যাচ্ছে। ইমরান তুহিন ভাই আছেন, অর্ণিলা মায়া আছে, সাইম খান আছে, রাভি আছেন, আনসারি আছেন, আমাদের অমৃত দাদা আছে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে আরও অনেকে যুক্ত আছে। মুরাদ খান আছেন। ভাইয়া ভালো আছেন? আপনার বিয়ে হয়নি? না, বিয়ে টিয়ে হয়নি, বিয়ে শাদিতে এসবে আমি নেই। হিচকি বাবা হয়ে গেলেন ভাই? আপনি তো হিচকি বাবা হয়ে গেলেন, এই তো সবাই খুব মজা নিচ্ছেন তাই না? ঠিক আছে, ইটস ওকে, ইটস ওকে। দুটো মানচিত্র একে দুটো দেশের মাঝে বেঁধে আছে অনুভূতিগুলো, এই গানটা শুনতে চাই। আচ্ছা অবশ্যই অবশ্যই রাতুল, আমি চেষ্টা করবো আপনাকে পছন্দের গানটি শোনানোর জন্য। তারপরের দিকে দেখতে পাচ্ছি লাভিব আছে চট্টগ্রাম থেকে আমার সাথে, এদিকে যুক্ত আছে কে আছে, কোথায় ওয়ারিস আছে চট্টগ্রাম থেকে। আচ্ছা ওয়ারিস অনেকগুলো টেক্সট করেছিল। ওয়ারিস আপনি যখন বারবার টেক্সট করছেন না, আপনার এগুলো তো উপরে উঠে যাচ্ছিল, যার কারণে এতক্ষণ আপনার টেক্সট পাইনি। যাক ফাইনালি পেলাম, বেচারার আবার হিচকি উঠে গিয়েছে মনে হয়। ওই রিদু আইসা পড়েন, হিচকি নিয়েই কথা বলেন, তবুও একটু বলেন, আমরা তবু আপনাকে শুনতে চাই, তাই নাকি? হ্যাঁ আমি তো হিচকি নিয়েই গল্প করলাম আজকে। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি কোথায় কতগুলো মেসেজ করলাম, একটাও পড়লো না। আমার মেসেজ কি যাচ্ছে না নাকি, নাকি সিফাত ভাই সত্যি সত্যি নিষেধ করলো? ঘোড়ার ডিমের আর যে একটা মেসেজও করবো না, ওরে বাবারে কি রাগ! না না না, এমন কিচ্ছু না, এই যে মেসেজ পড়লাম, আসলে আপনার মেসেজগুলো উপরের দিকে ছিল, যার কারণে হয়তো বা পেতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা হেচকির জন্য ডাক্তার দেখান, লক্ষণ তো ভালো নহে, 3 দিন টানা হেচকি হয় নাকি কারো? আমার তো হচ্ছে, ডক্টর দেখিয়েছি, দেখি তারপর ওইটা আসলে একটা পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে, আমিও একটু টেনশনে আছি বলা চলে। আচ্ছা এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে মোহনা আক্তার আছেন, জারিন আছে আমার সাথে রংপুর থেকে, খেয়া আছে রংপুর থেকে। এদিকে দেখতে পাচ্ছি আমার সাথে বিদায় নিয়েছে কিন্তু আমাদের বিএন সাহেব, অর্থাৎ নিশি। বিআই দোয়া করি তোমার হিচকি যেন রাতের মধ্যে ভালো হয়, খোদা হাফেজ, ভালো থেকো ভাইয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই। তারপরে দিকে দেখতে পাচ্ছি তমা আছে আমার সাথে, দিকে যুক্ত আছে সুমিন। তুমি চেঞ্জ হয়ে গেছো, আমার SMS পড়ো না, আগের SMS ও পড়নি, রাগ করলাম, তোমরা সব বাবু সোনারা একই। কি রাগ অভিমান বাবারে। আচ্ছা জিনিয়া আছে, জিনিয়া লিখেছে আল্লাহ যেন তাড়াতাড়ি ঠিক করে দেয় তোমায়, তুমি অসুস্থ থাকলে ভালো লাগে না আমার। হ্যাঁ দোয়া করবেন, প্লিজ দোয়া করবেন আমার জন্য। শেষ মুহূর্তে দেখতে পাচ্ছি বিদায় নিয়েছে সাইদুল ইসলাম সোহাগ, ভাইয়া আলবিদা, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আরও একবার যারা পুরো সমাজে যুক্ত ছিলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল ইনশাল্লাহ চলে আসবো। সবাই দোয়া করবেন যাতে হিচকি ছাড়া আসতে পারি, হিচকি ছাড়া যাতে কথা বলতে পারি। আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো সময় জুড়ে থাকার জন্য। এখানে বিদায় নিচ্ছি, খুব সুন্দর একটা গান শুনতে শুনতে বিদায় নিব, মাহতিম সাকিবের করা একটা গান শুনবো আমরা। এই মন তোমাকে দিলাম, তুমি চোখের আড়ালে হও, কাছে কি বা দূরে রও, কাছে থাকুক বা দূরে থাকুক চোখের আড়াল করা যাবে না, তাই তো? হ্যাঁ লিসেনার্স, আমরা এখন মাহতিম সাকিবের এই মন তোমাকে দিলাম গানটা শুনতে শুনতে বিদায় নেব। আশা করছি গানটা এনজয় করবেন। অ্যান্ড সবাইকে লাস্ট বারের মতো আরও একবার থ্যাংক ইউ সো মাচ পুরো সময় জুড়ে মিড ডে ফেজের সাথে থাকার জন্য। আগামীকাল ঠিক একই সময় অর্থাৎ দুপুর 2টা বাজে হাজির হয়ে যাব। সো আশা করছি আবারও আগামীকাল কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যুক্ত থাকবেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: শান্তি নাই রে?
1: আছে।
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
2: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গান সুরে সুরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন, ঢাকা এফএম 90.4।

0: আরে দোস্ত, জীবন নিয়ে এত ভেবা লাভ আছে? জীবন তো এমনিই চলতে থাকবো।
1: মুকুল
0: কাজে মন দে, বুঝলি? কাজে মন দে, সব ভালো থাকবে, এত টেনশন করিস না।
2: রাইট, আপনি শুনছেন মুকুল সি স্টল, শুধুমাত্র ঢাকা FM 90.4 এর স্টুডিওর ঘড়িতে বিকেল 5টা। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কুল মুকুল, আশা করছি সবাই ভালো আছেন। আজকের দিনটার নাম হচ্ছে সোমবার, মুকুলবারও বলে অনেকে, আর 7 সেপ্টেম্বর 2026 এবং 23 ভাদ্র 1433। এই ভাদ্র মাসটাকে আমি খুব ভয় পাই, হ্যাঁ, বৈশাখ জ্যৈষ্ঠ আর ভাদ্র মাসটাকে খুব ভয় পাই, প্রচণ্ড গরম পড়ে। কিন্তু এবার আল্লাহর একটা রহমত যে এবার ভাদ্রে আমরা কিন্তু সেই রকম গরম অনুভব করতে পারিনি। দু একদিন হয়তো গরম ছিল, কিন্তু মোটামুটি আজকেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়লো, সবকিছু মিলে ভালো। আর এক সপ্তাহ গেলে 23 ভাদ্র আজকে, যেহেতু আর একটা সপ্তাহ গেলে ভাদ্র মাস শেষ, আপনারা একটা শীতের আমেজ পেয়ে যাবেন। অক্টোবর থেকে ওরকম গরম কিন্তু পড়ে না, অক্টোবর নভেম্বরে তো শীতের একটা আমেজ পাওয়াই যায়, তো অক্টোবরটা আমাদের একটু মাঝারি তালে যাবে, একটা ভালো একটা সময় কাটে আর কি। মানে অত গরমও থাকে না, শীত তো পড়ে না, কিন্তু গরমটা থাকে না। আমি শীতকে অনেক ভালোবাসি আর গরমটা খুব অসহ্য লাগে আর কি, কিন্তু কিছু করার নেই, সৃষ্টিকর্তার নিয়ম যেটা, গরম ঠান্ডা সবকিছু মিলিয়ে আমাদের চলতে হবে। ওকে, কথা না বাড়াই গানে যেতে চাই, কিন্তু গানে যাওয়ার আগে বলতে চাই যে আমার সাথে কানেক্টেড হতে হলে দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ফেসবুক, ফেসবুকে আপনারা যারা রয়েছেন সার্চে গিয়ে জাস্ট লিখুন আই লাভ ঢাকা FM, লিখলেই ঢাকা FM এর অরিজিনাল পেজটা পেয়ে যাবেন, যেখানে 1 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে, সাবস্ক্রাইবার রয়েছে, 1 মিলিয়ন হয়ে গেছে। সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি সেগুলো পড়ে শোনাবো কিংবা সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আর আজকে পেপার থেকে একটা জিনিস কেটে নিয়ে আসছি, যে অনেকেই আমার এই শোতে দেখি যে অনেকেই আছে যারা বিয়ে শাদী করতে চায় না। তারপর কালকে পত্রিকা পড়ছিলাম আর কি, ওর মধ্যে দেখলাম আর কি, বিয়ে না করলে অনেকগুলো সুবিধা আছে বিয়ে যারা না করতে চায় আর কি, তাদের জন্য একটা কাগজ কেটে নিয়ে আসছি, এই কাগজটা একটু পড়বো আর কি, নকল না, এটা কাগজ আর কি, কেটে নিয়ে আসছি পেপার থেকে, যে বিয়ে না করলে আমি চিন্তা করলাম যে আমার শোতে অনেকে বিয়ে করতে চায় না, তাদেরকে একটু উৎসাহিত করি আর কি। কিন্তু আমি চাই সবাই বিয়ে করুক, যেহেতু আমরা শিয়ালের লেজ কাটা গেলে ওই শিয়াল চায় সব শিয়ালের লেজই কাটা যাক, এরকম আর কি। কিন্তু তারপরও যেহেতু অনেকেই বিয়ে করতে চায় না, তাই কারণে কাগজটা কেটে নিয়ে আসছি, এটা নিয়ে কথা হবে। তাহলে আই লাভ ঢাকা FM হচ্ছে আমাদের পেজের নাম, সেখানে গেলে আমাকে পেয়ে যাবেন। তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে পারবেন, আবার কমেন্টও করতে পারবেন, মানে হোয়াটসঅ্যাপে নাম্বারটা ব্যবহার করে আপনি SMS করতে পারবেন। আজকে আমি পড়বো, আমাকে রিদম হেল্প করেছে, রিদম আমাকে SMS কিভাবে পড়বো ওই জায়গাটা দেখিয়ে দিল, একটা ট্যাব খুলে ওখানে আমাকে দিয়ে গেছে, তো SMSও করা যাবে। আর বাটন ফোন যাদের রয়েছে, অনেকেই বাটন ফোনে আমাকে খুঁজে পায় না যে আমি SMS পড়ি না, আমি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যেই থাকি, কেন কতগুলো আসলে কত সামাল দিব, কেন ফেসবুকেই তো প্রচুর SMS থাকে আর হোয়াটসঅ্যাপে থাকে, তা আমি আসলে পড়ে কুলাতে পারি না যে এই 3 ঘন্টা সময়ের মধ্যে। আবার আজানের বিরতিতে আমি একটু বিরতিতে যাই নামাজের জন্য। ওকে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এ হচ্ছে নাম্বার। ওকে, কথা কম কাজ বেশি, গানে যেতে হবে, দারুণ একটা গান আপনাদের জন্য সাজিয়েছি, গানটা শুনে তারপরে ফিরে আসছি। গানের নাম বলতে হবে, সব কিছু বলতে হয় না, হ্যাঁ হ্যাঁ একটু থাক না।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই।

8 মিনিট, উড়ে যা রে মুনিয়া, শীতিশা এবং হাবিবের দারুণ একটা গান শুনলাম। আর ফেসবুকে মোটামুটি কমেন্টের এসএমএস এর ঝড় বয়ে গেছে, এবং বেশি বেশি করে এসএমএস করতে থাকুন, হাতের লেখাও সুন্দর হবে, কেন বেশি লিখলে ভালো হবে আর কি হাতের লেখা। ইমরান তুহিন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, আমি তুহিন গাজীপুর শ্রীপুর থেকে সাথে আছি, অনেক ধন্যবাদ তুহিন। খুশিউল্লাহ মাহমুদ রিয়াদ, আমার প্রিয় ভাইটা চলে আসছে, আসসালামু আলাইকুম প্রিয় মুকুল ভাই সাহেব। আচ্ছা, আমাকে সাহেব বললে কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগে আর কি। হ্যাঁ মুকুল সাহেব, সাহেব হতে পারিনি এখনো, আজকেও প্লাস্টিকের জুতা পরে এসছি। হ্যাঁ, আমার বাসার থেকে খালি বলে, আম্মা বলে যে একটু সুন্দর করে অফিসে যা। আমি বললাম যে আম্মা রেডিওতে দেখা যায় না, তো কোনো সমস্যা নেই, আমার একটু ভালো লাগে। তুই বাসার পোশাক পরে অফিসে চলে যাস, একটু সুন্দর হয়ে যা অফিসে। আমি বললাম যে আমার অফিস কি রেডিও মা, কিচ্ছু দেখা যায় না, এইভাবেই চলে যাই আর কি, ওই স্যান্ডেল পরেই চলে আসি আর কি, প্লাস্টিকের স্যান্ডেল, খুবই কম দামি একটা স্যান্ডেল, এত টেকসই বুঝছেন, আমি যেটা ফেলে দিব, এটা 3 বছর হয়ে গেছে, এটা ছিঁড়তেছেই না, কোনোভাবেই ছিঁড়তেছে না। আমি বহু ট্রাই করতেছি যে স্যান্ডেলটা ছিঁড়ে যাক, আর একটা স্যান্ডেল কিনে নিয়ে আসছি সেদিন, খুব সুন্দর বাটা থেকে, কিন্তু এটা পরার সুযোগ পাচ্ছি না, এটা না ছিঁড়লে এটা পরতে ইচ্ছা করে না, কিন্তু এখন দেখলাম যে এটা 3 বছরও ছিঁড়ে নাই, এটা মনে হয় যে আরো 2 বছর ছিঁড়বে না মনে হয়, কি যে করি আমি বুঝতে পারছি না, স্যান্ডেল ছিঁড়ে না বলেন তো। আবার চুরি হওয়ার জন্য কেউ কিন্তু দোয়া করেন না, যে মসজিদ টসিদে গেলে, মসজিদে গেলে স্যান্ডেল চুরি হয়ে যায়। আমি অবশ্য ভিতরে বসতে জায়গা মতো রাখি যাতে স্যান্ডেল চুরি না হয়। আরেকটা ব্যাপার হলো যে চোর বুঝে, মানে যে একটা প্লাস্টিকের স্যান্ডেল ভ্যান থেকে কেনা, এটা যতই সুন্দর হোক আমি একটু যত্ন করে রাখি, মানে আমি একদিন দুদিন পর পরই স্যান্ডেল ধুয়ে ফেলি আর কি। হ্যাঁ, এটা আমার একটা অভ্যাস আর কি। তা এখন পুরান জিনিসগুলো চকচক করে, তো চোর বুঝে যে এটা 3 বছর হয়ে গেছে, এটা চুরি করে লাভ নেই, এটা কম দামি স্যান্ডেল, এটা কিভাবে বিক্রি করব, এটা হচ্ছে ব্যাপার। ওকে, তারপর রিহাদকে অনেক ধন্যবাদ সাহেব বলার জন্য। আমি মুকুল সাহেব এখন থেকে নাকি, আচ্ছা কেউ একটু বলেন তো দেখি কেমন লাগে শুনতে মুকুল সাহেব, কেমন মুকুল সাহেব, আচ্ছা মুকুল সাহেব, আচ্ছা মুকুল সাহেব কেমন আছেন, আচ্ছা আমি আর একটু বুড়া হলে তো কেমন লাগবে না মুকুল নামটার সাথে, সাহেব না মুকুল, এই এখনো মুকুল ফুটে নাই, ছোট একটা বাচ্চা, তো এই মানুষটা বয়স হয়ে গেলেও যখন মুকুল থাকবে, আমি মাঝে মাঝে এই নামগুলো নিয়ে ভাবি যে এই নামগুলো মানে ছোট, এখন তো আমরা একটু মডার্ন নাম টাম রাখি তাই না, ধান রিকি একটা ছেলের নাম রাখলাম, তা রিকির যখন 75 বছর হয়ে যাবে, রিকি কেমন লাগবে শুনতে বলেন তো, একটা বয়স পর্যন্ত নামগুলো ঠিক আছে। আমার আসল নাম ধরেন মাহমুদুল আমিন, এটা ঠিক আছে, এটা বয়স্কাল মাহমুদ সাহেব বললেও একটা মানায়, মুকুলটা কেমন জানি ছোট, মানে আমি বুড়া 80 বছর বয়সে আমাকে মুকুল ডাকবে কেমন জানি লাগে শুনতে আর কি, রিকি। তারপর নুমাইরা খানি আমাদের সাথে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভাইয়া ভালো আছি, দোয়া করবেন। আর আমার আম্মার শরীরটা আজকে আবার একটু খারাপ, একটু সবাই একটু দোয়া করবেন। হ্যাঁ, আম্মা সবসময় আপনাদের কথা বলে, বলে কি রেডিওতে গেলে আমার জন্য একটু দোয়া চাইবি আর কি, কেন আপনারা, আমি দেখেছি যখনই আমি রেডিওতে বলি আপনারা অনেক দোয়া করেন, এবং তারপর দেখি যে আম্মা কিছুটা সুস্থ হয় আর কি। আর এখন বয়স হয়েছে তো একটু আপ ডাউন করে শরীর, তারপর আমার জন্য দোয়া করবেন। সুবর্ণা ইসলাম আমাদের সাথে জয়েন করেছে, আসসালামু আলাইকুম, অনেক সুন্দর একটা নাম সুবর্ণা, এবং আজকে নামটা একটু আনকমন লাগছে, মানে আজকে মনে হয় প্রথম জয়েন করলেন। তারপর সামান্তা, আমি ভেবেছি দেরি হয়ে গেছে, সামান্তা দেরি হয় নাই, আপনি ভেবেছেন, ভাব নিচ্ছেন, আমার সাথে ভাব নিয়ে চালাকি করে কোনো লাভ নাই, আমি ভেবেছি দেরি হয়ে গেছে, একটা ভাব নিল সে, আমি ভেবেছি দেরি হয়ে গেছে, কিসের দেরি হয়ে গেছে, টাইম মতো চলে আসছেন আপনি। রবিউল হাসান আমাদের সাথে জয়েন করেছিল, আসসালামু আলাইকুম মুকুল ভাই কেমন আছেন, স্মার্টফোন নাই তাই বাটন ফোন দিয়ে দীর্ঘদিন আপনার শো শুনেছি, দীর্ঘদিন পর একজনের কাছ থেকে মোবাইল হাওলাত নিয়ে আপনার পোস্টে কমেন্ট করলাম, প্রিয় ভাই আমাকে কি ভুলে গেলেন, দোয়ায় স্মরণ রাখবেন। অবশ্যই অনেক দোয়া করি রবিউল হাসানকে, আর এত কষ্ট করে আপনি আমার ফোন শুনছেন, মানে আমার শো শুনছেন, একটা ফোন নিয়ে এসে আমার মনটা একটু বিগলিত হয়ে গেল আর কি। আমার প্রচুর টাকা থাকলে আপনাকে একটা ফোন কিনে দিতাম আসলে। হ্যাঁ, আমার খুব ইচ্ছা করছে আপনাকে একটা ফোন কিনে দিতে, আপনি এত কষ্ট করে আমার শো শোনার জন্য একটা ফোন হাওলাত নিয়ে আসছেন। আচ্ছা যাই হোক, শো শেষ হলে ফোনটা দিয়ে দিন তাকে, তাহলে হবে। তারপর মোহাম্মদ রিহাদ, কেমন আছো? ভালো আছি। যাক বাবা দেরি হয় নাই, সামান্তা মাইটের খাইছে মনে হয় স্কুলে, না সামান্তা বারে বারেই ক্ষমা টমা চাইছে, দেরি হয়ে গেল কিনা খুব খেয়াল রাখছে সবকিছু, চাকরি করলে ভালো করবে। মিজানুর রহমান হীরা ভাই আমাদের ভাই জয়েন করেছে, প্রত্যেক প্রবাসী তার পরিবারের পাওয়ার ব্যাংকের মতো, সবাইকে ভালো রাখতে রাখতে সবার মুখে হাসি ফোটাতে ফোটাতে হঠাৎ একটা সময় এসে তার নিজেরই চার্জ ফুরিয়ে যায়, তবুও সে থামে না, কাউকে বুঝতেও দেয় না, কারণ প্রবাসীর ক্লান্তির চেয়েও বড় হয়ে দাঁড়ায় পরিবারের প্রতি তার দায়িত্ব। খুবই কি বলে, মন খারাপ করার মতো একটা এসএমএস, আমার পড়ে একটু মনটা খারাপই লাগছে, এবং সত্যি তাই, এটাই বাস্তবতা। যারা প্রবাসে কাজ করে তারা সবসময়ই মানে সংসার হাল ধরার জন্যই তারা প্রবাসে যায়, এবং সংসারের মানুষগুলো তাদের দিকে তাকিয়ে থাকে, যদি ছোট ভাই বোন থাকে তাদের লেখাপড়ার খরচ, সংসারের খরচ,

তারপর স্ত্রী সন্তান থাকলে তাদেরকে খরচ দিতে হয়, দেখা যায় যে তারা একটা ভালো দেশে থেকেও নিজেরা অনেক লাক্সারি জীবনযাপন করতে পারে না, তারা দেখা যায় তার পরিবারের জন্য তাদের টাকা পাঠাতে হয়, সবকিছু খেয়াল রাখতে হয়, অনেক কিছু। তারপর প্রবাসীদের একটা সমস্যা হয় কি, ঠিক মতো যদি টাকা জমাতে না পারে, সবসময় তো আর প্রবাস জীবন ভালো লাগে না, কোনো এক সময় দেশে আসবে, দেশে এসে তখন আবার কিছু একটা করতে হবে, এই কারণে দেখা যায় যে একটু জমি টমি কিনে রাখা কিংবা কোনো একটা দোকানপাট করে রাখা, কিছু একটা মানে জীবিকার বন্দোবস্ত করা। আমাদের তো আসলে এই মানুষই শুধু জীবিকার জন্য টেনশন করে, আর কোনো পশু পাখি, আমি সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দা একটু দাঁড়াই, দেখি যে পাখিগুলো কিচির মিচির করছে, মানে ওরা খাওয়া খুঁজছে, কিন্তু ওদের কত অফিস যেতে হয় না, কোনো কিছু করতে হয় না। আর আমার আব্বা আম্মা খুব ভালো একটা কাজ করে, আপনারাও চেষ্টা করবেন, যে আমরা তো অনেক সময় ভাত নষ্ট করে ফেলি কিংবা পাতিলে দেখবেন যে শেষে ভাত থেকে যায়, ভাত যখন আমরা প্লেটে বাড়ি, বাড়ার পর পাতিলে লেগে থাকে না, রান্না করার সময় অনেক ভাত লেগে থাকে, তা আম্মা করে কি, এগুলো পানি দিয়ে রাখে, তা সকালবেলা পানি দিয়ে ওগুলো চামচ দিয়ে একটা কাঁচানি দেয়, দিয়ে চামচ দিয়ে তুলে আর কি, ওগুলো কাঁচানি কি বাংলা শব্দ আপনারা বুঝতে পারেন কিনা, আমাদের দেশে বলে আর কি, তা চামচ দিয়ে ওইটা তুলে আম্মা ওই সানসেটের মধ্যে খাবারগুলো দেয়, এবং সব পাখিগুলো এবং অনেকগুলো কবুতর আছে, চার পাঁচটা কবুতর আর চড়ুই পাখি আসে, এরা এসে আম্মার ওই ভাতগুলো খায়। আম্মা প্রতিদিন সকালবেলা এই কাজটা করে, আমার খুব ভালো লাগে এবং আমরা সবাই এটা করার চেষ্টা করব। তা যাক, আমি মিজান হীরা ভাইয়ের কথার থেকে অনেক দূর চলে গেলাম। তা এরকম প্রবাসীরা আসলে বিদেশে যখন থাকে, তাদের জীবিকার জন্য তারা ওই দেশে থাকতেও যেমন চিন্তা করে, দেশের চিন্তা করে, আবার দেশের জন্য মায়া লাগে, তার পরবর্তীতে আবার দেশে আসলে কি করবে এই চিন্তাটাও তাদের করে রাখতে হয় না, অনেক কিছু। আর যখন একটা ছেলে বিদেশে যায়, বাবা মারও প্রত্যাশা বেড়ে যায়, ভাই বোনও মনে করে যে ভাই জানি কত টাকা কামাচ্ছে, কত কি করছে, আমার এটা লাগবে, এটা লাগবে, অনেক রকম আবদার। অনেক সময় দেখা যায় দেখবেন যে প্রবাসী ওই ভাইটা একটা কম দামি মোবাইল ইউজ করছে, কিন্তু সে দেখবেন যে তার স্ত্রীকে কিংবা তার সন্তানকে কিংবা তার বাবা মাকে কিংবা তার ভাই বোনকে দেখবেন যে দামি একটা সেট সে পাঠিয়ে দিয়েছে, এরকম হয়। শিমুনুর আমাদের সাথে, মুকুল মামা তুমি কেমন আছো, বাসার সবাই কেমন আছে, ভালো আছি। তারপর সুবর্ণা ইসলাম আবারও ছিল, সামান্তা মোহাসা চলে আসো, মেহের তাতেই চলে আসো, সামান্তা চলে আসছে। আর এই যে সামান্তাও তো ওই গ্রুপে আছে যে বিয়ে করতে চায় না, যারা বিয়ে করতে চায় না তাদের জন্য যে একটু কাগজ নিয়ে আসছি, বিয়ে না করলে কি কি উপকার, এটা একটু পড়ে শোনাবো এই পরের লিঙ্কে এসে। তারপর শিমুনুর, অঙ্কুর বড়ুয়া, আসসালামু আলাইকুম, ধানমন্ডি থেকে যুক্ত হয়ে গেলাম, শুনছি ভালো লাগছে, অনেক ধন্যবাদ অঙ্কুর ভাই, আপনারা আছেন বলেই তো আমি আছি। শিমুনুর, শিমুনুর, সামান্তা আজকে হঠাৎ নিজের ছবি দিলেন, যে ব্যাপারটা কি? আচ্ছা, ব্যাপারটা একটু খুলেই বলি, না খুলে না বললে তো আবার বুঝবেন না। ওকে, সব ব্যাপারের মূলে হচ্ছে কি, মানে আমি কিছুই করি না, আমি আমাদের আর যে সিফাত, আর যে পিঙ্কি, ওরা আমাকে খুব হেল্প করে, রিদম, তারপর তানহা, যেহেতু আমি একটু বয়োজ্যেষ্ঠ মানুষ এই কারণে সম্মানটা একটু বেশি পাই, ওরা আমাকে খুব সম্মান করে এবং আদর করে, ওরা মায়া করে আমার জন্য, তা পিঙ্কি আমার পোস্টগুলো বানিয়ে দেয় আর কি। হ্যাঁ, তাই সব ক্রেডিট আসলে পিঙ্কির, আমার বলে লাভ নেই। তাই ছবিটা পিঙ্কি আজকে হয়তো দিয়েছে, যে সবসময় মুকুল ভাইয়ের চায়ের ছবি দিয়ে আজকে একটা ছবি দিয়ে দিই, আর এখন দাড়ি উঠে গেছে, দাড়ি রাখার চেষ্টা করছি আর কি, চেষ্টা না, এবার একদম নিয়ত করে ফেলেছি যে সুন্দর করে একটু মাঝারি সাইজের একটা দাড়ি রাখবো। আমার আম্মার নির্দেশ, আম্মা বলেছে দাড়ি রেখে ফেল, মানুষজন সব মরে যাচ্ছে, আম্মা আমাকে বললো, তার ফেলতে পারলাম না, রূপকথা একটু কেমন করছিল যে বাবা একটু পরে দাড়ি রাখো, আমি না বাবা রেখেই ফেলি দাড়িটা, আবার আগে দাড়ি রাখতাম কাটতাম। এই ছবিটা আগের ছবি, যখন দাড়ি ছিল না, তা এখন দাড়ি রাখার চেষ্টা করছি আর কি, তখন একটু ফ্রেশ হলে কেটে সেলুনে গেলাম, বললাম যে ভাই একটু আমাকে একটু স্টাইল করে দাড়িটা একটু কেটে দেন তো, সেলুনের ওই ভাই কাউসার ভাই আমার খুব পরিচিত, মানে সবসময় তার কাছে কাটি, সে বলে যে মুকুল ভাই আপনি দুই মাস পরে সেলুনে আসবেন, আপনাকে সাইজ করে দেবেন। আমি বললাম কি ব্যাপার, দুই মাস পরে কেন? বলে যে এটা এলোপাথারি বড় হতে দেন, তারপর দুই মাস পরে আসলে তখন আমি কোনাটা না কেটে আপনি দেখবেন যে একটা ডিজাইন করে দিব, কিন্তু এখন আমার তো ডিজাইন করার কোনো পথ নাই, দাড়ি তখন ওই বড়টা হয় নাই, এরকম আর কি। তা বাসায় আমি গোফের বড় হয়ে যায় মুখের মধ্যে এসে পড়ে, ওগুলো আবার খারাপ লাগে, তো ওগুলো আমার নিজের করতে হয়। তাই দুই মাস পরে সেলুনে যাবো আর কি, দাড়িটা সাইজ করতে, তখন আপনাদের আবার নতুন ছবিটা দিয়ে দিব। তারপর এই হচ্ছে ব্যাপার, সামান্তা বুঝতে পেরেছো তো, সব ব্যাপার বলে ফেলেছি কিন্তু। শিমুনুর, আচ্ছা শিমুনুর ফেসবুকেও আমাকে মামা মামা বলে ডাকে, আচ্ছা মামা ভালো থাকবেন সবসময়। তারপর অমৃত বোস, মুকুল সি স্টল গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছে, আমাদের একটা গ্রুপ আছে, আপনারা চাইলে এই লিঙ্কে ক্লিক করে মুকুল সি স্টল গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। আর তাছাড়া আমার একটা পেজ রয়েছে, আর জি মুকুল লিখলেই পেয়ে যাবেন, আর জি মুকুল লিখলে, সেই পেজে মাঝে মাঝে এখন পোস্ট করি, আমি ওখানে একটু লাইভ করার চেষ্টা করব কিছুদিন পরে, হয়তো সামনে মাস থেকে করব। তা আপনারা আমার সাথেই থাকবেন, আর জি মুকুল পেজে লাইক দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন, উৎসাহিত করবেন। তারপর সামান্তা কে মামা, শ্রীমনুর বলছে,
সামান্তা হচ্ছে আমাদের এই টি স্টলের কাজ করে, চাটা বানায়, এবং আমার খুব ভালো একটা ছোট বোন এবং আমার বন্ধু সামান্তা। এই হচ্ছে পরিচয় আর কি, আপনাদের মতোই, কিন্তু ও খুব আন্তরিক হয়ে গেছে, কারণটা হচ্ছে ও সবসময় নিয়মিত শোতে থেকে আমাদের সবাইকে উৎসাহিত করে, এই কারণে সবকিছু। আচ্ছা সামান্তা, আর কথা বলতে বলতে সামান্তা দেখছে মুকুল সাহেব মানাচ্ছে না। আচ্ছা মুকুল সাহেব, আমারও কেমন জানি সাহেবটা লাগছে না, রিয়াদ আজকে সাহেব বলে ডাক দিল আর কি। তারপর আবারও সামান্তা লিখেছে আমি বিয়ে করতাম না। আচ্ছা তুই বিয়ে করিস না, যা। ওকে, গানে যেতে চাই, কি করব, আরো কি পড়ব, সময় তো, এত SMS কমেন্ট সবকিছু। আচ্ছা ভাষায় দেন আমাকে একদম, এরপরে আমি এসে, আজকে আবার আরেকটা জিনিস আমরা খুলেছি যে আমি SMS করেও, বাটন ফোন থেকেও আমাকে SMS করা যায়, তো সেখানেও আবার দেখি যে আমার অনেকগুলো SMS চলে আসছে, তো এগুলো আর হোয়াটসঅ্যাপে অনেকগুলো, এগুলো এই গানটা পরে এসে শুনবো। এখন যে গানটা শুনবো এটা কে জানি শুনতে চেয়েছিল, নামটা ভুলে গেছি, গানের নাম না বলি, খুব কমন গান, সবাই খুব পরিচিত, এখন খুব চলছে গানটা, না?

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd।
4: জীবন কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যা শেষটা কেউ জানে না।
5: আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমার জীবন গল্পের প্রোমো শুনলেন এবং আশা করি যে আমার আরেকটা শো, মানে আমি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত লাইভ আপনাদের সাথে থাকি, আর আমাকে বুধবার রাত 11টায় জীবন গল্প নামক আরেকটা নতুন শোতে শুনতে পাবেন। গত সপ্তাহে একটি শো প্রচারিত হয়েছিল, শোটি খুবই ভালো হয়েছে, অনেক প্রশংসিত হয়েছে, অনেক মানুষজন শোটা দেখেছে এবং আমাকে ফোনও করেছে এবং অনেক কিছু। তা এই কারণে আশা করব যে সবাই দেখবেন, এবং জীবন গল্প আপনাদেরই শো। আমি আশা করব যে আমার কথা যারা শুনছেন আপনারাও আসতে পারেন, খুবই সহজ এই শোতে আসা, কিছুই না, আপনি শুধু আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, এই নাম্বারটাতে আপনি মেসেজ পাঠাবেন 01841904904। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন 01841904904 এই নাম্বারে। আর প্রথমে লিখতে হবে জীবন গল্প, কেননা এই নাম্বারেই আমাদের সব শোর এসএমএসগুলো আসে। প্রথমে লিখবেন জীবন গল্প, স্পেস দিয়ে আপনার নাম, তারপর আপনার বয়স, তারপর লোকেশন লিখে পাঠিয়ে দিবেন 01841904904 এই নাম্বারে। তখন অফিস থেকে আপনাকে কল করবে যে আপনি কি গল্প বলতে চান, অফিস থেকে আপনার সাথে আলাপ করে তখন আপনাকে বাছাই করা হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার, এবং আপনারা সবাই আসবেন, এবং আমি চাই এই শোটা শুধু একটা শো হিসেবেই থাকুক না, মানুষ দেখলো বিনোদন তা নয়, এই শো থেকে আমরা কিছু শিখতে চাই, মানুষের সাফল্যের গল্পগুলো শুনতে চাই, মানুষের ব্যর্থতার গল্পগুলো শুনতে চাই। এই পর্বে আরেকটা ধামাকা আসছে আপনাদের জন্য, এটাও ভালো লাগবে যে মানুষ কত কষ্ট করে, আপনার সেই কাহিনীটা শুনলেও মন খারাপ হয়ে যাবে। আর এর মধ্যে আমাকে চট্টগ্রাম থেকে লুবায়না আমাকে এসএমএস করেছে, আজকে প্রথম এসএমএস পড়ছি, এই মানে এসএমএস তো পড়ি না, অনেকদিন পর এসএমএস পড়লাম। প্রিয় মুকুল ভাইয়া, আশা করি রবের দোয়া ভালো আছেন ভাইয়া, জীবন গল্পটি খুবই মর্মান্তিক ছিল, আনিকা মেয়েটি মাশাল্লাহ খুবই ট্যালেন্ট, আচ্ছা আগামী বুধবারের অপেক্ষা রয়েছে। অনেক ধন্যবাদ লুবায়না, আগামী বুধবার থাকবেন, এবং শোটি খালি শুনলে হবে না, আপনারা সবাই শোটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হ্যাঁ, যখনই শোটি আমি ঢাকা এফএম শুনলে আপনারা শোটি শেয়ার করবেন বেশি করে, যত শেয়ার করবেন তত মানুষের কাছে এই গল্পগুলো পৌঁছে যাবে। ওকে, এবং আনিকার জন্য একটা সুখবর, আচ্ছা এটা আমি পরবর্তী যখন আবার শো করব তখন আমি জানাবো, আনিকারও একটা সুখবর রয়েছে, আনিকা আমাদের শোতে এসে, আচ্ছা বলেই ফেলি, সেটা হচ্ছে যে অনেকেই আমাকে নক করেছে যে আনিকার গান করে দিতে চায়, তো এর মধ্যে দুজন মোটামুটি কনফার্ম হয়ে গেছে যারা প্রডিউস করবে আনিকার গান। হ্যাঁ, আনিকাকে যদি আমরা কষ্ট করে একটা শিল্পী বানাতে পারি তাহলে আমাদের এই প্রোগ্রামটাও সার্থক হয়ে যাবে, যে একটা প্রোগ্রামে এসে আনিকা এই অপরচুনিটিটা পেয়েছে। এর মধ্যে আমি দুজন কনফার্ম করে ফেলেছি, একজন মনে আগামী সপ্তাহে এগ্রিমেন্ট করবে যে আনিকার একটা নিজস্ব মৌলিক গান, যেটা আনিকার কথা এবং সুরে, সেই গানটা সে খুব বিখ্যাত একজন মিউজিশিয়ানকে দিয়ে গানটা বানাবে আর কি। ওকে লুবায়না, অনেক ধন্যবাদ। তারপর আমার সাথে পল্লবী জয়েন করেছে নাগেশ্বরী থেকে, খুব সুন্দর সুন্দর নাম, লুবায়না, তারপর রাষ্ট্র পল্লবী, আচ্ছা লাভ ইউ ভাইয়া, লাভ ইউ টু, কেমন আছো, আজকে আমি তোমার শোটা ফার্স্ট যুক্ত হলাম ভাইয়া, অনেক ধন্যবাদ পল্লবী। আর এই SMS আমি সবসময় পড়ি না, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার, যে নাম্বার SMS করেছেন এখানে হোয়াটসঅ্যাপও রয়েছে, শুধু ডেটা থাকলে হবে, আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, তাছাড়া ফেসবুকে আই লাভ ঢাকা FM লিখলে ঢাকা FM পেজটা পেয়ে যাবেন, সেখানে আমাকে প্রতি সোমবার পেয়ে যাবেন। আর প্রতি বুধবার তো রাত 11টায়, তখন আপনাদের সাথে আসলে কথাবার্তা হয় না, রাত 11টায় আপনারা জীবন গল্প শুনবেন। নাসির রংপুর থেকে আমাদের সাথে জয়েন করেছিল, তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া, বক্তিয়ার খিলজি খুলনা বাগেরহাট থেকে, অনেকদিন ধরে ঢাকা FM শুনে আজ প্রথম SMS করলাম, পড়বেন তো, পড়লে খুব খুশি হব, আমি পড়লে আপনি খুশি হবেন না, আমি ব্যথা পাই পড়ে। হ্যাঁ, আপনি কেন আমার শত্রু হতে চান বলেন তো, এরকম করে আমি পড়লে আপনি কেন খুশি হবেন, আপনি বলবেন যে তুমি বসে থাকো, এরকম কিছু একটা বলবেন আর কি, তাই না? কালকে যেমন আমাকে একজন ফোন করেছে এক লিসেনার, হ্যাঁ ওর মনে কাজে, বলে যে ভাইয়া আপনি একটু একটু দাঁড়ান আমি একটু পরে ফোন করছি। আমি শুয়েছিলাম, তা আমি কি তোমার শত্রু? না, তুমি আমাকে দাঁড়াতে বলছো কেন? বলেন যে ভাইয়া আপনি একটু শুয়ে থাকেন, আমি একটু পরে আপনাকে ফোন করছি। আমি শুয়ে আছি আরামে, আমাকে বলে যে দাঁড়াইতে, আবার বলেন কি একটা সমস্যা না, তা ফোনটা কেটে দিল, পরে আবার একটু পরে ফোন দিল আবার। তাই আমি বললাম যে আমাকে দাঁড়াতে বলতে আমাকে, আমি তো শুয়ে আছি তাই না, আমাকে শুয়ে থাকা মানুষকে বলে যে আপনি একটু দাঁড়ান আমি আবার একটু পরে ফোন দিচ্ছি, এরকম ফাজলামি করে বলেন, মানুষজন বুঝে না কিছু একটা, শুয়ে থাকলে শুয়ে থাকতে দাও তাকে। আচ্ছা মামা আপনি আমাকে ভাগ্নি বলে ডাকবেন, নাম হচ্ছে আমেনা বিজয় রানী। আচ্ছা নানুর জন্য দোয়া রইল, আচ্ছা আমার জন্য দোয়া করবেন, কি বলবো, ভাগ্নি বলবো না, আচ্ছা ওকে ভাগ্নি, আমার ভাগ্নি চলে আসছে আমেনা। তারপর ভাইয়া আপনাকে অলমোস্ট 4 বছর থেকে শুনি, কিন্তু কখনো এসএমএস করার সুযোগ না থাকায় করা হয় উঠে না, আমি ক্লাস 3 থেকে শুনি, বাপরে বাপ, এখন তো আচ্ছা ছোট মানুষ ক্লাস 3 থেকে শুনে, এখন ক্লাস 7 পড়ে আছে, আমার জন্য দোয়া করবেন রাকিব রংপুর থেকে, রাকিবকে অনেক ধন্যবাদ। তারপর মুকুল ভাইয়া পাতার বাঁশুরি গানটা, আচ্ছা গানটা তো শুনলেন। তারপর আসসালামু আলাইকুম, ফুল চাই ফুটাতে, মেঘ চায় আকাশকে, পাখি চায় উঠতে, আমি চাই, আপনারা সবাই কেমন আছেন? আচ্ছা অনেক সাহিত্য লিখেছে। তারপর নুসরাত গাজীপুর থেকে আমাদের সাথে জয়েন করেছিল, আপনার নিয়মিত শ্রোতা, অনেকদিন যাবত শুনি, অনেক ভালো লাগে ঢাকা এফএমের শোগুলি, অনেক ধন্যবাদ জেনে খুশি হলাম। এসএমএস এর কথা বলতে বলতে খালি এসএমএসই আসছে, এখন হোয়াটসঅ্যাপ কি করব? আচ্ছা আমার নাম হচ্ছে উমায়না, বলো কি বলে ডাকবো আমি, অনেক পিচ্ছি মানুষ। আচ্ছা উমায়না, আমার তো দাঁত টাত ভেঙে যাচ্ছে উমায়না, দাঁত দাঁত এমনিতেই একটা দাঁত, ওই যে আকেল দাঁত, একটা ডাক্তারের কাছে গিয়েছিলাম, এটা 5 বছর আগের কাহিনী, ডাক্তার দাঁতটা উঠাতে গিয়ে মানে অর্ধেক দাঁত উঠে আসছে অর্ধেক আর আসেনি, তখন অর্ধেক রেখেই দিয়েছিল, তা এখন দেখছি যে এটা নড়ছে আর কি, তা ডেন্টিস্টের কাছে যেতে হবে। তা উমায়না পড়তে গিয়ে, উমায়না আমি যদি 100 বার পড়ি না আমার দাঁতটা মনে পড়ে যাবে, আমি দেখি চেষ্টা করবো শোর পরে। উমায়না উমাইনা, আচ্ছা ওকে পিচ্চি মানুষ উমাইনা। তারপর আসসালামু আলাইকুম, আরেকজন সালাম দিয়েছে। তারপর বিটিএস আর্মি রোদেশি ফ্রম রংপুর থেকে, কি সুন্দর সুন্দর নাম রোদেশি। আসসালামু আলাইকুম মকুল আঙ্কেল, আরেকজন লাগছে মকুল, আমাকে মকুল আমার নাম ভাই, MUKUL, হ্যাঁ ঠিক আছে, কেমন আছেন আঙ্কেল? আঙ্কেল ভালো আছি। তারপর হ্যালো ভাইয়া আমি মৈত্রী, আজকে প্রথম আপনাকে শুনছি, অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ মৈত্রী, খুব সুন্দর একটা নাম আপনার। মুকুল আমার নাম হচ্ছে নিতু, 3 বছর থেকে আপনার শো শুনি প্রথম এক্সচেঞ্জ করলাম, অনেক ধন্যবাদ নিতুকে, নিতু ভালো থাকবেন। আর আমাদের অফিসে আমাদের এক কলিগ ছিল নিতু, হ্যাঁ আপনার এসএমএসটা পড়ে আমার সেই নিতুর কথা মনে পড়ে গেল। এবার একটু হোয়াটসঅ্যাপের দিকে তাকাই, হোয়াটসঅ্যাপে সর্বনাশ হয়ে গেছে, আমি কোন পথে যে যাই আর কোন দিকে তাকাই কিছু বুঝতে পারি না। আচ্ছা তাড়াতাড়ি পড়ি, যুক্ত হয়ে গেলাম ফরিদপুর সদর থেকে হৃদয়শীল, ফরিদপুর থেকে হৃদয়কে অনেক ধন্যবাদ। অমৃত বোস, অমৃত বোস কলকাতা থেকে শুভ বিকেল জানিয়েছে সবাইকে। হাবিব ওয়াহিদের গানটা খুব ভালো লাগলো। হীরা লিখেছে দিগন্তের পথে বেরিয়েছি, কোথাও যাব জানি না, শুধু জানি এক জায়গায় দাঁড়িয়ে থাকলে কোনো নতুন গল্প শুরু হয় না, চমৎকার। হীরার কিন্তু মানে লেখার ধরন কিন্তু খুব ভালো, এবং সে যে বর্ণনা করে আমার খুব ভালো লাগে তার বর্ণনাগুলো, হ্যাঁ যে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে জীবন চলে না, সত্যি তার একজন হাই দিল। তারপর আমাদের মিকাইল ভাই আসছে, হ্যালো ভাইয়া শুভ বিকেল, বৃষ্টি হচ্ছে এখানে ব্যাঙ্গালোর ইন্ডিয়াতে, আমাদের ঢাকাতেও দুপুরবেলা বৃষ্টি হয়েছিল আর বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে, ভালো। তারপর খসরু ভাই লিখেছে কবিতা লিখলাম, শুভ বিকেলের স্নিগ্ধ ছায়ে সুরের দোলা জাগে, ঢাকা এফএম এর মিষ্টি গানে বিকেল রঙিন লাগে, মন ভালো করা কথামালায় ক্লান্তি যত ভোলে, শ্রোতার হৃদয়ে ভালোবাসার মিউজিক বিট দোলে। আচ্ছা ইংরেজি বাংলা মিলিয়ে লিখেছে, কেমন আছেন মুকুল ব্রাদার? আচ্ছা কুল ব্রাদার মুকুল ভাই, বাসার সবাই ভালো আছেন? আমি বাসে জ্যামে আছি, মাথা ব্যথা করছে তারপরও শুনছি, আচ্ছা মাথা ব্যথা কমে যাবে, একটু পর একটা মজার গান দেবো, হ্যাঁ মনে করবেন যে আপনার ভাবি মানে সাধুমণি, আমাদের ভাবির নাম সাধুমণি, আপনার জন্য গাইছে আর কি, ওকে মাথা ব্যথা চিন্তা করবেন, চোখটা বন্ধ করবেন, বাসে হেলান দিয়ে চোখটা বন্ধ করে গানটা শুনবেন, মনে করবেন যে সাধুমণি আমার বউ, আমার বউ না মানে আপনার বউ আর কি, আপনার বউ আপনার জন্য গানটা গাইছে, ওকে। আর মাথা ব্যথা দূর করাটা, আচ্ছা বলতে বলতে তো হয়ে গেল, বনিয়ামের রাজপুতিন গানটা শুনবো, 80 দশকের গান, আচ্ছা বনিয়ামের একটা গান শুনিয়ে দিবেন একটু পর। তারপর আমাকে ইমরান তুহিন লিখেছে, ভাইয়া কেমন আছেন, চায়ের দাওয়াত রইল, অনেক ধন্যবাদ, আপনারও দাওয়াত রইল, আপনিও আসবেন। অঙ্কুর বড়ু আমাদের সাথে জয়েন করেছে। ভাবনা লিখেছে কি, কেমন আছো মুকুল আন্টি, কেমন আছে রূপকথা ভাবি, রূপকথা ভাবি ভালো আছে আন্টি, শরীরটা একটু খারাপ দেখে আসলাম, আম্মা দুপুরেও ভাত খায়নি, আমি তিনটার সময় বেরোলাম তখনও শুয়ে আছে, আমার জন্য একটু দোয়া করবেন, আমি সন্ধ্যায় গিয়ে যাতে রাতে গিয়ে যাতে আমাকে একটু সুস্থ দেখতে পাই আর কি। মুকুল আজকে একটা রক গান শুনতে ইচ্ছে করছে, গানটা হলো ব্ল্যাক ব্যান্ডের আর মানুষ পাখির গান, যদি তোমার প্লে লিস্টে থাকে মানুষ পাখির গান। আচ্ছা আমি আমি চেষ্টা করব, মানুষ পাখির গান আছে কিনা একটু দেখতে হবে। হ্যাঁ মানুষ মানুষ পাখির গান, আচ্ছা ভাবনার হঠাৎ করে আবার এরকম রক গানের চিন্তা আসলো কোত্থেকে। ভাবনা সাহেব কথাটা ভালোই তো, আজকে তোমার শো পিকচারটা মাশাল্লাহ অনেক সুন্দর, তোমাকে পিকটা ভালো লাগছে, ধন্যবাদ, আমাকে সুন্দর লাগছে জেনে খুশি হলাম আর কি। পুলিশ তো আমাকে রাস্তায় ধরে, আমি জানি যে চোরের সাথে আমার অনেক মিল আছে, কারণ পুলিশ সবসময় আমাকে ধরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, শুভ বিকেল, হাজির হয়ে গেলাম সাপ্তাহিক মেলায়, আমাদের দাদু চলে আসছে জাকারিয়া, দাদু কেমন আছো, শরীর এখন পরিপূর্ণ সুস্থ হয়েছে, সবাইকে অভিনন্দন। আচ্ছা সবাইকে একটু জানিয়ে রাখি, জাকারিয়া একটু আমাকে মনে করিয়ে দিল, সেটা হচ্ছে বৃহস্পতিবার রাত থেকে আমার প্রচণ্ড জ্বর ছিল, বৃহস্পতিবার রাতটা একদম হাউমাউ করে চিৎকার করে কেঁদেছি, মানে আমি জ্বর হলে যেটা করি চিৎকার করি, মাগো মাগো আম্মা আম্মা আম্মা, খালি চিৎকার করতে থাকি, জ্বালাই আর কি সবাইকে। তারপর রাতে ওষুধ টুষুধ খেয়ে ব্যথা কমালাম, তারপর শুক্রবার দিনও সারাদিন জ্বর ছিল, শনিবার দিন থেকে জ্বর কমা শুরু হলো, রবিবার দিন কালকে রেস্ট নিলাম, আজকে সুস্থ আছি, কিন্তু একটু উইক লাগছে, মানে একদম মুখটুক একদম প্লাস্টিকের মতো হয়ে গেছে। এই জ্বরটা মনে সবারই হচ্ছে, মানে দুদিনের বেশি থাকে না, মানে দুদিন করে সবাইকে একটু যন্ত্রণা দিয়ে যায় জ্বরটা। আচ্ছা তারপর এটা কে, এত বড় এসএমএস আমি পড়বো, আচ্ছা ভাইয়া আমার নামটা নিয়েন না, কারণ আম্মু বোন সবাই আপনাদের শুনে। আচ্ছা কথা হলো, আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নিচ্ছি, 3-3.5 বছর আগে অনলাইনে এক ছেলের সাথে পরিচয় হয়, ওনার সাথে কথা বলতে বলতে খুব ভালো লাগতো, সারাদিন কথা বলার জন্য ছটফট করতাম, এভাবে প্রেম হয়ে যায়, এটাই আমার প্রথম রিলেশনশিপ, কিন্তু ছেলেটা খুবই আপস অ্যান্ড ডাউনস বিহেভ করে, কখনো খুব ভালো কখনো খারাপ, আমি দূরে চলে গেলে আমাকে কাছে চায়, কিন্তু রিলেশনশিপে থাকা অবস্থায় কনফিউজিং বিহেভ করে, অবশ্য ভালো বিহেভও করে, পড়াশোনাতে মোটিভেটও করে, আমার মাঝে অতিরিক্ত বাজে বিহেভ করে ফেলে মাঝে মাঝে, এসব ডিপ্রেশনে আমার পুরো ইন্টার লাইফের পড়াশোনা খারাপ হয়ে গেছে, ইভেন অ্যাডমিশনের 3.5 মাস বাকি আছে তবুও পড়াশোনা হচ্ছে না, আসলে পড়াশোনার ক্ষেত্রে মন বসানোর বিষয়টা নষ্ট হয়ে গেছে, আমি বুঝতে পারছি না এমন বিহেভিয়ারের কারণ, আর এই মুহূর্তে আমার কি করা উচিত বলে আপনি উচিত বলে মনে হয়। আচ্ছা আমার কথা হচ্ছে যে এটা বুঝিয়ে পারবো না, মানে মনের ব্যাপার তো, মানে প্রেম যখন আসে তখন তার কথাই মনে হয়, আপনি মনে করেন যে সে তো আপনাকে বলেনি যে চলে যেতে, তাই না, সে আছে, আপনি তার দিকে এমফেসাইজটা একটু কমান, আপনি মনে করেন যে আমার 3.5 বছর আমার জীবনের 3.5 মাস হচ্ছে আমার জীবনের শেষ টাইম, এরপর আমার মৃত্যুবরণ করতে হবে আর কি, তো এই 3.5 মাসকে আপনি জীবনের শেষ সময় মনে করে আপনি পড়তে থাকেন, কেননা আমি দেখেছি আমার ভাগ্নির অবস্থা দেখে, খুব ভালো স্টুডেন্ট ছিল কিন্তু ইন্টারের পর সে একটু পাগলামি করার কারণে কোথাও চান্স পায়নি, তারপর মাশাল্লাহ এখন পরবর্তীতে MBA করে এখন ব্যাংকে শেয়ারতে চাকরি করছে আর কি, ওকে ভালো চাকরি করছে, তা আপনি এই 3টা মাস দুর্দান্ত পড়তে হবে, আপনি একদম 12-13 ঘন্টা করে পড়তে হবে, আপনি যখন পড়ার মধ্যে থাকবেন মাঝে মাঝে মাথার মধ্যে একটু পোকাটা আসবে প্রেমের, তো ওইটা চলে যাবে, তা আপনি 12-13 ঘন্টা মানে আপনি বইটাকে একদম জীবনসঙ্গী করে নেন, 12-13 ঘন্টা পড়লে আপনি দেখবেন যে ভালো একটা জায়গায় চান্স পেয়ে গেছে, হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটি কিংবা কোনো একটা পাবলিক বড় ইউনিভার্সিটিতে আপনি চান্স পেয়ে যাবেন। আমার মনে হয় যে প্রেমটাকে একটু সরিয়ে রাখেন, কেননা এই প্রেমের কারণে আপনি যেটা 3.5 মাস পরে কোথাও চান্স না পেলে আপনি এমন সাফার করবেন, আমি লিখে রাখলাম, আপনি দেখবেন যে মন খারাপ হবে, তখন মনে হবে যে ঝাঁটামারি প্রেমের কপালে, ওকে ভালোবাসা থাকবে এবং জীবনটা এমন, আমিও তো প্রেম কম করি নাই, দাড়ি তো এমনি পাকে নাই, চুলটুল পরে নাই, প্রেম করেছি, তাই জীবনটা আসলে কি একদম সত্যি কথা বলি অনেস্টলি, একজনকে প্রেম করে মনে করেছিলাম যে সে না থাকলে জীবনে অন্ধকার হয়ে যাবে, সে না থাকলে আমি মরে যাব, আমার জীবনে কিচ্ছু থাকবে না, কিন্তু পরবর্তীতে দেখলাম সে চলে গেল, আরেকজন জীবনে আসলো, দেখলাম যে সে আসার পর তাকে ভুলে গেলাম এবং তাকে মনে হলো যে এ না থাকলে কেউ থাকবে না, পরবর্তীতে কি দেখা গেল, আর লিস্ট লম্বা করতে চাই না, লম্বা করলে আপনারা আবার বলবেন যে মুকুল ভাই তো আবার আরেক চিজ আর কি, যাক ওইসব বলতে চাই না, রেডিওতে এসব কথা বলা ঠিক না, হ্যাঁ আমি বলে ফেলি আর কি, একটু সহজ সরল মানুষ তো, তারপর বিয়ে করলাম, এখন তো সংসার করে দিব্যি ভালো আছি, তাই না, তাই এরকম আর কি, একদম অনেস্টলি বলি যে একজনের অভাব আরেকজন দূর করে দেয়, হ্যাঁ মানে একজনই আলটিমেট না আর কি, এটা মনে রাখবেন সবসময়। মন খারাপ করবেন না, পড়ার দিকে মন দেন আগে। সাইফুর আমাদের সাথে জয়েন করেছিল, সাইফুর একটা ছবি পাঠিয়েছে, ছবিটা তো আসছে না সাইফুর। দিলওয়ালা এফবিতে পোস্ট দেখে না শুনেই কমেন্ট দিলাম মোটেও, আচ্ছা শুনতে পাচ্ছেন, শাশা করছে, ওকে শশাকে কিভাবে টমেটো বানাতে হবে আমি একটু দেখছি আর কি। আসসালামু আলাইকুম মুকুল ভাই, আমি জুবায়ের চট্টগ্রাম থেকে। মুকুল ভাই আমি আপনাকে কিভাবে দেখব ও মুখে, আচ্ছা আপনি আই লাভ ঢাকা এফ এম একটা পেজ রয়েছে, সেই পেজে চলে যান, সেখানে আমার একটা ছবি দেওয়া আছে, সেখানে গেলে আপনি আমাকে একটু দেখতে পারবেন আর কি। হ্যাঁ, আর ফেসবুকে আমি রয়েছি, ফেসবুকে মুকুল মাহমুদুল আমিন দিলে আমাকে পেয়ে যাবেন। যাক, কথা কম বলি, গানে যেতে চাই, গানের পর ফিরে আসছি। এবার আমাদের খসরু ভাইয়ের মাথা ব্যথা, ভাবি গান গাচ্ছে আর খসরু ভাই চেয়ারে হেলান দিয়ে ঘুমাচ্ছে আর কি, বাসের মধ্যে জ্যাম রাস্তায়। ওকে, এই হচ্ছে পরিস্থিতি। কি বলো, আরে ছাড়বো না, ঠিক করছি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: কটা বাজে? 5:46 বেজে গেছে। আলামিন সর্দার, আসসালামু আলাইকুম ওয়াসলাম, যুক্ত আছে নিয়মিত শরীয়তপুরের বন্ধু শুনছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আরে তোর মুখের মধ্যে কি যে হলো, রূপগঞ্জ নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, আরে রূপগঞ্জ নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, মোহাম্মদ রিহাদ, লোকে বলে বলবে কি দুষ্টুমি আর করোনা, ঠিক তাই। আর এরকম আঁচল ধরে টান দেওয়া, এটা আসলে একটা ভয়ঙ্কর ব্যাপার। এটা কি একটা গান দেখেন তো, কেমন একটা গান, হঠাৎ করে ঘাবড়ে গেলাম। সুন্দরী কি জানি কি জানি, দুষ্টুমি আর করো না, আঁচল ধরে টেনো না, না কেমন জানি একটা গান এটা। আচ্ছা, তারপর সামান্তা, প্রেম করা মানে জীবন নষ্ট, সময় নষ্ট। বাপ রে বাপ, পণ্ডিত তো অনেক কঠিন কথা বলছে। জীবন প্রেম করা মানে হচ্ছে জীবন নষ্ট, সময় নষ্ট, ভালোবাসায় একটু কষ্ট থাকবেই, তবে সব সম্পর্কে বন্ধুত্ব ভাবটা গুরুত্বপূর্ণ। যে আপনার ভালো চাইবে সে আপনার সাথে কখনো টক্সিক আচরণ করবে না, এটা মনে রাখবেন। আচ্ছা, আমাদের পণ্ডিত মশাই অনেক দামি দামি কথা বলেছে এবং সত্যি তাই। আচ্ছা, তারপর আমিনুল ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল, অনেক ধন্যবাদ আমিন ভাই। শফিক ভাই চলে আসছে, শুভ বিকেল মুকুল ভাই, গান শুনতে চায় হেমন্ত কণ্ঠে। তার আর পর নেই কোনো ঠিকানা। আচ্ছা, আমি চেষ্টা করবো। হ্যাঁ শৈক ভাই, আমি এটা সন্ধ্যায় বাজাবো, এখন না, এখন একটু হুলুস্থুর মানে ঝরঝামেলার মধ্যে আছি। সুন্দর সুন্দর গান শোনাবো, অসুবিধা নেই। রুয়াসা মেহের, আমাদের মেহের চলে আসছে। ওহে মায়া ইসলামের বান্ধবী, আপনি কি শুনছেন? ওহে মায়া, ওহে মায়া ইসলামের বান্ধবী, আপনি কি শুনছেন? মেহের কি বলতে চায় আমি আসলে বুঝতে পারিনি। সামান্তা লিখেছে, পিন তো ছলে ছলে ভালোই মারতেছ, কে কাকে পিন মারছে? আবার পিন মারছি না তো কাউকে, কে কি বুঝে বুঝতে পারলাম না। সাইফুল লিখেছে, গত মঙ্গলবার রাত থেকে একটু অসুস্থ, তাই আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই একটু দোয়া করবেন আমাদের সাইফুরের জন্য, একটু অসুস্থ রয়েছে সাইফুর, যাতে সাইফুরের শারীরিক রোগ সেরে যায় এবং সেই সাথে সাইফুরের মনে একটা বড় রোগ হয়েছে, সেই মনের রোগটা যাতে ও রক্ষা পায় সেখান থেকে, মনের রোগটা যাতে ভালো হয়ে যায়। আচ্ছা, সামান্তা আনিকা আপুর জন্য শুভকামনা রইল। সামান্তাকে অনেক ধন্যবাদ, আনিকার জন্য শুভকামনা। আনিকার কথা সবাই মনে রেখেছেন এবং আগামী বুধবারও আরেকজন গেস্ট আসবে। আপনারা অবশ্যই, বলছি যে জীবন গল্প মাত্র শুরু হলো, আপনারা শোটা জমিয়ে তুলবেন, বেশি বেশি করে একটু শেয়ার করবেন। হ্যাঁ, শোগুলো শেয়ার করলে মানুষজন এগুলো দেখলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে যে মানুষের জীবনের গল্পে যে কতটা বাঁক রয়েছে, নাটকীয়তা রয়েছে। এক একজনের জীবন গল্প থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন, শেখার অনেক কিছু আছে। তার ভুলগুলো কিংবা তার সমস্যাগুলো শুনেও আপনি নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, যে আপনি যাতে এমন ভুল না করেন, কিংবা তার সাফল্যগুলো আপনি স্মরণ রাখতে পারেন। তারপর সাইফুর ভাইয়া, সাইফুর রহমান লিখেছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? কেমন আছে? লেট করে হলেও চলে এলাম, অনেক ধন্যবাদ সাইফুর। আজ কিন্তু দোকানে ডিউটি করতে পারবো না, কোনো সমস্যা নাই। সামান্তা, জ্যোতি, পূর্ণিমা তিনজন মিলে একটু দেখে নিও। আচ্ছা, ওকে, অসুবিধা নাই, ওরা দেখে নিবে। রুহাসা মেহের, আগুনে জলি আমি কি করে বলি, হারালে কি খুঁজে পাবে না পাবে মন। আচ্ছা, আগুনে জলি আমি কি করে বলি, আচ্ছা, হারালে কি খুঁজে পাবে মন। আচ্ছা, সুন্দর কথা লিখেছে। তারপর পাতার বাসুরির কিছু, পাতার বাসুরির কিছু অংশ বেস্ট ফ্রেন্ডকে ডেডিকেট করা যায়, সামান্তা। আচ্ছা, কোন অংশটা করা যায় আমি তো মন দিয়ে শুনলাম না। তারপর রুহাসা মেহের, আমি আর কমেন্ট করবো না, বাপরে বাপ, আমার কমেন্ট আজকাল চোখেই পড়ছে না, চোখ একটু ঝামেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর সামান্তা বলছে যে ওর কমেন্টগুলা বেশি পড়তে, বলছে যে মেহেরের কমেন্টগুলা, মেহের যদি 5টা কমেন্ট করে একটা কমেন্ট পড়বা, আর আমার গুলা বেশি করে পড়বা আর কি, এরকম একটা দিলাম প্যাস লাগায়। এবার বুঝো, দুই বান্ধবী মিলে ঝগড়া লাগায় দাও। তারপর আমার পরিচয়টা সুন্দর করে দেওয়ার জন্য ধন্যবাদ সামান্তা। আচ্ছা, তারপর SMS এর জোয়ারে ভাসিয়ে দিব। হ্যাঁ, SMS এর জোয়ারে সবাই ভাসিয়ে দাও। আফ্রিদা ওয়াসিমা ভাইয়া, আমি নেমেসিসের গানটি প্লে করেন, নেমেসিসের একটা গান শুনতে চেয়েছেন, আমার খুব পছন্দের ব্যান্ড নেমেসিস, ভালো লাগে। আচ্ছা, নেমেসিসের গান শোনাবো,
4: তারপর ভাবনা শুনতে চেয়েছিল ব্ল্যাকের গান, আমি তো সময় পাচ্ছি না যে কোন গান এদিক দিয়ে, আবার আজকে আবার কেন আমি এই ট্যাবটা খুলতে গেলাম এস এম এস করার জন্য, সবাই তো আবার এস এম এস করা শুরু করেছে নাম্বারে, আমি কোন দিকে সামাল দিব, ওদিকে হোয়াটসঅ্যাপে কমেন্ট আসা শুরু হয়েছে। ওমায়রা হোসেন, আসসালাম আলাইকুম মুকুল ভাই, আমি জুবায়ের চট্টগ্রাম থেকে অনেক ধন্যবাদ। শিমুনুর, সামান্তা, প্রবাসী ভাইদের স্যালুট, অনেক আমিও একটা স্যালুট দিই, এই যে স্যালুট দিলাম একটা, বন্ধুদের সাথে ভাব চলে না, কোনো ভাব চলবে না, রকেটের মতো পড়ছে কিন্তু। রুহাইসা মেহের, নাইস ছবি চারলেন কি মনে করে, আচ্ছা আচ্ছা সুন্দর, নিজের ছবি ছাড়লেন কি মনে করে, এরা পিঙ্কি ছেড়ে দিয়েছে আর কি, হ্যাঁ পিঙ্কি একটু আমাকে আমার ছবিটা দিয়ে দিয়েছে, এতদিন চায়ের কাপের ছবি টবি দেয়, আর দাড়িটাই দেখা শুরু করেছি তো পিঙ্কি মনে করলো যে আচ্ছা একটু আগের ছবি আছে দিয়ে দিই। তারপর সামান্তা কে মামা, এটা তো একটু আগে পড়লাম, ওকে অনেক এস এম এস কমেন্টস, আমি কোন দিকে যাবো বুঝতে পারছি না। এবার একটা ঠান্ডা গান শুনবো, এই গানটা শফিক ভাইয়ের ভালো লাগবে, হ্যাঁ শফিক ভাই, লোপা মুদ্র মিত্রা, আমি এই নামটাও পড়তাম, লোপা মিত্রা এইভাবে চলে আসে আর কি, হ্যাঁ এটা হচ্ছে লোপা মুদ্রা মিত্রা, এটা আস্তে আস্তে পড়তে হবে, এটা একটা ছন্দে পড়তে হবে, লোপা মুদ্রা মিত্রা, লোপা মুদ্রা মিত্রা, লোপা মুদ্রা মিত্র আর কি, ওকে হ্যাঁ লোপা মুদ্রা মিত্র এরকম চলে আসে আমি পড়তে গেলে, তার একটা গান শুনি, লোপা মুদ্রা মিত্রা।

কোনো উপন্যাস বা কবিতার পঙ্কক্তি নয়, নয় কোনো নান্দনিক চিত্রকল্প। জীবন হলো নানা ঘাত প্রতিঘাতের ভেতর দিয়ে পার হওয়া এক বাস্তবতার সেতু, আর সেই সেতু পার হয়ে সত্যের ক্যানভাসে নিজের প্রতিচ্ছবির মুখোমুখি দাঁড়ানোর গোপন গল্পই আমাদের জীবন গল্প। জীবন গল্প প্রতিটি না বলা দীর্ঘশ্বাস আর প্রতিনিয়ত নিজের সাথে নিজের যুদ্ধের এক অজানা আখ্যান। শুনুন জীবন গল্প প্রতি বুধবার রাত 11টায়। আমি আরজে মুকুল থাকছি আপনাদের সাথে। জীবন গল্প, যার শেষটা কেউ জানে না।

স্টুডিও ঘড়িতে সন্ধ্যা ছয়টা, কিভাবে জানি সময় চলে যায়। আচ্ছা, আমাদের সাইফুর হোয়াটসঅ্যাপে রয়েছে, হোয়াটসঅ্যাপে কি বলতে চায়? এই জিনিসটা ভালো লাগছে গানের মাঝে মাঝে আপনি যদি এমন করে একটু ভয়েস দেন, ভালো লাগে শুনতে। আচ্ছা, জেনে খুশি হলাম। আমি এগুলো করতাম আর কি, আগে বয়সকালে করতাম আর কি, আমার একটু বয়স হয়ে গেছে তো একটু ঝামেলা করি না আর কি। আচ্ছা, ঝামেলা করবো নি, মারামারি লাগিয়ে দিব মাঝে মাঝে। আচ্ছা, একজন লিখেছে টিয়া। আচ্ছা, নাম হচ্ছে টিয়া, ভেরি গুড, খুব সুন্দর নাম। আচ্ছা, মুকুল মামা, আমি শুধু তোমাদেরই শুনে যাই সারাদিন, আমি FM এর সাথে থাকি আর আমার সব কাজ করি, কিন্তু তোমাদেরকে বেশি কিছু লিখতে পারি না, কারণ বাটন ফোনে টাকা থাকে না আর স্মার্টফোনটা তো মায়ের আমার কাছে থাকে না। আচ্ছা, মায়ের কাছে বেশি থাকে আর কি, মা স্মার্টফোন দিয়ে কি করে। আচ্ছা আচ্ছা, চলছে মুকুল, স্টিল স্টল উইথ কুল মুকুল মামা। ওকে, টিয়া একটু আর্জেইংও করে ফেললো মাঝখান থেকে, চলছে মুকুল, স্টিল স্টল উইথ কুল মুকুল মামা। মুকুল মামার সাথে টি স্টল চলছে। আচ্ছা, এখন একটা কথা একটু থামতে হবে, কেন একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, একটা টেকনিক্যাল প্রবলেমে আমি একটু চুপ হয়ে গিয়েছিলাম। আচ্ছা, সেটা হচ্ছে হাচ্চু, একটা হাচ্চু আসছিল হঠাৎ করে, কেন আসলো এরকম। আচ্ছা, আব্দুল রহমান রাসেল কি বলতে চায়, গণিতে এত মনে করি ধরতে ধরতে, গণিতে এত মনে করি ধরতে ধরতে, শুধু তোমার কথাই মনে পড়ে, এতবার ধরি ধরি লিখতে লিখতে তোমার কথাই ধরে নেই। তোমার গণিত করার সময় প্লাস মাইনাসের ভুল হতো, বাকি সব কিছু বাদ দিয়ে তুমি যদি মনে করি এর জায়গায় আমার কথা ভাবতে, ধরি এর জায়গায় আমাকে ধরতে, দেখতে তোমার গণিত কখনোই ভুল হতো না। আচ্ছা, খুবই সুন্দর রাসেল, খুব মজার একটা কবিতা লিখে পাঠিয়েছেন। সামান্তা, একটু দেখে শিখো, এরকম খালি বড় পৃষ্ঠা লিখলেই হয় না, খালি এরকম মাঝে মাঝে একটু দুষ্টামি করে লিখতে হয়, এই যে ধরি ধরি মনে করি অঙ্কের মধ্যে। তা ও ভালো লেগেছে যে ধরির জায়গায় যদি আমাকে ধরতে, দেখতে তোমার গণিত কখনোই ভুল হতো না, খুবই সুন্দর, খুব সুন্দর লিখেছে, তাই না। আচ্ছা, তারপর আনন্দের কথাটা পড়েছেন, আনন্দ কই, আনন্দ কই, আনন্দ আনন্দ তো দেখতে পাচ্ছি না, আনন্দকে চা খেয়ে ভাগছে মনে হয়। তারপর প্রেম তো জীবনে থাকবেই, তবে এটাকে একটা সাইডে রাখতে হবে। এই পণ্ডিত আবার কে, এটা কে? আচ্ছা, আমাদের জাকারিয়াও দেখি পণ্ডিত হয়ে উঠছে সামান্তার মতো। হ্যাঁ, সে লিখেছে প্রেম তো জীবনে থাকবেই, তবে এটাকে একটা সাইডে রাখতে হবে, একটু সাইড করে রাখবেন প্রেমটাকে। কিন্তু আগে আমার জীবনে, আমার মানে ছোটবেলায় প্রেমের আমলে, যখন বয়সকাল ছিল আর কি, এখনো বয়সকাল আছে, কিন্তু মানে যখন প্রেমের সময়টা বেশি ছিল, তখন আমি এটাকে মেইন সাবজেক্ট হিসেবে রাখতাম আর কি। আমি অপশনাল রাখতাম হচ্ছে আমার অন্যান্য জিনিস, প্রেমটাকে আমি কখনো সাইডে রাখিনি, মানে প্রেমটাকে আমি খুব মূল্য দিতাম আর কি। এই কারণে জীবনে অনেক কষ্টও পেতে হয়েছে, মানে অনেক সংগ্রাম করতে হয়েছে আমাকে। যাই হোক, প্রেমটাকে একটু সাইডে রাখাই ভালো, প্রেমটাকে পুরোপুরি একত্রিত করে ফেললে জীবন একটু ঝামেলা হয়ে যায়। জাকারিয়া ঠিকই বলেছে। অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে, ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কমেন্টটি পড়ার জন্য, অনেক ধন্যবাদ ভাই। তারপর ইমন খান নিয়াজ, আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কি অবস্থা সবার আজকের? সুন্দরীর পাক শাক তোমার একটা জানে না তাই নিজেই। আচ্ছা, কি আজকালের সুন্দরীরা? আচ্ছা, আজকালের সুন্দরীরা পাক শাক তেমন একটা জানে না তাই নিজেই পাক পাক শিখে নাও, এটাই ভালো। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, গিট্টু মিয়া গুড়ের চা দিতে ভুলো না। আচ্ছা গিট্টু, একটা গুড়ের চা দিয়ে দাও আমাদের ইমন খান নিয়াজ ভাইকে। ওকে, আর তারপর আরে SMS তো শেষই হয় না। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছেন? অবসান বলছি উত্তরা থেকে, অফিস থেকে বের হয়ে জয়েন্ট হলাম, অনেক ধন্যবাদ। অফিস থেকে মাত্র আমাদের সাথে জয়েন করলো অবসান ভাই, ভালো থাকবেন, বাসায় গিয়ে রেস্ট নেন। হ্যাঁ, আর আমরা তো আছি, ফ্রেশ হয়ে আমরা যদি আবার ধরতে পারেন আমাদের সাথে কথা হবে। টিয়া লিখেছে মুকুল মামা, আমার মা টিচার তাই বেশিরভাগ সময় বাসায় থাকে আর এই জন্যে আমি ফোন পাই না। ওকে, আপনি একটু বড় হন, আমার ধারণা যে টিয়া অনেক ছোট একটা মানুষ, এই কারণে তাকে আর অ্যান্ড্রয়েড ফোন কিনে দেওয়া হচ্ছে না, এটা পরবর্তীতে কিনে দেওয়া হবে। সাইফুর রহমান, আমি মুকুলস্টি স্টল শো শুনবো কিন্তু হয়তো কমেন্ট করতে পারবো না, আমার এই লেখাটা তুমি মুকুলস্টি স্টলে পোস্টে লেখনি তাই কপি করে কমেন্টে দিও। আচ্ছা, আনন্দ আজকে একটু ব্যস্ত আছে, আমাদের মাঝে নেই, না মাঝে মাঝে নেই বলতে গেলে আবার খারাপ শোনা যায়, মানে মৃত্যুবরণ করেছে তা না, আল্লাহ মাফ করুক। আনন্দ আর কি একটু ব্যস্ত আছে, অন্য মানে আমাদের মাঝে নেই কি লিখলো আবার, যে আমাদের মাঝে নেই মানে আনন্দ মাঝে আছে, মানে আনন্দ একটু কাজকর্মে আছে আর কি, আমিও গুছিয়ে বলতে পারছি না, একটা ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর কয়টা বাজে? 6:04 বাজে না? আচ্ছা, আমি তো ভাবনা আপনার গানটা
একটু দিতে পারছি না, একটা টেকনিক্যাল কারণে ঘটনা হচ্ছে যে কিছু গান একটু শাফল করা হচ্ছে, এই কারণে অনেকগুলো গান একটু ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, তো একটা রক গান আপনাকে শোনাবো, দেখি। তারপর আমি আপনাকে শুনি আমার যখন 14 বছর তখন থেকে, আর এখন বিয়ে হয়ে গেছে, কালীগঞ্জ থেকে নুসরাত। নুসরাত আমাদেরকে আমার সাথে এসেন্স করেছে, নুসরাতকে অনেক ধন্যবাদ। এবং চিন্তা করেন যে আমার আসলে রেডিওর প্রাপ্তির শেষ নেই, মানে 14 বছর ধরে নুসরাত আমাকে শুনে। আর আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে এই বছরের ডিসেম্বরে আমার রেডিওর 20 বছর পূর্তি হতে যাচ্ছে, মানে রেডিওতে চাকরির আমার 20 বছর হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশে প্রথম, আর কোনো আরজে নেই, মানে অনেকেই আরজে লেখে, কিন্তু ঘটনা হচ্ছে যে রেডিওতে কাজ না করলে মানুষ কীভাবে আর্য হয় আমি জানি না। আর্মিতে যখন ব্রিগেডিয়ার জেনারেল হলো, রিটায়ারমেন্টে যায়, তখন কিন্তু লেখে যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত, তাই না? তা আমি যখন আর্যে থাকবো না, তখন লিখতে পারি যে এক্স আর্যে, আগে আর্যে ছিলাম। আমার পরিচিত অনেকেই দেখি যে অমুক আর্যে লিখে বসে আছে, কোনো রেডিওতে কাজ করে না, রেডিওতে কথা বলে না, কিন্তু সে আর্যে, এটা কেমন কথা আমি জানি না। তা আমি রানিং আছি, কথাবার্তা বলছি, তো বলে 20 বছর হয়ে যাবে। তা নুসরাত আমাকে 14 বছর ধরে শুনছে, এখন তার কালীগঞ্জে থাকে, বিয়ে শাদী হয়ে গেছে। আমার জন্য খুব ভালো একটা পাওয়া এটা, যে এত বছর আগের একটা মানুষও আমাকে আমি পেয়েছি। তারপর আরেকজন, আচ্ছা কি টাকা পয়সার কি বলছে বুঝতে পারছি না, মামা আপনি আমাকে ভাগ্নি বলে ডাকবেন, এটা বললাম সমস্যা করছে। আচ্ছা একটু না, সবাই তো শুনছে, হয়তো আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কোনো জায়গায় কোনো একটা চিপার মধ্যে থাকার কারণে হতে পারে। মুকুল ভাই গান শোনান হৃদয় খানের, হৃদয় খান তো ঘুমায় এখন, ঘুমাচ্ছে ছেলেটা, ওই সন্ধ্যায় উঠুক, উঠলে হৃদয় খানের গান শোনাবো। আচ্ছা উমায়না লিখেছে, আমাকে একটা নাম দাও যেটা তোমার কষ্ট হবে না। উমাইনা, আমি উমা বলে ডাকি, উমা বলে ডাকলেই তো লেটা চুকে গেল, উমা, উমা বলে ডাকবো, ওকে উমা। তারপর বিটিএস আর্মির রোদশী, বিটিএস আর্মির গান শুনতে চাচ্ছে, বিটিএস এর গান শুনতে চায়। ভাইয়া বাগিচায় গানটি শোনাবেন, বাগিচায় কোন গান, বাগিচায় তো ফুল ফুটে। তারপর আসসালামু আলাইকুম, কেমন আছেন? কুল ভাইয়া আমি ওয়ারিস্তা চট্টগ্রাম থেকে, আর হ্যাঁ রিদমকে থ্যাংকস, এসএমএস আপনাকে পড়তে বলেছে, তাই আপনাকে থ্যাংকস। আচ্ছা রিদমই আমাকে বলেছে যে ভাইয়া আপনার অনেক এসএমএস আসে, আপনি কেন পড়েন না? তা আমি আসলে ফেসবুকে যাব না, হোয়াটসঅ্যাপেরগুলো পড়বো না, এসএমএস পড়বো। আমি বুঝতেই পারেন যে আমার সপ্তাহে একদিন শো করি মেহমান, এবং আপনারা আমাকে অনেক ভালোবাসেন, প্রচুর এসএমএস কমেন্ট আমার শোতে আসতে থাকে, তা আমি আসলে কোনো কিছু করে উঠতে পারি না। হ্যাঁ আমি খুবই দুঃখিত, লজ্জিত ওয়ারিসা, এই কারণে আপনারা ওই ফেসবুকে। আচ্ছা আমি তো এখন পড়া শুরু করেছি, পড়বো। আর রিদমকেও থ্যাংকস, রিদম আমাকে দেখিয়ে দিয়ে গেছে কিভাবে এসএমএসগুলো পড়তে হয়, মানে আমাদের এই নাম্বারে এসএমএস কিভাবে আসবে। আচ্ছা আর কুল ভাইয়া, সামান্তার পেঁয়াজ ভাজার গরম তেলে গিট্টু পানি মেরে দিয়েছে, তাই কথার মাঝে মাঝে শিট শিট সাউন্ড ইচ্ছে হচ্ছে, আপনার আওয়াজ আটকে যাচ্ছে। আচ্ছা ওকে আমি দেখছি। দাপুর ভাইয়া, এখন থেকে আমি আপনাদের সাথে রেগুলার থাকি। সামান্তা আপু, সাইফুর ভাইয়া, রিয়াদ ভাইয়া আমার অনেক পছন্দের মানুষ, রংপুর থেকে রাকিব আমাদের সাথে জয়েন করেছিল, বক্তিয়ার খিলজি বাগেরহাট থেকে আমাদের সাথে রয়েছে, ম্যারি ম্যারি ম্যারিয়ান গানটা শুনতে চাই ভাইয়া। আচ্ছা খুব সুন্দর একটা গান অঞ্জন দত্তের, ম্যারিয়ান ম্যারি ম্যারিয়ান ম্যারিয়ান ম্যারি, কালু সাহেবের মেয়ে স্কুল পালিয়ে ধরতে তোমার দুটো হাত, কত মার খেয়েছি মুখ বুঝে শুয়েছি, অন্যায় কত অপবাদ, বয়স তখন ছিল

0: তাই ছিল স্বপ্ন দেখার ব্যারাম, মাথার ভেতর ছিল এলভিস প্রিসলি, খাতার ভেতর তোমার নাম ম্যারিয়ান, ম্যারি ম্যারিয়ান, ম্যারি মি ম্যারি।
1: আচ্ছা, লুবানা চট্টগ্রাম থেকে। মুকুল ভাই, আপনার রূপকথা মামুনি কোন ক্লাসে পড়ছে? ওর পুরা নাম কি? রূপকথার পুরা নাম হচ্ছে মারজান মাহমুদ। রূপকথা অনেক বড় হয়ে গেছে, রূপকথা ক্লাস 9 পড়ে। আচ্ছা, আর আপনি ওকে কোন নামে ডাকেন? আমি রূপকথা বলেই ডাকি আর কি, রূপকথা নামটা আমার রাখা, আর মারজান নামটা রেখেছে আম্মা, আমার আম্মা। মারজান কোরআন শরীফে কোন একটা আয়াতের মধ্যে নাকি আছে, এটার অর্থটা আমি ভুলে গেলাম, তা আব্বা আম্মা বললো যে ওর আসল নাম থাকবে মারজান, আর আমি ডাকনাম রেখেছি রূপকথা। তখন চিন্তা করলাম যে একটু বাপের একটু বাহাদুরিটা ফলাই না, তা আম্মাকে বললাম আম্মা মারজানের সাথে একটু আমার নামের থেকে একটা অংশ জড়িয়ে দাও তো, মারজান মাহমুদ করে দাও ওকে। আমার মাহমুদুল আমিন আর কি আমার আসল নাম, তো এই কারণে মারজান মাহমুদ হচ্ছে আসল নাম, আর ডাকনাম হচ্ছে রূপকথা। আর আমার বোর্ড থেকে কোনো নামের অংশ নিতে পারিনি, ওই যে আক্তার উক্তারই তো থাকে, মেয়েদের নাম আক্তার, মোসাম্মদ অমুক আক্তার, এরকম থাকে আর কি। আচ্ছা, তা এই কারণে আর নিতে পারিনি, তা মারজান মাহমুদ ওর আসল নাম। তহিত, আজকের প্লে লিস্টের গানগুলো চমৎকার, আউটস্ট্যান্ডিং লাগছে, আউটস্ট্যান্ডিং। আচ্ছা, ঘটনা হচ্ছে যে প্লে লিস্টের গান সবসময় ভালো থাকে, কেন আপনারা বলেন খালি আজকেরটা ভালো? রংপুর থেকে রাকিবেরটা পড়লাম, আঙ্কেল আমি আপনাকে গত 5 বছর থেকে শুনি, আপনার কথাগুলো অনেক ভালো লাগে। তোমা তমা ফ্রম রংপুর থেকে, তোমাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর নাম তমা, আর আমার খালাতো বোনের নাম হচ্ছে তমা। হ্যাঁ, তমা চাঁদপুরে থাকে, তমা। ওকে, অনেক ধন্যবাদ, আমার সব আত্মীয় স্বজনের নাম টাম চলে আসছে সবার মধ্যে। তারপর বিটিএস আর্মি ফ্রম রংপুর, আই এম মিনিনিয়ন, আমি নাম পড়বো কেমনে, দাঁত সব ভেঙে যাবে আমার। ও রোদেশি ফ্রম রংপুর থেকে, আচ্ছা বিটিএস এর একটা গান শোনা, বুঝতে পাগল বানিয়ে ফেলছে। আচ্ছা ভাবনা, দেখেন তো এই গানটা চলে কিনা আপনার। ওকে,

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পাস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যাওয়া সম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও, ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, এর মধ্যে সামান্তা লিখেছে, ভাবি বঞ্চিত হলো, মানি না, ভাবির আসল নাম হচ্ছে রাশিদা আক্তার। এখন আমি এখান থেকে কোন নাম নিব বলেন? মারজান আক্তার, আক্তার তো কমন, যেমন সামান্তার নামের সাথেও দেখা যাবে যে সামান্তা আক্তার আছে। সব মেয়েদের নামের সাথে গেলে আক্তার থাকে একটা, আক্তার থাকে একটা, কিংবা বেগম থাকে একটা, যেমন আমার আম্মার নাম হচ্ছে জাকিয়া বেগম, এরকম। তা আমি মারজান মাহমুদ রেখেছি আর কি নামটা। ওকে, ভাবিকে একটু বঞ্চিত করেছি। তারপর সামান্তা লিখেছে, কারো কারো পছন্দের মানুষ ভাবা যায়। আচ্ছা, অনেক কারো কারো পছন্দের মানুষ, পছন্দের মানুষ ভাবা যায়, কারো কারো কথাই বুঝি না, কি এসেন্স লাগে আমি কিচ্ছু বুঝি না কিছু। আচ্ছা, আমারও একটা এক্স আর যে আছে, অনেক ধন্যবাদ, আমি এই কথাটাই শুনতে যাচ্ছি। আচ্ছা, আমার কথাটা কি ভুল একটু বলেন তো, মানে রেডিওতে কাজ যদি না করি, আমি ধরেন আজকে কাজ করলাম না, আমার ফেসবুকের মধ্যে আমি লিখে রাখলাম যে আর যে মুকুল, না আমি 20 বছর কাজ করেছি, আমি লিখে রাখবো যে আমার নাম মুকুল মাহমুদুল আমিন লিখলাম, আর নিচে লিখবো যে রেডিও জকি, তাই না, এক্স রেডিও জকি, এরকম লেখা উচিত। কিন্তু দেখবেন যে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ টিভিতে প্রোগ্রাম করে, বলতেছে যে আমি আর জি অমুক, আবার দেখি ফেসবুকের মধ্যে অনেকে আমি আর জি অমুক। আরে বেটা, আর জি তো শেষ, তো আর জি নাই এখন, তুমি তো ভিজে হয়ে গেছো, তাই না, মানে রেডিওতে কাজ না করলে কি আর জি হয়? তা আমি এই জিনিসটা বুঝে পাই না আর কি, অনেকেই আছে দেখি যে অমুক আর জি, আর জি আর জি লিখেই যাচ্ছে। আরে ভাই, রেডিওতে কাজ করতে হবে তো আর জি হতে হলে, রেডিও জকি তো আর জি, তুমি রেডিওতে কাজ করো না, তুমি অবসরপ্রাপ্ত আর জি, এভাবে লিখতে হবে আর কি। যাই হোক, আমি কাজ করে যাচ্ছি, দীর্ঘ 20 বছর হয়ে যাবে ডিসেম্বরে। আপনারা কীভাবে সেলিব্রেট করবেন এটা আপনাদের ব্যাপার, আমি জানি না। আমাকে খাওয়াতে হবে, আমাকে অনেক উপহার দিতে হবে, আমাকে অনেক সেবা যত্ন করতে হবে আপনাদের। এটা কীভাবে করবে সামান্তা, একটু প্রস্তুতি নাও তো, মানে ডিসেম্বরে আমার 20 বছর হয়ে গেলে কী করবা? আচ্ছা, তারপর সাইফুর রহমান লিখেছে, যেখানে সেখানে মন খারাপের গল্প শোনাতে যেও না, মনের প্রশান্তি খুঁজতে গিয়ে উল্টো নতুন করে অশান্তি নিয়ে ফিরবে। এটা ভালো কথা বলেছে, মানে যেখানে সেখানে গিয়ে আপনি নিজের অশান্তির কথা বলবেন না, কেননা সব মানুষ কিন্তু মুকুলের মতো না, মানে মানে আমি বুঝাতে চাচ্ছি যে সব মানুষ ভালো না আর কি, এটা আর কি, এটা একটা উদাহরণ দিলাম আর কি। দেখেন, আমি তো একটা ভালো মানুষ আর কি, একটা বিচক্ষণ একটা ছেলে, যে সব মানুষ মুকুলের মতো না। আপনি আমার কাছে এসে আপনি দুঃখের কথা বলবেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনবো, আপনাকে একটা ভালো সলিউশন কিংবা ভালো একটা কথা বলার চেষ্টা করব। ওকে, কিন্তু বেশিরভাগ মানুষই দেখবেন যে আপনার এটাকে হাসি ঠাট্টা করবে, মানে আপনি ভালো একটা খারাপ একটা দুর্দশার মধ্যে আছেন, এটাকে তারা আপনাকে ট্রল করবে, বিভিন্ন রকম বাজে কথা বলবে। আমার বন্ধুবান্ধবের মধ্যে আছে, হ্যাঁ অসংখ্য, মানে কোনো একটা ভালো কথা যদি তাকে তাদেরকে বলেন, এটা খারাপভাবে নেগেটিভ সেন্সে এটারে করে আপনার মনটা আরও খারাপ করে দিবে, এরকম হয়। তাই মানুষজনের আসলে জ্ঞানের বড়ই অভাব। আমি আমার নানা বলতো সবসময় যে লেখাপড়া করলেই মানুষ মানুষ হয় না, মানুষত্ব হলে এটা অন্যরকম একটা, মানে আরও মনুষ্যত্ব থাকতে হবে তার মধ্যে, এরকম। এটা ঠিক যে মানুষের বিভিন্ন জিনিস নিয়ে মানুষকে খোটা দেওয়া কিংবা মানুষকে ছোট করে কথা বলা, এই জিনিসগুলো খুবই খারাপ। রুহাসা মেহের কি লিখেছে, সামান্তা পছন্দের একটা গান বাজিয়ে দিয়েন তো। সামান্তার কোনো পছন্দের গান নাই, আমার যা পছন্দ সামান্তারও তাই পছন্দ। আচ্ছা, সামান্তা লিখেছে, আমি রান্না পারি কিন্তু সবাই খেতে পারে না। খুবই ভালো রান্না করেন আপনি, মানে আপনি, আমি রান্না পারি কিন্তু সবাই খেতে পারে না, ঠিক। সামান্তা খুবই ভালো রান্না করে কিন্তু সবাই খেতে পারে না আর কি। আচ্ছা শফিক ভাই, শুভ সন্ধ্যা মুকুল ভাই, ভাইয়া সাথে আছি, চালিয়ে যান। হৃদয়ের মাঝে হোগলার বেড়া অনেকক্ষণ পরে আসলো, ভালোবাসা সুন্দর যদি দুজনেরই মাথার তার ছিঁড়া থাকে। আচ্ছা আমি ভাবলাম যে ভালোবাসা সুন্দর যদি দুজনেরই মাথার চুল না থাকে, আমি এরকম ভেবেছিলাম আর কি, তাহলে ধরেন ভালো হতো আর কি, আমার মাথায় চুল নাই তো, তা আমার ভালো লাগতো কথাটা শুনলে, যে ভালোবাসা সুন্দর যদি দুজনেরই মাথার চুল না থাকে এরকম। সে লিখেছে ভালোবাসা সুন্দর যদি দুজনেরই মাথার তার ছিঁড়া থাকে। আচ্ছা মায়া ইসলাম চলে আয়। আচ্ছা মায়া ইসলাম কে? ও এটা আরেকজন। আচ্ছা সামান্তা বলছে মায়া ইসলাম চলে আয়, মায়া চলে আয় তাড়াতাড়ি, সামান্তা অর্ডার করেছে তাড়াতাড়ি চলে আয়। শামনি ইসলাম রিয়া চলে আয়, সামান্তা লিখেছে চলে আয়, আজকে মনে হয় সব এসএমএস এর বন্যা বইয়ে দেবে সামান্তা আজকে। শামনি ইসলাম রিয়া চলে আয়, খুব কমান্ডিং একটা ভয়েস কিন্তু তার, সে কিন্তু ভালো রাজনীতি করতে পারবে, নেত্রী হতে পারবে ভালো আমাদের সামান্তা। কেন মায়া ইসলাম চলে আয়, শারমিন ইসলাম চলে আয়, মেহের চলে আয়, খালি চলে আয়, বললে চলে আয়, মানে রংবাজ একটা আসে। শাহরিয়ার চৌধুরী ইমন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। শ্যাম্পু আসছে অনেকক্ষণ পরে। একটা ছেলেকে পছন্দ করি কিন্তু ছেলেটা আমাকে পছন্দ করে না, এখন ভালো কিডন্যাপারের সন্ধান দিন। আপনি আমার সাথে যোগাযোগ করুন, একটু টাকা বেশি পড়বে, মজুরি একটু বেশি পড়বে, সমস্যা নেই, আপনি আমার সাথে ফোনে যোগাযোগ করবেন এই ব্যাপার। হ্যাঁ আমি ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে, মজুরি কিন্তু একটু বেশি পড়বে আর কি। হ্যাঁ আমার টিম থাকবে, এই যে সামান্তার গ্রুপ থাকবে, ওদের একা তো করা যায় না, বুঝলেন, একটা কিডন্যাপ একা করে আমারই কিডন্যাপ করে নিয়ে যাবে। আচ্ছা সোহেল মাসুদ আমাদের সাথে, শুভ সন্ধ্যা লালমাটিয়া থেকে শুনছি। সোহেল ভাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন ভাইয়া। তারপর আমিনা আক্তার, আমাদের ভাবিও চলে আসছে, শুভ বিকেল মুকুল ভাই, গান শুনতে চাই তপুর কণ্ঠে এক পায়ে নূপুর তোমার। ভাবি আরেক পায়ের নূপুরটা কই গেছে আসলে, এটা তো আপনি একটু বলেন তো, তপুর যে এক পায়ের নূপুর তোমার আরেক পায়ের নূপুর কই গেল, এটা আপনি ভালো বলতে পারবেন। এফ এম পোকা জাহাঙ্গীর আলম, জীবন যেভাবে চলতেছে মাতাল হইয়া এক কোনায় পয়রা থাকা ছাড়া উপায় নাই। আচ্ছা কঠিন আসলে জীবন যাপন করা। আজহার ইসলাম ফ্লেভার, ওয়েলকাম টু মুকুল টি স্টল, সিলেটের ওয়েদারটা মেঘাচ্ছন্ন। আচ্ছা মেঘাচ্ছন্ন, লাস্ট টাইমে এসে জয়েন হয়ে গেলাম, কোনো সমস্যা নাই, আমি তো আছি আটটা পর্যন্ত, এখন আজানের বিরতিতে যাব। তারপর আমাদের সাথে জাকারিয়া হোসেন জয়েন করেছিল, জাকারিয়াকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম জাকারিয়া। মেহের লিখেছে মুখে তো সমস্যা হবেই আমার কমেন্ট না পড়লে। আচ্ছা সামান্তা, এই মেহের কিন্তু আমাকে বদদোয়া দিচ্ছে, বুঝছো, এটা কিন্তু তুমি একটু দেখো, এটা কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ ও কিন্তু আমাকে কেমন বলছে, বারে বারে বদদোয়া দিচ্ছে যে আমার মুখে সমস্যা হয়ে যাবে তার এসএমএসগুলো না পড়লে। আমি আচ্ছা আচ্ছা মেহের, আমি আমার বদদোয়া দিও না, আমি সবসময় তোমার এসএমএস পড়বো। হ্যাঁ একদম ঠিক, একদম পাক্কা কথা, একদম ডান, এই যে হাই ফাইভ। তারপর আলামিন সর্দার, আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? যুক্ত আছি শরীয়তপুর থেকে। ওকে, সবার অনেক এসএমএস কমেন্ট পড়লাম, এখন আমাদের একটু আজান এবং নামাজের বিরতিতে যেতে হবে, তারপরে আমরা আবারও অংশগ্রহণ করব 6:45 দিকে। ওকে এ হচ্ছে কথা, তাহলে কি করতে হবে এখন, বিটিএস এর গান কি করব? আচ্ছা বিটিএস এর গান আমরা পরে শুনি। হ্যাঁ বিটিএস এর গানটা আমরা আজানের বিরতির পরে এসে শুনি তারপর। ওকে যেহেতু এখন একটা বিরতিতে যেতে হবে, একটু সেট করতে হয় আর কি, কতগুলো জিনিসের কাজ থাকে তো এগুলো বুঝাতে পারবো না। আপনি বুঝতেও পারছেন না, আমি একটা বিচক্ষণ মানুষ, মানে এত মাঝে মাঝে আমার মেধা নিয়ে না আমি নিজেই কনফিউজড হয়ে যাই, এত মেধা করতে আসলো, মেধা না ময়দা কে জানে আল্লাহ জানে। আর যাই হোক, মাগরিবের নামাজ এবং আজানের বিরতিতে যাচ্ছি, তারপর আবারও ফিরে আসছি।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Rock FM 90.4。
1: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লেন কিন্তু।

রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4। আর অনিবার্য কারণবশত আজকে আমার একটু বিদায় নিতে হচ্ছে, আজকে একটু আগে আগেই বিদায় নিচ্ছি একটা অনিবার্য কারণবশত। গানে যাব, কিন্তু তার আগে একটা তথ্য শেয়ার করি। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশজুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, আর এর মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে অনেকে জয়েন করেছিল, কিন্তু আমার মনিটরটা কি হলো একটু ঠিক করি। এটা কে আমাদের সাথে জয়েন করছে? আসসালামু আলাইকুম মুকুল ভাইয়া, কেমন আছেন? রিদমের হেচকিটা কি কমেছে? মাম্পি, আচ্ছা, রিদমের হেচকি আমি তো জানি না কমেছে কিনা, রিদমকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, ও তো চলে গেছে। আচ্ছা, একজন লিখেছে, ভাইয়া সম্প্রতি আমি নিজে ওর সাথে ব্রেকআপ করেছি, যদিও আমি ওকে খুব ভালোবাসি। ব্রেকআপের কারণ হলো 3-4 বছর ধরে ওকে অবজার্ভ করছি, তার বিহেভিয়ার এবং পজিটিভ ইঙ্গিতের থেকে নেগেটিভ ইঙ্গিতই বেশি। নিজের ক্ষতি অনেক করেছি ওকে ভালোবেসে, এবার নিজেকে প্রায়োরিটি দেওয়ার ডিসিশন নিয়েছি। খুবই চমৎকার ডিসিশন নিয়েছেন আপনি। যে আপনার মূল্য দেয় না তাকে আপনি কেন মূল্য দিবেন? আপনি মনে রাখবেন যে জীবন হচ্ছে একটা, এই জীবনে কখনো মানে আপনি মনে করবেন না যে তার জন্য আমি মরে যাব। কেন আপনি তার জন্য মরে যাবেন, এই শক্তিটা মাথায় রাখতে হবে। কারণটা হচ্ছে যে একটা মানুষ যদি আপনাকে শ্রদ্ধা করে তখনই আপনি তাকে শ্রদ্ধা করবেন। যে আপনাকে শ্রদ্ধা করে না, এটা শুধু প্রেম ভালোবাসার ক্ষেত্রে না, এটা আত্মীয় সম্পর্কের মধ্যে হবে, বন্ধুত্বের মধ্যে হবে, সব জায়গায়। যে যাকে শ্রদ্ধা করবে না এবং উপযুক্ত সম্মান করবে না তাকে এড়িয়ে চলবেন, একদম সোজা কথা। আচ্ছা, যেহেতু এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল, আমাদের আর কখনো দেখা হওয়ার সুযোগ নেই। এলাকার ছেলে হলেও তার রাস্তাঘাটে দেখা পেতাম, লং ডিস্টেন্স হওয়াতে এই সুযোগ আর হবে না। আর কি আজীব 3-4 বছর এত গল্প ঝগড়া ঝামেলা হওয়ার পর দেখা হওয়ার সুযোগ নেই, এইসব কথা মনে হয়। আমার লিসনারদের বিরক্ত করছি, সবার কাছে মাপ চাচ্ছি, আসলে অনেক ডিপ্রেসড আমি। আচ্ছা, আপনার নাম তো আমি পড়লাম না, তবে মন খারাপ করবেন না, এখন একদম 3.5 মাস আছে ভর্তি পরীক্ষার, আপনি মন দিয়ে লেখাপড়া করেন, আগে সব কিছু ভুলে যান, হ্যাঁ, নতুন করে জীবনটা শুরু করেন। জীবন কিন্তু একটাই, আমি বারে বারে বলছি একটাই জীবন, এ কারণে কোনো রকম টেনশনে যাওয়া যাবে না। তারপর, তোমার হোস্টিং করার বয়স তো আমার বয়সের চাইতেও বেশি, এটা কে লিখেছে? প্রেম তো জীবনে থাকবে, এটাকে আচ্ছা দাদু, আচ্ছা আচ্ছা, তোমার হোস্টিং করার বয়স তো আমার বয়সের চাইতেও বেশি, আচ্ছা, এটা আমার জন্য অনেক মানে বিশাল একটা অ্যাচিভমেন্ট যে আমি 20 বছর টানার রেডিওতে কথা বলে যাচ্ছি। এটা চারটিখানি কথা নয়, এটা আমার সৌভাগ্য, এবং বাংলাদেশে আমি একমাত্র মানুষ যে কিনা 20 বছর রেডিওতে একটানা কথা বলে গেছে। আমার সমসাময়িক অনেকেই ছিল যারা পরবর্তীতে টেলিভিশনে চলে গেছে, কিংবা কেউ ব্যবসা বাণিজ্য করছে, রেডিও ছেড়ে দিয়েছে, যদিও তারা আর জে বলে নিজেদের পরিচয় দেয়। আমার এটা খুব বিরক্ত লাগে জিনিসটা শুনলে, যে রেডিওতে থাকতে হবে, আর জে নামটা বলতে গেলে রেডিওতে থাকতে হবে। আর যখন আমি রিটায়ারমেন্টে চলে যাব, যে আমি আর কথা বলবো না, তখন আমি লিখতে পারি যে আমার নামের নিচে লেখা থাকবে যে এক্স আর জে রেডিও আমার, কিংবা রেডিও ফুটি, রেডিও পিপলস, কিংবা ঢাকা FM, তাই না, এরকম। কিন্তু সবসময় আর জে নামটা থাকা ঠিক না আর কি, যদি রেডিওতে কাজ না করি। আমার জন্য দোয়া করবেন, এবং ডিসেম্বরে আমার 20 বছর পূর্তি হয়ে যাবে, আপনারা কি করবেন আমি জানি না। আচ্ছা, সামান্তাকে দায়িত্ব দিব, কি করবে দেখা যাক। আচ্ছা দাদু, আমাদের সেই চিরচেনা পুরনো গিট্টু ভাই কই? আচ্ছা, গিট্টু ভাই আজকে আসেনি, ওর একটু পেট খারাপ হয়েছে। আচ্ছা, দিগন্ত এটা পড়লাম, পেপার কাটা ঘটনাটা সামান্তার জন্য হলে শুনতে চাই। আচ্ছা, পেপার কাটা, আমি তো ছুটি নিতে চেয়েছিলাম, পেপার কাটার ঘটনাটা একটু বলে দিই। পেপার কেটে নিয়ে আসছিলাম যে বিয়ে না করার 10টি উপকারিতা, মানে বিয়ে না করতে পারলে 10টি উপকারিতা আছে। এর মধ্যে একটা হচ্ছে, যেখানে যেতে মন চায় যেতে পারবেন, বিয়ে না করলে আপনি যেখানে খুশি সেখানে যেতে পারবেন। আচ্ছা, ফেসবুক ইনস্টাগ্রামের পাসওয়ার্ড কাউকে দিতে হবে না, বিয়ে না করলে এই সমস্যাটা আপনার নেই। আরও সুবিধা আছে, রিলস দেখা নিয়ে আর যুদ্ধ করতে হবে না। তারপর, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে কয়টায় ফিরবেন এইসব প্রশ্নর আর উত্তর দিতে হবে না।
কার সঙ্গে কথা বলছিলেন এইসব প্রশ্নের মুখোমুখি হতে হবে না। রেস্টুরেন্টে গিয়ে মেনুতে যা ভালো লাগে সেটাই অর্ডার করতে পারবেন। মাসের শেষে বেতন কোথায় গেল এই প্রশ্নের উত্তর শুধু নিজেই নিজের কাছে দিতে হবে। ঘুমানোর সময় বিছানার অর্ধেক জায়গা নিয়ে কারো সঙ্গে সমঝোতা করতে হবে না। তারপর এটা কিন্তু খুব ভালো, হ্যাঁ, যে পুরো খাঁটি আপনার, বুঝছেন, বিয়ে না করলে এটা একটা ভালো একটা বেনিফিট আছে। নিজের ভুলের জন্য আমি তো বলেছিলাম শুনতে হবে না, যে নিজে একটা ভুল করলেন তারপর বউ বলবে কিংবা হাজবেন্ড বলবে আমি তো আগেই বলেছিলাম, এই কথাটা আপনার শুনতে হবে না। আর এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হলো নিজের সংসার না থাকার কারণে অন্যের সংসারের ঝামেলা নিয়ে আরামসে আপনি গল্প করতে পারবেন। নিজের সংসার না থাকার কারণে অন্যের সংসারের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে আপনি গিবোধ করবেন, পরনিন্দা করবেন, যা ইচ্ছা করেন আরামসে আপনি এই কাজগুলো করতে পারবেন। আরেকটা ফাও বলে দিই, সেটা হচ্ছে যে ঘরের জিনিসপত্র যেখানে রাখবেন সেখানেই থাকবে যতক্ষণ না আপনি নিজে সেটা সরান। ওকে, বিয়ে না করলে এই সুবিধাটা রাখতে পাবেন যে আপনি যেখানে যে জিনিসটা রাখবেন সেটা সেখানে থাকবে, দেখবেন যে ধরবে না। আমি অনেক সময় দেখা যায় যে আমার শার্টটা আমি এদিকে রাখলাম, এরা দেখি গুছিয়ে রেখে দিয়েছে ওই জায়গায়, আরে বাবা গুছাইতে বলছে এটা আমি পরবো, আমি এই জায়গায় রাখলাম, আমার পাঞ্জাবিটা এই জায়গায়, দেখি যে পাঞ্জাবি আরেক জায়গায়, সব খালি গুছিয়ে রাখে রে ভাই। একটা বিরক্তিকর ব্যাপার বিয়ে করার, খালি গুছায় কেন, এত গুছানো দরকার কি, চললেই তো হয়। আচ্ছা, রোজা টেইলার, আচ্ছা, আমাদের সাথে আবারও জয়েন করেছে মালয়েশিয়া থেকে, অনেক ভালো থাকবেন ভাই আপনি। এফ এম পোকা মমেন সিং থেকে লিখেছে, পার্সোনালিটি এমন বানাইছি যে মানুষ ব্লকও করতে পারে না, সহ্য করতে পারে না। আচ্ছা, এটা সুন্দর বলেছেন। ওকে, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই আমার আম্মার জন্য একটু দোয়া করবেন, আর আমাদের সকল বাবা মা যারা কবরবাসী রয়েছে তাদের সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের সবাইকে বেহেস্ত নসিব করুক আর তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিক আল্লাহ, আর যার যে সকল বাবা মা বেঁচে আছে তাদেরকে আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, এই প্রত্যাশা করি। তা আজকের মতো বিদায় নিচ্ছি, আগামী সপ্তাহে আবারও কথা হবে, আর বুধবার রাত 11টায় আপনারা অবশ্যই শুনতে ভুলবেন না জীবন গল্প আরেকটা এপিসোড, দ্বিতীয় এপিসোড, মাত্র শুরু করলাম একটা হয়েছে, দ্বিতীয়টা শুনবেন। তা আজকে একটু অনিবার্য কারণবশত একটু আমার বেরোতে হচ্ছে কোনো একটা জরুরি কাজে আর কি, হ্যাঁ, যেটা বলতে পারছি না, আজকের মতো ক্ষমা করবেন। ওকে, আমরা যেতে যেতে যে গানটা শুনবো, দীপান্বিতা, তারিফ এবং সিফাদের কণ্ঠে।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো দ্য রিদম।

0: তাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: তামাক ও অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতেই শিরোনাম।

0: রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ। জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সঙ্গীত ও চলচ্চিত্র সহ সৃজনশীল খাতের উদ্যোক্তাদের ঋণ সহায়তার আওতায় আনার আহ্বান জানালেন অর্থমন্ত্রী। আগামী কয়েকদিনের মধ্যে ওমানের সঙ্গে সমন্বয় করে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ করা হবে জানালো ইরান। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্টে পাকিস্তানের মোকাবেলা করছে হংকং। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা দেবে। আজ মিয়ানমারের ন্যাশনাল রিকনসিলিয়েশন বা জাতীয় সমঝোতা বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনে সহযোগিতা দিতেও বাংলাদেশ প্রস্তুত। প্রধানমন্ত্রী বলেন দীর্ঘ সময় ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে জনবহুল বাংলাদেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। রোহিঙ্গা সংকট বাংলাদেশের উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত তার অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাওয়ার আশ্বাস দেন। বিশেষ দূত বলেন রোহিঙ্গা সংকট নিয়ে তার সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে বিশেষ দূত উল্লেখ করেন রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে। প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি টিকা উৎপাদন কেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করার কথা বলেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ সময় দেওয়া বক্তৃতায় রাষ্ট্রপতি বলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হল। রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন প্রায় 86 একর জমির উপর এই সরকারি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।
2: আমাদের এই জন্যই যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি এই এলাকাতে উচ্চশিক্ষার প্রসার ঘটিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা তাদের কর্মসংস্থান, তাদের কাজ, তাদের বাংলাদেশের যে উন্নয়নের জন্য অবদান রাখতে সক্ষম হয়েছে সেটা একটা সুযোগ পেয়েছি।
3: বিশ্ববিদ্যালয়টাকে দেখে রাখবেন, খেয়াল করবেন এবং আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনাদের দাবির প্রেক্ষিতে, আপনাদের আন্তরিকতার প্রেক্ষিতে আপনারা যে দাবি করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই দাবি আপনারা জানিয়েছেন বলে আজকে এটা করা সম্ভব হলো।
0: সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি আবারও উল্লেখ করেন সংঘাত নয়, সহনশীলতার রাজনীতি দেশে প্রতিষ্ঠিত করতে হবে।
3: আমরা সংঘাত এবং আপনারা আমাদের যে প্রতিশোধ বা এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই না। অনেক হয়েছে, এখন পলিটিক্স অফ

0: শুনেছেন সমঝোতার রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, সংসদের রাজনীতির দিকে গোটা দেশের মানুষের যাওয়া উচিত বলে আমি বিশ্বাস।
1: এদিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যগণের সঙ্গে আজ এক মত বিনিময় সভায় বলেন, স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্রের জন্য অপরিহার্য। তিনি স্থানীয় সাংবাদিকদের তৃণমূল ও প্রান্তিক মানুষের কথা নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। এছাড়া ঠাকুরগাঁও জেলা স্কাউটের নেতৃবৃন্দ রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত 41,806 পদের বিপরীতে বর্তমানে 30,311 জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তিনি আজ জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য উপস্থাপন করেন। এর আগে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চিকিৎসক ও জনসংখ্যার আদর্শ অনুপাত নিশ্চিত করতে দেশে বর্তমানে আরও প্রায় 88,909 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো শূন্যপদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার ইতোমধ্যে জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে। প্রশ্নের জবাবে স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম এ মুহিত সংসদে জানান, দেশের 8টি বিভাগীয় ক্যান্সার হাসপাতালে ভৌত অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহ এবং বিশেষজ্ঞ জনবল পদায়নের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক এবং প্রবাসী বান্ধব হজ ব্যবস্থাপনা ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে সরকার আগামী হজ প্যাকেজের খরচ কমিয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বাংলাদেশ ও ইতালির মধ্যে অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, ভাষা শিক্ষা ও নগর ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো মন্ত্রীর সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই বিষয়ে আলোচনা হয়। সাক্ষাতে ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশ ইতালি সহযোগিতা আরও সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান। পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, প্রতিবছর ইতালিতে 10,000 বৈধ শ্রমিক যাওয়ার সুযোগ আছে। ইতালিতে অবস্থানরত 2,500,000 বাংলাদেশের প্রায় 60-70% শরীয়তপুর ও মাদারীপুর অঞ্চলের উল্লেখ করে তিনি বলেন, বৈঠকে সমুদ্রপথে অবৈধভাবে ইতালি যাওয়ার ঝুঁকি কমাতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের নিয়ে ওইসব অঞ্চলে যৌথ কর্মশালা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। মালয়েশিয়া শ্রমিক নেওয়া বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটির হাই কমিশনারকে 2,00,000 শ্রমিক নেওয়ার বিষয়ে অনুরোধ করা হয়েছে। তিনি জানান, খাদ্য অপচয় রোধ ও ফুড সিকিউরিটি নিশ্চিত করতে খুলনা সিটি কর্পোরেশনকে ইতালির মিলান শহরের মডেলে রূপান্তরে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষুদ্র ব্যবসা, পোলট্রি বা কৃষিভিত্তিক উদ্যোগের পাশাপাশি সঙ্গীত ও চলচ্চিত্রসহ সৃজনশীল খাতের প্রতিভাবানদের ও ঋণের আওতায় এনে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা ও ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন তহবিল এর উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান।
2: কর্মসংস্থানের কথা বলছি, এই কাজটা কিন্তু আমাদের ক্ষুদ্র, মাঝারি, ছোট কুটির শিল্প, গ্রামীণ যারা আছে তাদের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমি যে 1 কোটি জবের কথা বলছি, চাকরি দেওয়ার কথা বলছি, সেটার পেছনে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিতে হচ্ছে। এখন এই কর্মসংস্থানের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি অথবা যারা লোন নিচ্ছেন তাদের শুধু এমপ্লয়মেন্ট না, এটাই অর্থনীতিতে একটা গ্রোথের মধ্যে কন্ট্রিবিউট করছে।
1: অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে সৃজনশীল কর্মকাণ্ডের অবদান অন্তত 3% উন্নীত করা সরকারের লক্ষ্য। সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ গাড়ি চালকদের অদক্ষতা ও অযোগ্যতা এবং পথচারীদের অসচেতনতা। তিনি আজ রাজধানীতে সড়ক ও জনপথ অধিদপ্তর আয়োজিত রোড সেফটি বিষয়ক এক কর্মশালায় এই কথা বলেন। মন্ত্রী বলেন, সড়ক নিরাপত্তা নিয়ে আয়োজিত বিভিন্ন সেমিনার ও কর্মশালা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে এসব কর্মসূচি থেকে পাওয়া পরামর্শ ও দিক নির্দেশনা বাস্তবে প্রয়োগ করতে হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, দেশে সাত বছর ও তদূর্ধ্ব জনগোষ্ঠীর সাক্ষরতার হার বর্তমানে 77.9% উন্নীত হয়েছে। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 উপলক্ষে আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমীক্ষা 2025 এই পরিসংখ্যান উঠে এসেছে। তিনি জানান, বিদ্যালয় বহির্ভূত শিশু, ঝরে পড়া কিশোর কিশোরী, প্রান্তিক জনগোষ্ঠী এবং অনগ্রসর প্রাপ্তবয়স্কদের দ্রুত স্বাক্ষর ও দক্ষ করে তোলাই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার। এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো দেশে আগামীকাল যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2026 পালিত হবে। এই বছর দিবসের প্রতিপাদ্য হল মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
3: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি কনোজ শিকদার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন বলেছেন, সময় ও প্রজন্ম বদলালেও জনগণের প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সবসময় আপোষহীন। তিনি আজ বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা 2026 উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার ও জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি একমাত্র দল যা দেশের প্রতিটি জাতীয় সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশব্যাপী স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচন 3-9 ধাপে সম্পন্ন হতে পারে। এক্ষেত্রে উপজেলা ভিত্তি হিসেব ধরে প্রতিটি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ আজ রাজধানীর আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আক্তার আহমেদ বলেন, স্থানীয় সরকার পর্যায়ে নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রস্তাবিত বিধিমালায় সংসদ নির্বাচনের আচরণবিধিকে প্রাধান্য দিয়ে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই আচরণবিধি চূড়ান্তের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আরও বলেন, ঠাকুরগাঁও একের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেয়া হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে 276.34 কোটি টাকা নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 29 অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ শাহজাহান কবির মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এই দিন ধার্য করেন। ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আরও 8 আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাব। আজ রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাব 10-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে এ মামলার প্রধান আসামি জহিরুলকে গ্রেপ্তার করে পুলিশ। র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা কিশোর গ্যাং ও মাদক কারবারের সঙ্গে জড়িত। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হাম ও হামের উপসর্গে 3 শিশুর মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একই সময়ে এই রোগে আক্রান্ত হয়েছে 1216 জন বলে জানিয়েছে। এদিকে গত 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। চিঠি প্যাকেটের গণ্ডি পেরিয়ে ভারী পণ্য পরিবহনেও নতুন সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা। ফ্রিজ, মোটরসাইকেল, আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন নিত্য ব্যবহার্য পণ্য এখন ডাক বিভাগের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে যাচ্ছে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বর্তমান ই কমার্স ও ডিজিটাল ব্যবসার যুগে যে কোনো পণ্য এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত ও নিরাপদে পাঠানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, অনলাইনের বিক্রেতা কিংবা সাধারণ মানুষের জন্য পার্সেল পরিবহনের খরচ সামলানো একটি বড় চ্যালেঞ্জ। কুরিয়ার সার্ভিসগুলোর উচ্চ মাশুলের কারণে অনেক সময় পণ্যের দামের চেয়ে পরিবহন খরচই বেশি পড়ে যায়। এই অবস্থায় সর্বসাধারণের জন্য অত্যন্ত সাশ্রয়ী, দ্রুত ও নির্ভরযোগ্য পার্সেল পরিবহন সেবা নিয়ে এসেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ বুকিং, আগামীকাল ঢাকা এবং 48 ঘন্টায় সারা বাংলাদেশ, এই স্লোগান সামনে রেখে ডাক বিভাগের স্পিড পোস্ট পার্সেল সেবা এখন সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। শুধু চিঠি কিংবা প্যাকেট নয়, ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্য। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত 2 মাসে পরিবহন হয়েছে প্রায় 400 টন পণ্য। প্রথম কেজিতে 10 টাকা, এরপর প্রতি কেজিতে আরও 5 টাকা, এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। এ বিষয়ে ডাক অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাকির হাসান নূর বাংলাদেশ বেতারকে বলেন,
6: বাংলাদেশ ডাক বিভাগ স্পিড পোস্ট চালু করার পরে এই বর্তমান সরকারের 180 দিনের কর্মসূচির আওতায় আমরা স্থল পরিবহন দিয়ে আসলে স্পিড পোস্টটাকে ব্যাপকভাবে কার্যক্রম শুরু করি এবং প্রথম থেকেই প্রথমে সাতক্ষীরা, তারপর রাজশাহী, তারপর রংপুর, দিনাজপুর ইত্যাদি জায়গা থেকে প্রচুর পরিমাণের গ্রাহকরা আমাদের মাধ্যমে ফল পরিবহন করেছে। যেহেতু আমরা আমাদের ম্যান্ডেট ছিল 24 ঘন্টায় ঢাকায় পৌঁছাবো এবং 48 ঘন্টায় সারা বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা পৌঁছাবো, এই ম্যান্ডেটকে সামনে রেখে আমরা এই সার্ভিসটা শুরু করি।
5: দেশের আইনে অবৈধ নয় এমন যে কোনো পণ্যই এখন ডাকের গাড়িতে তোলা, নামানো এবং পোস্টম্যানের মাধ্যমে বিলি করা যায় জানিয়ে মোহাম্মদ জাকির হাসান নূর বলেন,
6: স্পিড পোস্ট সেবাটা হচ্ছে আমাদের স্টেশন টু স্টেশন, স্টেশন ডেলিভারি, আমরা এটা হোম ডেলিভারি দিচ্ছি না, আমরা উপজেলাতে ডেলিভারি করতেছি। আমাদের ভবিষ্যতের পরিকল্পনা, আমরা অলরেডি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের একটি পাইলটিং কার্যক্রম চলছে, সে পাইলটিং কার্যক্রমে এগিয়েছে, আমরা ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে আসলে হোম ডেলিভারি এবং পিক আপ সার্ভিসটাকে ইনক্লুড করে সার্ভিসটাকে আরো গ্রাম বান্ধব করে তোলার পরিকল্পনা আমাদের আছে এবং আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
5: আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
7: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের ট্যাঙ্কার ধ্বংসের মার্কিন হুমকির পর দেশটির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই বলেন, তেহরান আগামী কয়েকদিনের মধ্যে হরমুজ প্রণালীর কাছে একটি সংরক্ষিত অঞ্চল ও ওমানের সাথে একটি নতুন নৌপথের ঘোষণা দেবে। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ইরান যুদ্ধ বুঝিয়েছে যে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তার জন্য শুধুমাত্র যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত অংশীদারিত্বের ওপর নির্ভর করলে চলবে না, বরং দেশগুলোর আত্মনির্ভরশীলতা প্রয়োজন। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় 2 শিশু ও 2 স্বাস্থ্যকর্মী সহ অন্তত 11 নিহত হয়েছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, আজ লেবাননের দক্ষিণাঞ্চলে কাফার রেমান শহরে একটি আবাসিক ভবনে ইসরায়েলের যুদ্ধ বিমান হামলায় 2 সহ 9 নিহত এবং আরও 5 আহত হয়। নেপালে আকস্মিক বন্যায় হতাহতদের জন্য আজ জাতীয় শোক দিবস পালন করা হয়। হিন্দুদের প্রথাগত 13 শোক পালন শেষ দিনটি উপলক্ষে তারা মোমবাতি প্রজ্বলন করেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে হংকংয়ের বিপক্ষে পাকিস্তান টসে জিতে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 3 ওভারে 1 উইকেটে 24 করেছে। আগামীকাল গ্রুপ পর্বের শেষ খেলায় বাংলাদেশ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত নারী দলের বিপক্ষে খেলবে। একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে টুর্নামেন্টের এ গ্রুপ থেকে ভারত এবং বি গ্রুপ থেকে শ্রীলঙ্কা ইতিমধ্যে সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে। ফুটবলের খবর। কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক মানের ফিফা ফুটবল টেকনিক্যাল সেন্টার নির্মাণের জন্য কক্সবাজার জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেকে 15.2 একর জমি হস্তান্তর করেছে। ফিফার অর্থায়নে প্রায় 88 কোটি টাকা ব্যয়ে এই সেন্টারটি নির্মিত হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, পাবনা, খুলনা, কুষ্টিয়া, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, বরিশাল এবং পটুয়াখালী অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ, জাপানের বিশেষ দূতের সঙ্গে বৈঠকে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র, সুশাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে স্বাধীন গণমাধ্যম অপরিহার্য। ঠাকুরগাঁও প্রেস ক্লাব প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় বললেন রাষ্ট্রপতি। এবং সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর শূন্য পদ পূরণ এবং চিকিৎসকের সংকট কাটাতে সরকার জোরদার নিয়োগ কার্যক্রম গ্রহণ করেছে, সংসদে জানালেন স্বাস্থ্যমন্ত্রী। খবর শেষ হল।
8: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: FM 90.4.
1: তবে একটা জিনিস কি, জাপানিজ ইয়েনের মূল্য বাংলাদেশি টাকা থেকে কম। যেমন জাপানের ওয়ান মান মানে 10,000 টাকা, সেটা বাংলাদেশে এসে সম্ভবত রেটের উপর ডিপেন্ড করে 6,500-7,000 টাকা হবে। আমরা এগিয়ে আছি, জাপান থেকে আমরা টাকা পাঠালে খুবই লস, কারণ আমাদের রেট দেখতে হয় সেই রেট অনুযায়ী, কারণ আমাদের দেশের টাকার মান বেশি।
2: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে।
3: The Travel Show. Let's go. The rhythm of journey.
2: সুপ্রশ্রোতা, যে যেখানে দেখছেন এবং শুনছেন, সবাইকে ওয়েলকাম করছি আমি আর জাহাসিব। সোমবার রাত 9টায় একেবারে রাত ঠিক ঠিক সময়ে সবাই হাজির হয়ে যায়, জানতে চায় লেটস গো উইথ আর জাহাসিবের সাথে আজকে কে আছে, কোন মানুষটা আছে এবং কোথায় নিয়ে যাবে, কোন দেশে যাবে এবং কোন স্থানে আপনাদেরকে ঘুরে দেখাবে। প্রতি মুহূর্তের জন্য আমরা চাই, যেখানে যান না কেন, দিন শেষে নিজস্ব ভালো লাগাটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর ট্রাভেল শো লেটস গো ঢাকা ফ্যামিলির এই শো সবসময় জানান দিতে চায়, আপনি যেন যে প্রান্তেই থাকুন না কেন, ঘোরাঘুরির সাথে থাকুন। মন ভালো রাখার জন্য এর চেয়ে যে বড় ওষুধ আর হয়তো কিছু নেই। সুপ্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তার আগে বলে রাখছি, আপনারা যে যেখানে দেখছেন এবং শুনছেন, আপনারা কিন্তু এই মুহূর্তে আমাদেরকে ঢাকা এফএম এর ফেসবুক পেজে আমাদের দেখতে পাবেন। ঢাকা এফএম ফেসবুকের ঠিকানাটা হচ্ছে facebook.com/ilovedhakafm এবং ইউটিউব চ্যানেল, ইউটিউবের ঠিকানাটা হচ্ছে youtube.com/tfm904। আর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা ঢাকা এফএম এর অ্যাপস ডাউনলোড করে আমাদেরকে শুনতে পারবেন। সো শুরু করছি আজকের লেটস গো উইথ আরজে হাসিবের সাথে। একজন বিশেষ মানুষ আছেন, যে মানুষটাকে আমি চিনি প্রায় 8 বছর ধরে। সেই মানুষটার নামের আগে হাজারটা বিশেষণ দিয়ে আমি তো শেষ করতে পারবো না, তবে অত বিশেষণে যাব না। আপনার উপরে শো দেখলে এবং শুনলে হয়তো বুঝতে পারবেন কত বিশেষণে বিশেষায়িত বিশেষ মানুষ। আমি ওয়েলকাম করছি শাইন আক্তার সাথী আপুকে। ওয়েলকাম আপু, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
2: যিনি আমাকে যেটা বলেছিলেন যে উনি যখন ওখানে, ফার্স্ট টার্গেটে ছিল ওখানে যাওয়া ওনার, তো ওনার ওখান থেকে উনি অসাকাতে ছিলেন, তারপর উনি ওখানে গিয়েছেন। মিউজিয়ামটা এরকম যে লোকটা মারা গিয়েছে ওর একটা নাম্বার থাকে, হ্যাঁ, কতটা আধুনিক একটা জায়গা, ওই নাম্বার উনি ক্লিক করে। সাপোজ ক্লিক করলে ওর আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সবার নাম চলে আসে, যারা জীবিত আছে তাদেরটা আসে, যারা মরে গেছে তাদেরটাও আসে। মানে তারা এটাকে কোন লেভেলে নিয়ে গেছে
1: সেটাই।
2: এবং এর পরবর্তীতে তখন তো ওই আক্রান্ত হয়ে, যেটা আপনার বললেন, এটার ইফেক্ট পড়ে,
1: ইফেক্ট পড়ে পড়ে অনেক মানুষ জীবিত থাকার পরেও এইটার ইফেক্টের কারণে সাস্টেইন করেনি।
2: এবং অনেকে এটাও বলেছে যে ওই সময়টা কেন আমি মারা গেলাম না,
1: কারণ যে সাফারটা তারা করছিল পরবর্তীতে, যে 10 বছরের মেয়েটার গল্প করলাম, ও খুব অপেক্ষা করছিল সে হয়তো বেঁচে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সে টিকতে পারে নাই, বা সেই যে ইফেক্টটা অনেকে এবং পরবর্তী প্রজন্ম যাদের সন্তান হয়েছে তারাও দেখা গেছে বিকলাঙ্গ, অটিস্টিক।
2: এবং ওই এরিয়াতে নাকি মানুষ যেই থাকে না, যে গাছপালা এই জিনিসগুলা হচ্ছে যে নতুন করে জন্মানো হয়ে ওঠা,
1: হচ্ছে
2: ওই সময়ের পর থেকে কিন্তু এই অ্যাটমিক বোমা এই জায়গাগুলো কিন্তু স্টপ করে দেওয়া
1: হয়েছে,
2: এবং এটা করে ন্যাশনালি হচ্ছে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে,
1: ব্যান করে দেওয়া হয়েছে। জাপানের জন্য এটা অনেক বড় ক্ষতি ছিল,
2: ভয়ঙ্কর
1: ভয়ঙ্কর একটা।
2: এবং যে প্রতি সময় যে কয়েক প্রতি বছরের প্রতি মাসেই তো অনেক ভূমিকম্প হয়,
1: হ্যাঁ,
2: এটাও কিন্তু একটা ইফেক্ট,
1: এটাও একটা বড় ইফেক্ট আর কি।
2: মানে প্রত্যেকটা জায়গা সম্পর্কে জানলে না অনেক কিছু বোঝা যায়, এটা কালচার কিভাবে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, লক্ষ্য বিষয়। এনিওয়েজ, আমরা একেবারে কিচ্ছু খারাপ লাগার মুহূর্তে হয়তো ছিলাম, তারপরে বলছি এটাও জানার দরকার, অনেকে হয়তো জানেন না, জেনে রাখলে হয়তো বুঝবেন। এই মুহূর্তে আপনি হয়তো গুগলে সার্চ করে অনেক হাজার হাজার তথ্য জানবেন। ট্রাভেল শো শুধুমাত্র আপনাদেরকে জানান দেয় কোথায় ঘুরবেন, কোথায় যাবেন, একইভাবে কিন্তু হিস্ট্রি সম্পর্কে বলার ধারণা দিয়ে থাকেন। এই কথাটা তো আমি এখানে বলে হয়তো বলে দিতে পারতাম, তবে আপুর মুখ থেকে শোনার কারণ হচ্ছে এটা, আপু ওখানটা দেখেছেন, ওই জায়গাটা বসেছেন এবং ওই মানুষকার ওখানকার মানুষের ভাবনাগুলো হয়তো ধারণা করা হয়েছে। আর আপু, ওখানকার মার্কেট কিংবা হচ্ছে যে আমরা বলি না যে ফ্যাশনের জায়গাটা আপনার কাছে কেমন হলো, ওরা ওরা কেমন ফ্যাশনেবল, কিংবা আমাদের দেশ থেকে ওরা এই জায়গাগুলো কিভাবে চিন্তা করে, মানে কেনাকাটার কথা যদি বলি, মার্কেটের যদি কথা বলি, জাস্ট এই জায়গাগুলো কেউ যদি যায় সেটা কোন কোন বিষয়ে আসলে কিনে নিতে পারে, কিংবা থাকে না যে স্পেশাল কিছু জিনিস। যেমন রাঙামাটি গেলে আমরা যেমন ওখানে ড্রেস দেখি, বান্দরবন খাগড়াছড়ি পাহাড়ে গেলে একটা বিষয়, জাপানে কি এরকম কোনো কিছু আছে কিনা?
1: হ্যাঁ, তা তো অবশ্যই আছে। জাপানিজরা অনেক ফ্যাশন সচেতন এবং ওরা বেশ শপিং করতে পছন্দ করে। আর ওদের পোশাকের সাথে তো আমাদের পোশাক, আমাদের কালচার যেহেতু ডিফারেন্ট, তো যদি বাংলাদেশিরা যায়, তারা আসলে যে যে এরিয়াতে যাচ্ছে শপিং করার জন্য, ভালো ভালো শপিং মল আছে সেখানে, ব্র্যান্ডের শপগুলো আছে, যে যে ব্র্যান্ড পছন্দ করে সেসব জায়গাতে, বিশেষ করে যারা টোকিওর দিকে যায়, টোকিওর শপিং মল যেগুলোই বললাম যে টোকিওতে সবকিছু একটু এক্সপেন্সিভ, তো সেখানকার শপিং এর মানে কস্ট আলাদা। আর আমরা একটু ভেতরের দিকে থাকি সেখানে, তবে যে ব্র্যান্ডের শোরুমগুলো আছে অলমোস্ট সেম। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের দেশের মতো দাম দর করা লাগে, সব ফিক্সড প্রাইস। তো আমি সব করছি কিনছি এই আর কি। তো আরো কিছু জায়গা আছে, সবচেয়ে মানে একটা জায়গা আছে শিনোকুবু টোকিওর, শিনোকুবু
2: শিনোকুবু।
1: তো জায়গাটা হচ্ছে বেশ ভালো লাগে আমার কাছে, কারণ ওইখানে বাংলাদেশি এত দোকান, মোবাইলের দোকান থেকে শুরু করে বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে শুরু করে হালাল সব, ওই এলাকায় ঢুকলে আমি মনে হয় বাংলাদেশে আসছি। তো জাপানে অনেকেই বাংলাদেশের ওই জায়গাটা যেতে খুব পছন্দ করে, কারণ একটা বাংলাদেশি ফ্লেভার পাওয়া যায়।
2: লাইক আমরা যেমন ইউএসএ যদি কথা বলি, যেমন কোন একটা জায়গা ইউএসএ ইউকে এরকম বাংলাদেশি কর্নার আছে,
1: ওইটা বাংলাদেশি কর্নার,
2: বাংলাদেশি কর্নার।
1: এটা মানে খুবই শপিং এর অনেকেই যায়, বিশেষ করে যারা ওখানে থাকে, বিভিন্ন হালাল শপের বিষয়গুলো আছে। আর ইলেকট্রনিক্স টোকিওতে অনেকগুলো জায়গা আছে, যেসব জায়গা খুব ফেমাস ওইসব জায়গাতে অনেক মোবাইল ল্যাপটপ এগুলো কিনতে যায়, আবার অনেকে কাপড় কিনতে যায়, নিশিনিপুরে একটা জায়গা আছে ওইসব জায়গাতে যায়। তো ডিপেন্ড করে আর কি, তবে ওখানে আসলে অলমোস্ট সব জায়গাতেই ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়।
2: কম্পেয়ার টু বাংলাদেশ ওটা খুব এক্সপেন্সিভ ইফ আই এম নট রং। টি শার্ট যদি আমি দেখতে যাই, সেটা আমাদের দিন থেকে, আমাদের এখানে দ্বিগুণ যদি ম্যাক্সিমাম আমাদের এখান থেকে যায়,
1: এখান থেকে যায় এখানে, যে টি শার্টটার কিরকম দাম 500-600, ওখানে হয়তো বা ওটা মিলে হবে 1000 বা 2000 ইয়েন, যেহেতু ইয়েন। তবে একটা জিনিস কি, জাপানিজ ইয়েন এর মূল্য বাংলাদেশি টাকা থেকে কম। যেমন জাপানের ওয়ান মান মানে 10,000 টাকা, সেটা বাংলাদেশে এসে সম্ভবত রেটের উপর ডিপেন্ড করে 6,500-7,000 টাকা হবে। আমরা এগিয়ে আছি, জাপান থেকে আমরা টাকা পাঠালে খুবই লস, কারণ আমাদের রেট দেখতে হয় সেই রেট অনুযায়ী, কারণ আমাদের দেশের টাকার মান বেশি। আমাদের জন্য দুর্ভাগ্য যারা থাকি, কারণ যারা রেমিটেন্স যোদ্ধা, যারা দেশে অনেকে আছে যে সংসার চালায়, ওখান থেকে টাকা পাঠায় খুবই লস, কারণ আমাদের রেট দেখে দেখে, বা এই যে আমি দেশে আসলাম, তো বেশ আমার ওখানে হয়তো বা আমি 80,000 টাকা পাঠাতে যাচ্ছি দেশে, সেটা কেটে ফুটে গিয়ে 60,000 হচ্ছে, এটাও হয় না। আমি আমার তো কিছুদিন আগে আমার হলো 60,000 থেকে 60,000-20,000 পুরাই।
2: আমি
1: যখন ফার্স্ট টাইম গেলাম জাপানে, তখন একদম সেম ছিল, ওখানকার একবার 10,000 টাকা, এখানে 10 সেম ছিল। আর আস্তে আস্তে করে যখন ডে বাই ডে সময় যাচ্ছিল, বিশেষ করে ডলারের দামটা যখন বেড়ে গেল, তখন আস্তে করে জাপানিজ ইয়েনের দাম কমে গেল। আর বাংলাদেশে এটা তখন মানে, বিশেষ করে যারা দেশের টাকা পয়সা পাঠাচ্ছে ওই ক্ষেত্রে খুবই মানে, আমি তখন মানে টোটালি বন্ধ করে দিয়েছি, আমার মা বলে প্রায় ওখানে দরকারই নেই তোমার এতগুলো টাকা কাটে, এটা একটা বিষয় আর কি।
2: ট্রানজিটটা কিভাবে করেন, ব্যাংকে না হচ্ছে কোনো?
1: ওইটা আমি করি হচ্ছে, একটা ওখানে কোম্পানি আছে।
2: আচ্ছা, ওই আমরা যেটা বলি হচ্ছে যে মানি এক্সচেঞ্জ, ওখান থেকে করা হয়।
1: খুব বেশি করা হয় না, যখন খুব ইমার্জেন্সি কিছু হয় তখন, তো ওখানে আবার খুব সহজ ভাবেই করা যায়। বিভিন্ন কোম্পানি আছে যারা মানি এক্সচেঞ্জ করে বা দেশে মানি ট্রান্সফার করে, কোম্পানিগুলো তাদের একটা চার্জ থাকে, সে অনুযায়ী আমি তাদের অ্যাকাউন্ট তাদের ইতে পাঠিয়ে দিই, সে তার আবার আমার বাংলাদেশে অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়।
2: এই তথ্যটা দিয়ে রাখলাম, কারণ অনেকে হয়তো বা মনে হতে পারে যে ট্রানজিট কিভাবে করা যেতে পারে, মোস্ট অফ পিপল নো বিকজ যারা আসলে ট্রাভেল করেন তাদের মাইন্ডস ওই চেঞ্জটা থাকে অবশ্যই।
1: আমি ব্যবহার করে হচ্ছে, আমি হচ্ছে কিউদা একটা আছে রেমিটেন্স, তো ওদের কোম্পানির মাধ্যমে যে ওখান থেকে ডিপোজিট করে দিই টাকা, ওরা ওখান থেকে ট্রান্সফার করে দেয় বাংলাদেশে, ওদের একটা চার্জ রাখে 1000, আর বাকিটা সে পাঠিয়ে দেয়। তো রেট হিসেবে ওদের কাছে আমরা নক করি বা আমরা অনলাইনে দেখে নিই, যেদিন রেটটা ভালো থাকে সেই হিসেবে আর কি। তো ওরা কার্ড করে দেয়। আর অন্যান্য অনেক জায়গা আছে, যেহেতু আমি কিউদার সঙ্গে আছি এই জন্য ওদের কথাই বললাম।
2: আমি একটা কথা সবসময় বলি, লাইফ ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন, ডেফিনেটলি আসলে থেমে থাকে না, আমরা আসলে চলতে থাকি,
1: জীবন মানেই চলা।
2: এক্স্যাক্টলি, চলা মানে এখানে আজকে শো শেষ হয়ে যাবে, আপু চলে যাবে, 23 তারিখে দেশের বাইরে চলে যাবে, এই শব্দটা এই পুরো এটা মেমরি হয়ে থাকবে আমাদের সবার কাছে। যেটা বলছিলাম, প্রত্যেকটা জায়গা আসলে মানুষ, প্রত্যেকটা অ্যাপ্রোচ খুব ইম্পর্টেন্ট, রাইট? আমাকে কখন আমি যখন যাবো কোথাও

0: সেখানে ওয়েলকাম না করছে, ওটা আসলে একটা সেই কানেক্ট করে। অ্যাজ আই নো যে জাপানের যথেষ্ট হার্ডওয়ার্কার এবং ইন দ্য মিন টাইম হচ্ছে যে যারা যথেষ্ট হসপিটালাইজ এই জায়গাগুলো খুব মেনটেন করে। জাপানের মানুষ সম্পর্কে একটু জানতে চাই।
1: জাপানের মানুষ তারা খুবই হচ্ছে অমায়িক, ভদ্র এবং খুব শৃঙ্খলাপূর্ণ, এবং তাদের মধ্যে যেটা যে মিথ্যাচার দুর্নীতি এগুলো তাদের ভেতরেই নেই এবং তারা খুব সুশৃঙ্খল জীবনযাপন করেন, অর্গানাইজড এদিক থেকে, এবং তারা খুব বন্ধুপূর্ণ, মানে তাদের ফ্রেন্ডলি। আর আরেকটা জিনিস খুব অদ্ভুত ব্যাপার, জাপানিজরা হচ্ছে যতই আন্তরিক সম্পর্ক রাখুক না কেন, ওরা হচ্ছে সব বাসার বাইরে, ওরা খুব একটা তাদের বাসার ভেতর অ্যালাউ করে না, তাদের নির্দিষ্ট একটা মানে সৌজন্যমূলক সম্পর্ক রাখবে কিন্তু একটা বাউন্ডারি রেখে,
0: একটা বর্ডার রেখে দেয়।
1: হ্যাঁ, ওরা একটা বর্ডার রাখে, এই ক্ষেত্রে তারা খুব কনজারভেটিভ সত্যি কথা বলতে। তবে জাপানিজরা হচ্ছে কোনো বিষয়ে কেউ সহযোগিতা চাইলে বা তাদের সাপোর্ট চাইলে ওরা হেল্প করে, এবং নিয়মের ক্ষেত্রে ওরা হচ্ছে খুব এবং যথেষ্ট ভদ্র, অমায়িক, এবং যে কোনো জায়গায় গেলে যে সম্মান দেয়। আমি যখন প্রথমবার হসপিটালে গেলাম, যে রিসেপশনিস্ট সে এসে আমার পায়ের কাছে বসে বসে ডিটেলস লিখছে, আমার খুব অস্বস্তি লাগছিল যে সে পায়ের কাছে কেন বসে, তাকে বললাম তুমি আমার পাশে বসো, সে বললো না আমার কাজ এখানে, এবং এত স্মার্ট একজন মহিলা সে আমার পায়ের কাছে বসে বসে লিখছে। ওরা হচ্ছে এমন
0: বিনয়ী,
1: এবং বিনয়ীর বিষয়টা, আমি যে স্কুলে জব করি সেখানকার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মানে আমি খুব অবাক হই, আমাদের দেশে আমরা পোস্ট অ্যান্ড পজিশন দেখি যে আমার অবস্থান এরকম, আমাকে আমার এখানে যারা মানে আমার ক্লার্ক কাজ করবে এরা আমাকে সব করে দিবে, কিন্তু ওরা নিজেরাই সব করে। এবং আমার খুব অবাক লাগে যে আমি ওখানকার হয়তো আমি টিচার, আমার প্রিন্সিপাল দেখা যাচ্ছে যে আমি বের হচ্ছি দরজাটা সেই খুলে দিচ্ছে, আমাকে খুব রেসপেক্টের সঙ্গে সে, মানে এই যে আচরণগুলো তাদের, মানে এগুলো আসলে মানে শেখার মতো।
0: এবং এটা যখন আমি দেখি এবং হয় তখন আসা ওই মানুষটাকে অন করে মানুষ।
1: হ্যাঁ,
0: এটা আপনার সাথে, আমার সাথে আপনি করছেন, আমি আপনার সাথে করছি, একদিন শেষ দেখা গেলো কোনো না কোনো কারণে আপনাকে আমার মাথায় কাজ করতেছে, আচ্ছা ছেলেটা আমার সাথে এমন করেছে, ব্যাপারটা করছে, বাট তাদের কাছে এটা আসলে স্বাভাবিক।
1: স্বাভাবিক, এবং ওদেরকে প্রাইমারি স্কুল থেকে ওদেরকে নৈতিকতা শেখানো, এবং ওদের প্রাইমারি স্কুলের সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট আছে মোরাল এডুকেশন।
0: ওকে,
1: মোরাল এডুকেশনে এটাই শেখানো হয় মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে। ওদের মানে প্রথম কাজ হচ্ছে যে আমি পরীক্ষায় কত নাম্বার পেলাম সেটা না, আমার ব্যবহারটা কেমন, নিয়মানুবর্তিতা কেমন, আমি গাড়ি চালাচ্ছি রাস্তায় হর্ন বাজাবো না, রাস্তা পার হবো কিভাবে, যেখানে সেখানে ময়লা ফেলবো না, মানুষকে কিভাবে গ্রিট করবো, আই সাতসো যেটাকে বলে, তো এইগুলো ওদেরকে স্কুল থেকে শেখানো হয়। এবং ওরা আসলে সত্যি, আমি যে একটা লাইনে দিই, আমাদের দেশে যেমন আমরা লাইন মেনটেন করি না, ঠেলাঠেলি করে চলে যাচ্ছি, ওরা সেটাই। যেমন গতকালকের একটা ঘটনা, আমি ওয়ারিতে একটা লিফটে উঠলাম, লিফট খুলতে না খুলতে বাইরের থেকে সে ঢুকে গেল। আমরা বের হওয়ার আগে, জাপান এটা করবে না, লিফটের দরজা ওপেন হলে আগে ভেতরের লোকজন বের হয়ে যাবে তারপরে গিয়ে ঢুকবে, মেট্রো রেল যেটা ওপেন হবে দুই পাশে লোকজন দাঁড়িয়ে থাকবে ভেতরে মানে বের হবে। তো ওদের দেশে সব কিছু নিয়মের মধ্যে, কোনোদিন মানে এটা নাই যে তুমি নিয়ম মেনটেন করতে পারবা না, বা ওরা সবসময় এগুলো মানে খুব সুন্দর। লিফটের মধ্যে এক সাইডে যারা হাঁটবে না লিফটে তারা দাঁড়িয়ে থাকে, আর যাদের মনে হয় যে তারা আছে, হ্যাঁ, বা এসকেলেটরে এক সাইডে সবাই লাইন ধরে দাঁড়িয়ে থাকে, আরেক সাইডটা ওপেন করে দেয় যে যারা হয়তো বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে না তাদের, সে সোজাই উঠে যাচ্ছে তাদের জন্য। এই নিয়মগুলো মানে ওরা খুব সুন্দরভাবে মেনটেন করে, এবং কখনো আমি দেখি না এর ব্যতিক্রম কিছু হতে। মানুষ হিসেবে ওরা অসাধারণ, এবং আমরা তো মুসলমান, আমি প্রায় একটা কথা বলি যে ওরা হয়তো বুদ্ধ, বাট ওরা যদি মুসলমান হতো ওরা একদম বিনা টিকিটে জান্নাতে যেত, ওরা এতটাই, সত্যি কথা, ওরা ওরকম, ওদের মাঝে মিথ্যা নাই, দুর্নীতি নাই, ওরা আসলে এগুলো বলতেও পারে না। ছল চাতুরি কি এটা, আমি 15 বছরে কোনো জাপানিজের মাঝে এগুলো দেখি নাই, আছে হয়তো ভালো মন্দ, আমার চোখে পড়ে না।
0: সুপ্রিয় শ্রোতা, যে দেখছেন এবং শুনছেন, সবাইকে ওয়েলকাম করছি অ্যাগেন, ওয়ান্স অ্যাগেইন। আমাদের সাথে আজকে একজন বিশেষ অতিথি আছেন, আপনারা শুনছেন হয়তো মুগ্ধ হচ্ছেন, গল্পের মাঝে হারাচ্ছেন, সাহেদ আক্তার সাথী আপু বলছেন 15 বছরের জাপানের বিশেষ অভিজ্ঞতা চমৎকার করে কিভাবে বলছেন, মনে হচ্ছে প্রভাব শেষ না হোক, আর একটু চলুক, শুনতে থাকি। প্রতিটা মুহূর্তেই আমরা অভিজ্ঞতা, এবং প্রতিটা মুহূর্তে হয়তো আমরা জানতে চাই যে লার্নিং এর কোনো শেষ নেই, ডেফিনেটলি। যেটা নিয়ে বলছিলাম আপু, এই যে এতগুলো বিষয় সবকিছু মিলে জাপানের যে ভাষার যে কথা বলেন, যে এটা আসলে হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, বিকজ তারা যেহেতু সেকেন্ড কোনো ল্যাঙ্গুয়েজ তারা ইউজ করছে না, এটা আসলে কতটা ডিফিকাল্টি যে কোনো বাংলাদেশি যদি ওখানে যায়, কিংবা এটা আসলে কতটা ডিফিকাল্টির জায়গা থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা কতটা ইজিলি সে মিটিগেট করতে পারে।
1: আসলে জাপানে থাকার অভিজ্ঞতা থেকে আমি যেটা বলবো, যে জাপানে যদি কেউ যেতে চায়

0: অবশ্যই 100% ভাষা শিখে যাওয়া উচিত। এর মূল কারণটা হচ্ছে ওরা ইংলিশ খুব একটা মানে ওদের প্রাত্যহিক জীবনে ইংলিশ একেবারেই তারা ব্যবহার করে না। এখন পড়াশোনার ক্ষেত্রে, জবের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় সেটা চলছে, বাট জাপানিজ ভাষা ছাড়া জাপানে চলা মারাত্মক কঠিন। তো কেউ যদি জাপানে যেতে চায় বা স্টে করতে চায়, বিশেষ করে এখন তো সরকার পরিবর্তন হওয়ার কারণে সব নিয়মকানুন আরো পরিবর্তন করে দিয়েছে, তো ভালো মতো শিখে যাওয়া উচিত। কারণ ওদের একটা সাইনবোর্ডও দেখা যাবে ইংলিশে নাই, বা হসপিটালে গেলে, সিটি কর্পোরেশনে গেলে, বা বিভিন্ন অফিস আদালতে গেলে যে ডকুমেন্টগুলো জাপানি ভাষায় লেখা, ইভেন কমিউনিকেট করার জন্য। আমরা যেমন বাংলাদেশে বাংলায় কথা বলছি, ওরা তো সেটাই ওদের দেশের। তো এই সমস্ত ক্ষেত্রে জাপানিজ ভাষাটা খুবই দরকার, কারণ এটা ইংলিশ অ্যাডপ্ট করা যতটা সহজ, আমরা বাংলাদেশে ছোটবেলা থেকে ইংলিশ পড়েছি পাশাপাশি, এটা একদম ভিন্ন ধরনের। তো ভাষাটার জ্ঞান থাকা খুবই দরকার, নাহলে জাপানে চলা খুব কঠিন, বিশেষ করে জবের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, বা বাইরে চলার ক্ষেত্রেও। কারণ অনেক নিয়মকানুন আছে, হয়তো বা আমরা ভিনদেশীরা না বুঝে অনেক কিছু আছে যে নিয়মের বাইরে কাজ করে ফেলি, ভুল করে ফেলি, যেগুলো আমরা জানি না, বা একটা ডকুমেন্ট পড়তে পারছি না, সেক্ষেত্রে আরেকজন বাঙালিকে খুঁজি যে পারছে। তো সেই ক্ষেত্রে নিজের প্রাত্যহিক জীবনে চলার জন্য, বরং জাপানের টিকে থাকার জন্য ভাষাটা একদম ম্যান্ডেটরি, 100% ম্যান্ডেটরি। আর ভালো জবের ক্ষেত্রে তো অবশ্যই,
1: কারণ ওখানে এটা তো মেইন ব্যারিয়ার হয়ে দাঁড়াবে তখন। এটা একইভাবে যে কথাটা বলছিলেন যে আমরা যখন সেকেন্ড কান্ট্রিতে বেসিক্যালি যাই, তখন কি একটা কমিউনিটি খুব ইম্পর্টেন্ট, রাইট? সো যখন আমি যখন ইন্ডিয়াতে ছিলাম, আমাদের এখানে ছোট্ট একটা বাংলাদেশি কমিউনিটি ছিল যারা স্টুডেন্ট বেসিক্যালি। সো এবং স্পেশালি এইটার থেকে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা আউট অফ মানে মিডল ইস্টে আছে কিংবা অন্য অন্য জায়গায় আছে। আমার প্রশ্ন হচ্ছে এখানে জাপানের যে বাংলাদেশি যে কমিউনিটি আছে, অনেক ধরনের প্রোগ্রাম হয়, অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, এটা আসলে এই অ্যাক্টিভিটিগুলোকে আপনাকে আপনি কীভাবে দেখেন, কিংবা এটা আসলে কতটা দেশকে রিপ্রেজেন্ট করছে, কতটা ভালো লাগার জায়গাটা?
0: আসলে জাপানে আমরা থাকলেও আমাদের কমিউনিটি তো বাংলাদেশি কমিউনিটি এবং বিশাল কমিউনিটি। তো এক্ষেত্রে কি হয় যে যারা প্রবাসে থাকে, প্রবাসীদের হচ্ছে দেশের প্রতি মায়া ভালোবাসাটা আরেকটু বেশি থাকে, যেহেতু শিকড় থেকে দূরে। তো কমিউনিটি, বাংলাদেশি কমিউনিটি বাংলাদেশের কালচারকে সুন্দরভাবে তুলে ধরে, ঐতিহ্যকে। এবং এত প্রোগ্রাম হয় আমাদের, যেমন প্রত্যেক বৈশাখী, বৈশাখের সময় পয়লা বৈশাখ উদযাপন করা হয় টোকিওতে, অনেক বড় করে টোকিও বৈশাখী মেলা, সেখানে হাজার হাজার বাঙালি। এখন আবার সেটা আরেকটা ভাগ হয়েছে, সাইতামাতে হয়, সেটাও টোকিও বৈশাখী মেলা হয়। সেখানে বাংলাদেশিরা পুরো বাংলাদেশের পোশাকে, বাংলাদেশের খাবার এবং বাংলাদেশ থেকে শিল্পীদেরকে নিয়ে সঙ্গীত পরিবেশনা করা হয়, এবং জাপানিজরা সেখানে আসে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, জাপানে বাংলাদেশিদের আসলে উৎসবের শেষ নাই, মানে মনে হয় বাংলাদেশ থেকে বেশি বাংলাদেশি উৎসব ওখানে পালন হয়। যেমন বসন্ত উৎসব, পিঠা উৎসব, নানা রকমের বৈশাখ উৎসব, বর্ষা থেকে শুরু করে বিভিন্ন রকমের, ঈদের সময় ঈদ পার্টি। এবং বাংলাদেশিরা যে এক হয়ে কাজ করে, কারণ আমাদের দেখা যায় যে বেশিরভাগই আত্মীয় স্বজন সবাই দেশে থাকে, বিশেষ দিনগুলোতে দেখা যায় বাংলাদেশিরা সবাই একসাথে হয়ে বিভিন্ন প্রোগ্রাম, প্রতি মাসে দেখা যায় দু চারটা প্রোগ্রাম থাকে, এবং বাংলাদেশিদের প্রোগ্রাম, এবং সব বাংলাদেশিদের খাবার, ভর্তা পার্টি, এবং আমাদের বাংলাদেশের কালচার গুলো। কারণ আমাদের বাচ্চারা তো ওখানে বড় হয়েছে, ওরা যাতে শিখতে পারে যে আমরা কোন দেশে ছিলাম, বা আমাদের ঐতিহ্য এবং সবটাই, আমরা ওই দেশে থাকি কিন্তু আমরা ভাতে মাছে বাংলাদেশি থাকি জাপানে, একদম পুরোপুরি সবাই, সব বাংলাদেশি একই।
1: এটা খুব ইম্পর্টেন্ট, মানে একটা দেশের যখন আমি অন্য দেশে আছি, যখন সেই দেশের বিশেষ দিনগুলোকে আমি ওইখানটা সেলিব্রেট করছি, ইন্টারমিডিয়েট আমাদের বাচ্চারা যারা আছে তাদের কাছে সেটা আসলে তারা অন করতে শিখে,
0: তারা দেখছে।
1: কারণ দিন শেষে আমি অত যত হিস্ট্রি আমি আসলে দিন শেষে ঘুমানোর সময় ছোট বেবিদের আপনি বলেন, ওরা আসলে আই উইটনেস সেটা যখন এক্সপিরিয়েন্স না করে তখন সেটা ধারণ করাটা টাফ হয়ে যায়,
0: কঠিন হয়ে যায়। ওরা দেখে ওরা আমাদের পোশাক, এবং আমরা ওদেরকে বাংলাদেশি পোশাকে, বাংলাদেশি খাবার সব কিছু রিপ্রেজেন্ট করি, যাতে করে যে আমরা জাপানে এসেছি যে জাপানিজ হয়ে গেছি তা না, আমাদের আমাদের কালচার, আমাদের আমাদের ঘর থেকে শুরু করে সব কিছু। আমরা হয়তো জীবনের তাগিদে, জীবিকার তাগিদে একটা উন্নত দেশে থাকছি, বাট আমরা মনে পানে বাংলাদেশি,
1: এটা
0: সব কিছুতে বাংলাদেশ,
1: বড় একটা ভালো লাগার জায়গা।
0: অবশ্যই
1: আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আপু, তবে একটা বিষয় আমি শেষ করতে চাই, সে প্রশ্নটা দিয়ে শেষ করব, সেটা হচ্ছে জাপানে আসলে প্রচুর পরিমাণ মানে আমি যেটাকে যদি আমরা ভৌগোলিক দিক থেকে যদি বলি, ভূমিকম্পের প্রবণতা থাকে, এটা আসলে অনেক বেশি ভয়ের একটা জায়গা, যদিও আধুনিক প্রযুক্তি ম্যাক্সিমাম বিল্ডিংগুলোতে তারা রেখেছে। এই বিষয়টা ওনাদের ভাবনাটা কেমন যখন দেখে যে প্রতি মাসে কিংবা দুই তিন মাস পর পরে মোটামুটি এইগুলো হচ্ছে? তো এই জায়গা থেকে যখন এটা মাথায় আসে তখন আমি কিভাবে প্রশ্ন করবো আমি নিজে গুছিয়ে বলতে পারছি না, মানে এই বিষয়টা কিভাবে দেখেন?
0: আসলে জাপান যত উন্নত দেশই হোক না কেন, প্রকৃতির উপর তো হাত কারো থাকে না, প্রকৃতি প্রকৃতির নিয়মে চলে। তবে উন্নত দেশের ক্ষেত্রে যেটাই হয় যে ওদের টেকনোলজি আছে, বা টেকনোলজি দিয়ে ভূমিকম্প থাপানোর ব্যবস্থা নাই, যেটা আছে যে অ্যালার্ট হয় বা ভূমিকম্প পরবর্তী সময়ে যে যেগুলো নিতে হবে বা ওদের ভূমিকম্প নিয়ে যে ট্রেনিং গুলো দেওয়া হয় বিশেষ করে স্কুলগুলোতে, আমাদের প্রত্যেক মাসেই থাকে সেটা, তো কুনরেন বলে, তো সেই ট্রেনিং গুলোতে বাচ্চাদেরকে বা একটা মানে এই মুহূর্তে দুর্যোগ হচ্ছে মাথা ঠান্ডা রেখে কিভাবে নিজেকে সেভ করব, এই বিষয়গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর নর্মাল যারা আমরা সাধারণ জনগণ তাদেরকেও ওরা বিভিন্ন টিভিতে শো হচ্ছে, বিভিন্ন মানে প্রোগ্রামের মাধ্যমে ওরা সচেতন করছে যে কি কি ব্যবস্থা নিতে হবে। তো এই বিষয়গুলো খুবই, বিশেষ করে স্কুলগুলোতে অনেক ট্রেনিং দেওয়া হয় যে ভূমিকম্পের সময় অনেক আমরা বাংলাদেশিরা যেটা করি, একটু নাড়া দিলে ভয়ে দরজা খুলে বাসা থেকে চলে যাই, এটা একদম নিয়ম নাই, বলে যে টেবিলের তলে যেতে মাথাটা সেভ করতে। তো এই বিষয়গুলো আসলে একটু মেনটেন করলে ওরা আসলে ভূমিকম্প পরবর্তী যে ক্ষয়ক্ষতিগুলো হয় এটা খুব দ্রুত তারা আবার কভার দিতে পারে, যেটা 2011 সালে যে সুনামি ভূমিকম্প হয়েছিল অত বড় ক্ষতির পরে ওরা আবার ওভারকাম করেছে, যেহেতু ওদের আগে থেকেই সব ধরনের ব্যবস্থা নেওয়া
1: থাকে,
0: এই দিক থেকে ওরা ঠিক আছে টেকনোলজি। বাট ভূমিকম্পটা প্রতিরোধের যে বিষয় এটা আসলে আবিষ্কার কখনো হবে কিনা, যে ভূমিকম্প হবে না এইটা না,
1: প্রকৃতির উপর আসলে হাত নেই,
0: প্রকৃতির উপর হাত নেই, এবং ভূমিকম্প যতটা না হয় তার থেকে বেশি হয় টাইফুন, উড়িয়ে নিয়ে যায় সবকিছু, তখন আরো ভয় লাগে,
1: ওই যে ঘুরে যেটা,
0: হ্যাঁ প্রচন্ড বাতাস বারবারই কাঁপা শুরু হয়, ওটাও খুব
1: এক্সপিরিয়েন্স হয়েছে কিনা?
0: হ্যাঁ যথেষ্ট,
1: মানে ব্যাড এক্সপিরিয়েন্স ছিল না,
0: ব্যাড এক্সপিরিয়েন্স ছিল, একবার তো পরিস্থিতি এমনই যে সবকিছুই মানে উড়িয়ে নিয়ে যাবে, আমরাও হয়তো বাঁচবো না এমন ঘোষণা দেওয়া হচ্ছে, আমি জানালার গ্লাসের মধ্যে শুধু কষ্টে লাগালাম যে গ্লাস মানে বলা হচ্ছিল যে গ্লাস ভেঙে চলে আসবে এমন অবস্থা, তো সেবার মানে অলমোস্ট ফেসবুকে মাপটাপ চেয়ে নিছি, এবার হয়তো আমরা টিকবই না, তা আল্লাহর অশেষ রহমত আমাদের কিছু হয় নাই, কিন্তু গেল সপ্তাহে গেল কয়দিন আগে চিপাতে প্রচণ্ড টাইফুনের ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বা আরো দুই মাস আগে।
1: কত সময় থাকে আপুটা যখন এটা হয়?
0: এটা ডিপেন্ড করে, দেখা যায় একদিন থাকে কয়েক ঘন্টা থাকে, আবার বৃষ্টি হলে কমে যায়, হ্যাঁ ডিপেন্ড করে আর কি,
1: একদিন থাকে তার
0: ভূমিকম্প থেকে ওইটা বেশি ভয় লাগে আমাদের,
1: প্রচন্ড বাতাস থাকে
0: উড়িয়ে নিয়ে যায়, শো শো সাউন্ড করে, এটা আবার অনেক ভয়ঙ্কর খুবই, বিশেষ করে যখন রাতে হয়, ওইটা আসলে ওই ক্ষেত্রে ওই একই কথা আর কি, পরবর্তী সময়ে যে বা মানুষকে উদ্ধার করার জন্য আর বিভিন্ন ইভ্যাকুয়েশন সেন্টার গুলো আছে, যে এই সময় দুর্যোগ
1: ওয়েল প্ল্যানড,
0: ওয়েল প্ল্যানড
1: মানে ওই যে একটা কথা যে প্রসেস অফ থিংকিং বিফোর ডুইং,
0: মানে অবস্থা বেশি খারাপ হওয়ার আশঙ্কা থাকলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে যেতে বলা হয়।
1: ওটা কি প্রত্যেকটা এরিয়াতে মনে
0: হয় এরিয়াতে আছে, বিশেষ করে স্কুলগুলো আমাদের দেশে যেমন বন্যা হলে স্কুলে যায়,
1: এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট আসলে, আমরা একটা দেশ নিয়ে যতই যতভাবে অনেক কিছু বলি কিন্তু দেশে কিছু জায়গায় কোনো কোথাও কোথাও সীমাবদ্ধতা,
0: সীমাবদ্ধতা অবশ্যই, আমি জাপানে থেকে এটা দেখেছি যে যত কিছুই ওদের থাকুক না কেন প্রকৃতির উপর কিছুই নেই,
1: কিছুই নেই
0: না,
1: অনেক কন্ট্রোল নেই, তো আমরা গল্পের মাঝে হারাচ্ছি এবং স্রোতের মাঝে হারাতে হারাতে এত এত গল্প শুনছিলাম আপনার কাছ থেকে, আমি যে শুরুতেও বলেছিলাম একটা কথা, থেমে না যাই চলতে থাকুক, আরেকটু হারাই জাপানের মাঝে, আরেকটু হারাই টোকিও থেকে অসাকা কিংবা অনন্য কোনো একটা প্রান্তে। আপু শেষবারের মতো যদি কিছু বলতে চান আমাদের অডিয়েন্স কিংবা আজকের শো নিয়ে, হোয়াটএভার ইট ইজ,
0: আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, একটা বিনীত অনুরোধ, আমি যেহেতু 15 বছর জাপানে থেকেছি, এত সুন্দর পরিচ্ছন্ন একটা দেশে, আমি অন্যের দেশ নিয়ে গর্ব করছি কারণ তাদের সৌন্দর্যে আমি মুগ্ধ, 6 বছর পর দেশে এসে আমি অনেক হতাশ, মূলত হতাশ যে এখন যদি কেউ বলে যে আমাদের সিটি কর্পোরেশন ভালো না, সরকার ভালো না, কারো কোনো দোষ নাই, দোষটা আমাদের, আমাদের মানসিকতার, আমি আমার জায়গা পরিষ্কার রাখবো, আমি আমার নিয়ম মানবো, আমি যেভাবে মানে আমি ট্রাফিক মানবো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমি নিয়ম কানুন মানবো, তাহলে আমার দেশ সুন্দর থাকবে। 6 বছর পরে এসে আমি হতাশ, আমি যেন নেক্সট টাইম এসে আমি অন্তত এইটুকু আশা করি যে আমরা আমাদের সামনে জায়গাটা পরিষ্কার রাখি, আমি আমার রাস্তাটা পরিষ্কার রাখি, এটা অনেক বেশি জরুরি, কারণ আমাদের দেশে যখন বাইরের মানুষরা আসে তখন তারাও অবাক হয় যে এমন কেন, কেন দুর্গন্ধ আসছে, তো আমি এটাই চাই যে দেশটা সুন্দর হোক, আমি যেন অন্যদেরকে অন্য দেশে জাপানিজদের বলতে পারি তোমরা আমাদের দেশে গিয়ে দেখো আমাদের দেশ কত সুন্দর, তো আমি চাই দেশটা সুন্দর হোক, নিয়ম কানুন সুন্দর হোক, সবকিছু যেন ভালো থাকে আর কি, এবং আমার বাচ্চাদেরকে যেন গর্ব করে বলতে পারি আমার মাতৃভূমি বেশি ভালো।
1: আমাদেরকে আজকে এই শোতে আসার পর কেমন লাগলো সবকিছু মিলে?
0: খুবই ভালো লেগেছে, বিশেষ করে তোমার সাথে আমার আজকে ফার্স্ট দেখা, পরিচয় কবে থেকে না লেখার জগতে লিখতে লিখতে পরিচয়, এবং তুমি স্টুডেন্ট থেকে মানে আমাদের সামনেই বড় হলে ভালো লাগছে আসলে। আর তোমার সঞ্চালনা খুবই চমৎকার, এবং আমি দেশে এসে আসলে তেমন কাউকে জানাতেই পারিনি, যেহেতু আমি 6 বছর পরে আসছি আর মানে 3 সপ্তাহের জন্য, তো এই অল্প জাস্ট ফেসবুকে ছবিটা দেখেই তুমি বুঝতে পেরেছো এসেছি।
1: কক্সবাজার ছবি দেখেছি, আপনি কক্সবাজার আছেন না ঢাকায় আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, আমারও সেই ভ্রমণের প্রতি একটা আগ্রহ পুরো পরিবার নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম আসার পরে, তো খুবই ভালো লেগেছে যে এতদিন পরে আমাকে মনে রেখেছো, স্মরণ করে সম্মানের সাথে এখানে আমাকে ডেকেছো, এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি।
1: আমাদের জন্য আমাদের এই ঢাকা ফ্যামের পরিবারের আসলে অনেক বেশি কৃতজ্ঞ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমি একটা কথা সবসময় বলি, কানেকটিভিটি হুইচ ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কমিউনিকেশন আসলে আমাদের অনেক কিছু চেঞ্জ করে দেয়। সো উই হ্যাভ টু বি ইন টাচ, যে কোনো জিনিসের সাথে যখন সম্পৃক্ত থাকে এবং সেটা যখন ঘটনমূলক হয়, সেটাতে আসলে আমাদের মনে হয় যে কোনো কিছু একটা ভালো কিছু হয়, সে আশা সবসময় ব্যক্ত করি। সেবার মতো আবারও ধন্যবাদ জানাচ্ছি আপু,
0: অসংখ্য ধন্যবাদ,
1: অনেক অনেক কৃতজ্ঞতা আপু, এটা ভালো লাগলো। শাহিদ আক্তার সাথী আপুর কাছ থেকে আমরা 15 বছরের অভিজ্ঞতার মাঝে হারিয়েছি এবং শুনেছি কেমন লেগেছে, হয়তো পুরাটা বলা হয়নি কিন্তু যে যে বিষয়গুলো বলার চেষ্টা করেছি আপনারা হয়তো এনজয় করেছেন, এবং ছবির মাঝেও কিছু বিষয় আপনারা হারাবেন আশা করছি। সুপ্রিয় শ্রোতা, বিদায় হয়ে নেওয়ার সময় হয়ে গেল একেবারে শিক শিক, নেক্সট সোমবার রাত 9টায় আপনাদের সাথে আবারও হাজির হয়ে যাব, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যেটা শেষ কথা বলেছেন নিজে ভালো রাখার জন্য আশেপাশের পরিবেশটাকেও ভালো রাখার চেষ্টা করুন। রিদম অফ ইউর জার্নি, লেটস গো।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: I've been on a low, I've been taking my time. I feel like I'm out of my mind. I feel like my life ain't mine. Who can relate?

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাতচিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে, জয়েন করে লেন কিন্তু।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: from the show Bandergan Shunun. Ben Bissett.
1: Hey, Doc. Tony and Doc.
0: প্রতি শনিবার রাত 10

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: এখন সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মুড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

একটুখানি সবুজ খুঁজি।

শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে চাপ লাগছে, বারবার কাশি বা শোষ্য শব্দ হচ্ছে, এগুলো হতে পারে অ্যাজমার লক্ষণ। অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে ধুলো, ধোঁয়া ও অ্যালার্জির কারণগুলো এড়িয়ে চলুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনহেলার ব্যবহার করুন। শ্বাসকষ্ট হলে অবহেলা নয়, সময় মতো সঠিক পদক্ষেপ নিন। সচেতন থাকুন, সুস্থ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা FM 90.4।

আকস্মিক দুর্ঘটনায় আতঙ্কিত না হয়ে আগে নিজের ও আশেপাশের সবার নিরাপত্তা নিশ্চিত করুন। আহত ব্যক্তিকে অপ্রয়োজনে নড়াচড়া করাবেন না। রক্তপাত হলে পরিষ্কার কাপড় দিয়ে ক্ষতস্থানে চাপ দিয়ে এবং দ্রুত জরুরি চিকিৎসা সহায়তা নিন। মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক প্রাথমিক সেবা একটি জীবন বাঁচাতে পারে। সচেতন থাকুন, নিরাপদ থাকুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: স্যার আসব?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: নেশন এক স্টেশন।
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
1: ঢাকা FM 90.4
2: সারা দেশে
1: সবার সাথে।

অ্যালকোহল কখনো শুধু একজন মানুষকে ক্ষতি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে একটি পরিবারে, একটি স্বপ্নে, একটি ভবিষ্যতে। মুহূর্তে নেশা হয়তো ক্ষণিকের, কিন্তু এর ক্ষতি হতে পারে আজীবনের। তাই নিজের জীবনকে ভালোবাসুন, প্রিয়জনের হাসিকে মূল্য দিন, তামাক ও অ্যালকোহলকে না বলুন, কারণ সুস্থ থাকাটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। জনসচেতনতায় ঢাকা FM 90.4 Nation, X Station.

0: টেক, এখন সময় ভোর পাঁচটা,
1: সবার সাথে 90.4।
2: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো?